0: জীবনে যারা যারা ভালো আছে বাকিরা তাদেরকে হিংসা করে। সুতরাং বাণীকণ্ঠে সচ্ছল অবস্থা দুবেলায় মাছ ভাত খায় জন্য তার শত্রু ছিল। স্ত্রী পুরুষ বিস্তর পরামর্শ হইল। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, অবশেষে ফিরে এসে বলল,
1: চলো কলকাতায় চলো।
0: বিদেশ যাত্রার উদ্যোগ হতে লাগলো। কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুহার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একবারে ভরে গেল। প্রকৃতি থেকে বিচ্ছেদ, এই বিচ্ছেদের করুণ কাহিনী হয়তো সবাই বুঝতে পারে না। যাই হোক, রবীন্দ্রনাথ কি লিখছেন দেখি, একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন থেকে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তার বাপ মার সঙ্গে ফিরত, ডাগর চোখ মেলে তাদের মুখের দিকে চেয়ে কি একটা বুঝবার চেষ্টা করত, কিন্তু তাহারা কিছু বুঝিয়ে বলতেন না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলে প্রতাপ হেসে বলল,
2: কিরেশু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে,
0: বলে আবার মাছের দিকে মনোযোগ করল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করে তাকায়, নীরবে বলতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম। সুভা তেমনি করে প্রতাপের দিকে চাইল, সেদিন গাছের তলায় আর বসল না। বাণীকণ্ঠ নিদ্রা থেকে উঠে শয়নগৃহে তামাক খাচ্ছিলেন, সুভা তার পায়ের কাছে বসে তার মুখের দিকে চেয়ে কাঁদতে লাগল। অবশেষে তাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুষ্ক কপোলে অশ্রু গড়িয়ে পড়ল। কাল কলকাতায় যাওয়ার দিন স্থির হয়েছে। সুভা গোয়াল ঘরে তার বাল্য সখীদের কাছ থেকে বিদায় নিয়ে এলো। তাদের সহস্তে খাওয়ালো, গলা ধরে একবার দু চোখে যত পারে কথা ভরে তাদের মুখের দিকে তাই চাইল। দুই নেত্র প্রলোভ হতে টপ টপ করে অশ্রু জল পড়তে লাগলো। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি, সুভা শয়নগৃহ থেকে বার হয়ে তার সেই চিরপরিচিত নদী তটে এসে বসল। যেন ধরণীকে, এই প্রকাণ্ড মুখ মানব মাতাকে দুই বাহুতে ধরে বলতে চাইল, তুমি আমায় যেতে দিও না মা, আমায় আমায় তুই দুটো বা হাত দিয়ে আগলে রাখো। কলকাতার এক বাসায় শুভার মা একদিন শুভাকে খুব করে সাজিয়ে দিলেন। এঁটে চুল বেঁধে খোপায় জরির ফিতে দিয়ে অলঙ্কারে আচ্ছন্ন করে তার স্বাভাবিক স্ত্রী যথাসাধ্য বিলুপ্ত করে দিলেন।

শুভার দু চোখ খুদিয়ে অশ্রু পড়ছে। পাছে চোখ ফুলে খারাপ দেখতে হয় এজন্য তার মা তাকে বিস্তর ভৎসনা করলেন, কিন্তু অশ্রু জল ভৎসনা মানল না। বন্ধুর সঙ্গে বরং স্বয়ং কোণে দেখতে আসলেন, বর স্বয়ং কোণে দেখতে এলেন। কন্যার মা বাপ চিন্তিত শঙ্কিত সর্ষব্যস্ত হয়ে উঠলেন, যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বেছে নিতে এসেছেন। মা নেপথ্য হতে বিস্তর তর্জন গর্জন শাসন করে বালিকার অশ্রুপাত দ্বিগুণ বাড়াইয়া দিলেন, পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন। পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া বললেন, মন্দ নয়। বিশেষত বালিকার ক্রন্দন দেখে বুঝলেন এর হৃদয় আছে, এবং হিসেব করে দেখলেন যে হৃদয় আজ বাপ মায়ের বিচ্ছেদ সম্ভাবনায় ব্যতীত হয়ে উঠেছে, সেই হৃদয় আজ বাদে কাল আমারই ব্যবহারে লাগতে পারবে। শক্তির মুক্তার মতো বালিকার অশ্রুজল কেবল বালিকার মূল্য বাড়িয়ে দিল, তাহার হয়ে আর কোনো কথা বলল না। পঞ্জিকা মিলিয়ে খুব শুভ লগ্নে বিয়ে হয়ে গেল।

বোবা মেয়েকে পরের হাতে সমর্পণ করে বাপমা দেশে চলে গেল। তাদের জাতি পরকাল রক্ষা হল। বর পশ্চিমে কাজ করে, বিবাহের অনতিবিলম্ব পরেই স্ত্রীকে পশ্চিমে নিয়ে গেল। সপ্তাহখানেকের মধ্যেই সকলে বুঝল নববধূ বোবা। তাকেও বুঝল না, সেটা তার দোষ নয়, সে কাউকে

পরিচিত মুখগুলোকে সে দেখতে পায় না। সেই বোবার ভাষা যারা বুঝত তারা আজ কোথায়? বালিকার চির নীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজতে থাকলো, অন্তর্যামী ছাড়া আর কেউ তা শুনতে পেল না। এবার তার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করে এক ভাষা বিশিষ্ট কন্যাকে বিবাহ করে আনল।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: এতক্ষণ শুনলাম রবীন্দ্রনাথের গল্প শুভা। কোথাও যেন প্রকৃতি আর শুভা এক হয়ে গেল এই গল্পের মধ্যে। আসলে এই যে সামাজিক ব্যবস্থা মানুষের তৈরি করা, তার মধ্যে এই মানুষগুলোর সেভাবে ঠাঁই হয় না। হয়তো অনেকে অনেক সময় অনেক কিছু দেখানোর জন্য অনেক কিছু করেন, কিন্তু খুব কম মানুষই তাদেরকে গ্রহণ করতে পারেন ভালোবেসে। ঠিক যেমন প্রকৃতিকে আমরা গ্রহণ করি আমাদের হৃদয়ের মধ্যে ভালোবেসে, খুব কম মানুষই আছেন। সচেতনতা আমাদের বাড়ানো দরকার প্রকৃতিকে রক্ষা করার জন্য। প্রকৃতির সঙ্গে এই নির্বাক মেয়ে শুভার কোথাও যেন একটা অঙ্গাঙ্গী জোর রয়েছে এই গল্পের মধ্যে, আর তাই আজ এই বিশ্ব পরিবেশ দিবসে এই গল্পটি আপনাদের জন্য বেছে এনেছিলাম। এর পাশাপাশি একটি কবিতার কথা মনে পড়ছে, একদম শেষ সময় যদি সময় পাওয়া যায় সেটা বলবো, এবং তার সঙ্গে আরও কিছু কথা রবীন্দ্রনাথের লেখা কবিতার সঙ্গে। তবে এই মুহূর্তে আপনাদের লেখা যেগুলো বার্তা পাঠিয়েছেন সেগুলো নিয়ে একটু চট করে পড়ে দিই। প্রচুর বার্তা আপনারা পাঠিয়েছেন 9903653992 এই নাম্বারে। ভোরের পাখি ডাকলো বুঝি ভোরের গানে গানে, এই পাখি আজ তান তুলেছে উথাল এই প্রাণে, কত কথা আজ দেখো গানের সুরে বাজে, পারিজাত আজ উঠল সেজে এই হৃদয়ের মাঝে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, অনেক ধন্যবাদ পায়েল। এরপরে লিখছেন রাজবন্ধু সরসনা থেকে, গুড মর্নিং উজ্জ্বল দা, টুডে অলসো আই গট চান্স টু হিয়ার চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ এনভায়রনমেন্ট বাই ইউর গুড প্রেজেন্টেশন, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট।

জুন মাসের প্রথম শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র চিরতনির সকল শ্রোতা বন্ধুকে জানাই প্রভাতী শুভেচ্ছা। উজ্জ্বল ভাই, আজ ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে সুস্থ পরিবেশ, সুস্থ সমাজ গড়ে নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন আর আনন্দে বাঁচুন। শুভার গল্প আর গানের পরিবেশনা মন ভরে যাচ্ছে, তোমার বাচনিক স্টাইল মনে দাগ কাটে, অনেক বাহবা আর ভালোবাসা নিও। অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানবেন অবশ্যই, কারণ আপনাদের ভালো লাগাটুকুই আমাদের কাছে একটা বড় পাথেয়। এরপরে যারা লিখেছেন একটু চট করে পড়ে দিই। শ্রবণ সাথী উজ্জ্বল, সুপ্রভাত। ভোরের আশায় রাত চলে যায়, উজ্জ্বল এ ভোরে অপেক্ষা ফুরায়, গল্প গানে শুনতে পাই প্রিয় চিরন্তনী, আজও পথের দিশারি হয়, আজও তো পথের দিশারি হয় শাশ্বত সব বাণী। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। অরিজিৎ দাস অধিকারী সেঁজুতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বিশ্ব পরিবেশ দিবসে পরিজন চিরন্তনী, জাগাতে সবাই ডেকে উঠেছে ইথারের অমুক বাণী। উজ্জ্বলবাবুর সাথে চিরন্তনী সপ্তাহের শুরু, মন প্রাণ উঠছে ভরে তুমি কল্পতরু। পার্থেনিয়াম নিধন আছে আজকে সকাল থেকে, আমন্ত্রণী ফুটবল ম্যাচ হবে বিকেলেতে। নিজের জন্য যতই করি সবই হবে ব্যর্থ, পরিবেশের জন্য কিছু করলে তবেই ভুলবো সার্থ। প্রেরণাদায়ক গল্প, সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের তোলা আজকে বিশেষ পাওয়া। যা রাখি নিজের তরে মিছে তারে রাখি, আমি যবে রব নাকো সেও দেবে ফাঁকি। যা রাখি পরের তরে সেই শুধু রবে, আমি যবে রব নাকো লোকে ধরে কবে। ফুটবলের মহারণে সবার আমন্ত্রণ, আসুন সবে বেতার সাথী যতে কাপঞ্জন। অরিজিৎ দাস অধিকারী, আপনাদের আজকের ফুটবল অভিযান খুব ভালো হোক এটুকুই বলি। এরপরে লিখছেন সৌভিক ঢাকুরিয়া থেকে, সুপ্রভাত। কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে বসে চিরন্তনী শুনছি, আজ এক আলাদাই অভিজ্ঞতা হচ্ছে, অসাধারণ পরিবেশ আর চিরন্তনী কানে চলছে আজ। ঢাকুরিয়ার সৌভিক, ঢাকুরিয়া থেকে নয়, ঢাকুরিয়ার সৌভিক কাঞ্চনজঙ্ঘা থেকে লিখছে, খুব ভালো। ওখানে মনে হয় ঠান্ডা এখন রয়েছে, সেই ঠান্ডা কিছুটা কলকাতায় যখন আসবেন নিয়ে আসবেন আমাদের জন্যে। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে লিখছেন, শুভ সকাল দাদা ভাই। মাসের প্রথম চিরন্তনী, এখন আকাশ কালো করে হাওয়া উঠেছে, বৃষ্টি হলে ভালো হয়। অবশ্য স্টুডিওর মধ্যে আমরা বুঝতে পারছি না, তবে বৃষ্টি তো অবশ্যই আমাদের সকলের কাছে কাম্য। যদিও বাড়ি যেতে অসুবিধে হবে, তবুও বৃষ্টি হোক ঠান্ডা হোক এই ধরিত্রী। এরপরে লিখছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সূর্যিমামা ডাকবে যখন জাগবে, সূর্যিমামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। খোকার সাত কবিতারই অংশ, আমাদের এই সুন্দর পরিবেশ আজ খুবই দুর্বল আমাদের মনুষ্য সমাজের অতিরিক্ত লালসার চাহিদার জন্য। একটু শিশু মন আর পরিবেশ দুয়ের মন এক, তাকে যেভাবে যা শেখাবে সেই শিশু তাই শিখবে। অন্যদিকে আমাদের পরিবেশের ওপর যত অত্যাচার করব, পরিবেশ প্রকৃতি তা ফিরে দেবে বারবার প্রাকৃতিক দুর্যোগ হিসেবে। সুপ্রভাত দাদা। অর্জুন সিং খুব সুন্দর লিখেছেন, আর এই কবিতাটার মধ্যে একটা খুব সুন্দর লাইন আছে জানেন তো, এই খোকার সাত কবিতায়, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। আসলে জেগে ওঠা আমাদের দরকার, আমরা জেগে উঠলে তখনই কিন্তু সকাল হবে। অনেক ধন্যবাদ আপনাকে। নিবেদিত সেন শাহরাহুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল দাস, শুক্রবার চিরন্তনীতে শুনছি গান আর নতুন গল্প, রবীন্দ্রনাথের একটি কবিতা অবশ্যই শুনিয়ে দেবেন আজ। আচ্ছা, কর্তব্য বলে একটি কবিতার কথা বলেছেন, ঠিক আছে মাথায় রইল। আজ এই ভোরবেলায় আমাদের এখানে বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টির মধ্যেই চিরন্তনী শুনছি শুভার গল্প রবীন্দ্রনাথের, খুব ভাল লাগছে। এও এক পরিবেশেরই সুন্দর ঘটনা, সত্যি তাই। পরিবেশের কত সুন্দর সুন্দর ঘটনা রয়েছে দেখুন, আমরা যখন গরমের জায়গায় থাকি আমাদের শীত কাম্য, সেদিন শীতের জন্য আমরা বা একটু ঠান্ডার জন্য আমরা অপেক্ষা করি, আবার যারা ঠান্ডার দেশে রয়েছেন তাদের একটু উষ্ণতার জন্য তারা জীবনটাকে প্রতি মুহূর্তে ধারণ করেন। ডিবিট চ্যাটার্জি পাঁকুড়া থেকে লিখছেন, 5-6-7 সমুদ্র সবুজ শুভেচ্ছা সবাইকে। আচ্ছা, 5-6-7 সমুদ্র সবুজ শুভেচ্ছা, খুব সুন্দর লিখেছেন। আজকে 5ই জুন, 5-6 আর তার সঙ্গে 7 মিলিয়ে সমুদ্র, সত্যি সমুদ্রের মতো সবুজ হয়ে সবুজ হয়ে উঠুক চারদিক, এটাই আমরা চাই। থ্যাংক ইউ। এরপরে লিখছেন

উচিলদহ কাচারিপাড়া থেকে নিখিল রাউত আর মায়া রাউত। আর তপ্ত গ্রীষ্মের প্রভাতে হালকা মিষ্টি ভরা স্বাদে গন্ধে অতুলনীয় তালসাঁচের বুক ভরা ভালোবাসা জানাই শুভা একজন প্রতিবন্ধী বোবা তিন বোনের মধ্যে মাতা পিতার কনিষ্ঠ কন্যা, তার করুণ কাহিনী শুনছি। এবং আমার নিজস্ব প্রতিবেদন, সদ্য সমাপ্ত আইপিএল ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি, রানার্স হয়েছে গুজরাট টাইটানস, আর 15 বছরের বৈভব সূর্যবংশীর প্রশংসায় পঞ্চমুখ সবাই, এমনকি অমিতাভ বচ্চনও পৃথিবীর সকল সম্প্রদায়ের মানুষ যেভাবে সম্মানসূচক ব্যবহার করছেন তা ভাষায় প্রকাশ করা যায় না। সত্যি তাই, এটা ঘটনা যে খুব সুন্দর একজন মানে খেলোয়াড়কে আমরা পেয়েছি, অবশ্যই তার প্রশংসায় সবাই ভরে উঠেছে, সেটা আমাদের ভালো লাগছে, তাই না? অজিত কুমার আদক উত্তরবাহালী আদকপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখছেন, শুভ সকাল শ্রবণ বন্ধু উজ্জ্বল দা, আজকের গল্পটা অসম্ভব সুন্দর ছিল, ভালো লাগলো, বড় গল্পের কারণে গান কম পেলাম, নো প্রবলেম, জয়গুরু, সকলে ভালো থাকবেন, নমস্কার এবং ধন্যবাদ। আসলে সেই গল্পটার সঙ্গে সঙ্গে আপনাদের চিঠি পড়ার একটা দায় বা দায়িত্ব থাকে বলে গানগুলো একটু কম শোনাতে পারি। যাই হোক, গানের অনুষ্ঠান অবশ্য এটা সম্পূর্ণ নয়, মূলত গল্প এবং আলোচনারই অনুষ্ঠান, তার সঙ্গে সঙ্গে গান আমরা শুনি কিছুটা মনের পরিবর্তন এবং সময়ের সঙ্গে একটু নিজেকে হালকা করার জন্য। অনঙ্গমোহন রায় পুরসাঘাট পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, আর চিরন্তনীতে শুভার গল্প তোমার উপর সুন্দর উপস্থাপনায় আরও সুন্দর হয়ে উঠেছে, সপ্তাহের তিন দিনের এই গল্প আমাকে খুব আনন্দ দেয়, ভোরের শুভেচ্ছা রইল, অনেক ধন্যবাদ আপনাকেও। আপনি এসেছেন চিরন্তনীর প্রাণে জল এলো, শুভার গল্প এক নদীরই গল্প, অন্যের কাজে লাগতে পারলে আর অন্যের কাছে মান্যতা পেলে এক অনাবিল আনন্দের প্রাপ্তি হয়, শুভার মানুষ নদীতেও বান আসে, খুব সুন্দর এগোচ্ছে গল্প এবং সুনির্বাচিত গান, এবার সবার জন্য আমার নদীর দু লাইন, নদী আমার নদী, আমি তোমার কাছে যদি আমার দুঃখ ফেলে রাখি, তুমি অচিন জলের পাখি, আমি ভাসিয়ে নেবে তবে, নদী বলল হেসে, তোমার কাছে এলে তোমায় নদী হতে হবে, আমার কাছে এলে তোমায় নদী হতে হবে। বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানাই বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর করে লিখেছেন। আসলে প্রত্যেকের অনুভূতির যে জায়গাগুলো এত সুন্দর, আর সেই সুন্দর অনুভূতিগুলোকে আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে নিই, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর কি লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল দা, উজ্জ্বল কাকু, আচ্ছা, জয়িতা ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে লিখছেন, আমি গল্পটা শুনছি, খুব ভালো লাগছে, আজ আমি প্রথম লিখছি, আমার লেখাটা পড়বেন তাহলে আরও ভালো লাগবে। অবশ্যই, তুমি কোন ক্লাসে পড়ো কি পড়ো আমি জানি না, খুব ভালো লাগলো, তবে অবশ্যই এরপরে যখন লিখবে তোমার সম্বন্ধে দু এক কথা লিখো। মাধবীশীল রহিমপুর হুগলি থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী রবীন্দ্রনাথের শুভা ভীষণ ভালো লাগছে, আজ ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে তে আমাদের পরিবেশ রক্ষার অঙ্গীকার নিতে হবে, না হলে এই নিনোর মতো দানব জন্ম নেবে। সত্যি তাই, এই গরম তো এল নিনোর একটা প্রভাব। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দা, আজকের গল্প বেশ অনবদ্য, আপনার উপস্থাপনার অসাধারণ লাগলো, সাথে আবহ গান সব শুনে গায়ে কাঁটা দিয়ে উঠছে। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, অনেক ধন্যবাদ, সামান্য প্রচেষ্টা আপনাদের যদি ভালো লাগে এবং কোথাও যদি ছুঁয়ে যায় সেটুকুই যথেষ্ট প্রাপ্তি আমাদের কাছে, এবং এটুকুর জন্যই আশা। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দাস, শুভা শুভাসিনী গল্প এবং গান ভালো লাগলো, চিরন্তনী কে নমস্কার, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়িতে দার্জিলিং থেকে, আজকের চিরন্তনী গানের গল্পে শুভা বিশ্ব পরিবেশ দিবসে ভালো লাগলো শুনতে, আমাদের তরাই অঞ্চল গাছে ফুলে চা পাতা শাকসবজি আনারস বাগান, দুপাশে দুটি নদী, পশ্চিমে মেচি আর পূর্বে মহানন্দা, আবহাওয়া সুস্থ সবসময়, দণ্ডবত নমস্কার। সত্যি এই শহর থেকে না মাঝে মাঝে মনে হয় পালিয়ে যাই আপনাদের মানে ওদিকে বা যেখানে হোক, যেখানে অন্তত কিছুটা প্রকৃতিকে পাবো, কিন্তু কি করা যাবে, শহরের সঙ্গে জুড়ে রয়েছি পেশা থেকে সব কিছু, তবুও কখনো কখনো চেষ্টা করি পালাতে। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগরদিহি মুর্শিদাবাদ থেকে লিখছেন, শুভ সকাল চিরন্তনী, আজ বিশ্ব পরিবেশ দিবস, এই দিনে আমার পরিবেশকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি সাগরদিঘি মুর্শিদাবাদে, সাগরদিঘি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা প্রভাত ফেরির মাধ্যমে বিষ্ণু উষ্ণায়ন রুখতে শহর পরিক্রমা করবে, আর সর্বভারতীয় শিশুদের প্রতিষ্ঠান সব পেয়েছে রাষ্ট্র তাদের প্রতিবাদের ন্যায় প্রতিবারের ন্যায় আজকের অনুষ্ঠান করছে।

সকলে ভালো থাকুন, এই দিনটি পালন করুন। পরিতোষ বন্দ্যোপাধ্যায়, অনেক ধন্যবাদ আপনাকেও পরিতোষবাবু। নমস্কার, সুপ্রভাত। বোভা প্রকৃতির গল্প শুভা, বিশ্ব পরিবেশ দিবসের সুন্দর নির্বাচন, টিপ টিপ বৃষ্টির শব্দ আর ভেজা মাটির গন্ধ পাঠিয়ে দিলাম চন্দ্রা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে, সুপ্রভাত ভাই, উজ্জ্বল দেখতে দেখতে আবার এলো চিরন্তনীর জাদু, শুক্র শনি রবি তাই অতি সুস্বাদু, জীবের স্বাদ নাই বা হলো মনের স্বাদ তো মেটে, এমন মনের মতো আর্যেরা সব FM রেনবোতেই চটে, বিশ্ব পরিবেশ দিবসে এমন উত্তম উপস্থাপনা মন ভরে গেল, বৃষ্টি ভেতা ভেজা প্রভাতে সকল কলাকুশলী ও শ্রোতা বন্ধুদের প্রাণ ভোলা ভালোবাসা, সাধন ঘোষ, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর সুপ্রভাত ভাই উজ্জ্বল তপতি দিদি লিখছি হিন্দমটর থেকে, মাসের প্রথম দিনের চিরন্তনী, আজ বিশ্ব পরিবেশ দিবসে রবীন্দ্র গল্প শুনলাম ভাইয়ের সুন্দর সঞ্চালনায়, খুব ভালো লাগলো। সবাই নিজে নিজের বাড়ি আর তার চারপাশ পরিষ্কার রাখুন, পরিবেশ সুন্দর হবে, সুস্থ হবে, সঙ্গে গান খুব ভালো লাগলো, সকলকে প্রভাতী শুভেচ্ছা জানাই, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন হাই উজ্জ্বলদা, তোমার অনুষ্ঠান শুনতে শুনতে বৃষ্টিতে ভিজছি চিরন্তন, কথা সাজানো চিরন্তনী, তুমি গল্প নিয়ে এগিয়ে চলো, আমি ভিজতে ভিজতে শুনছি উৎপল মাইতি বেহালা। হ্যাঁ, তুমি ভেজো, কিন্তু তোমার যন্ত্রটি না ভেজে, তাহলে কিন্তু পরের অনুষ্ঠান শুনতে পারবে না। মজা করলাম, থ্যাংক ইউ। এরপরে লিখছেন মৌলি ঢাকুরিয়া থেকে, আজকের গল্প খুব ভালো লাগলো, এইটুকুর মধ্যেই কিন্তু খুব সুন্দর করে তার মতামত জানিয়ে দিয়েছেন মৌলি। হ্যাঁ, আমরা প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি, এরপরে অপেক্ষা করছে মৌমিতা আপনাদের জন্য ভোরাই আর নমস্কার কলকাতা নিয়ে, আর আগামীকাল আসবে ইন্দ্রাণী আপনাদের কাছে চিরন্তনী নিয়ে, তারপর রোববার আবার ফিরে আসবো আমি। এর মধ্যে আরেকটি বার্তা এসেছে শিবশঙ্কর সাতপুয়া গরহরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে, লিখছেন শুভ সকাল, মাসের প্রথম ও সপ্তাহের প্রথম চিরন্তনী, আজকের গল্পটা খুব ভাল লাগলো, পরিবেশ ও মানব জীবনের, অনেক ধন্যবাদ আপনাকেও। আসলে কথা বলতে বলতে কখন যে সময় শেষ হয়ে যায় বুঝতেই পারি না, মনে হয় আরও যেন কিছু কথা বাকি ছিল। একটা কবিতা শোনাবো ভেবেছিলাম, তবে আজকে আর শোনানো হলো না, পরের দিন চেষ্টা করব কবিতা লিখে শোনাতে আপনাদেরকে। আসলে আপনাদের বার্তাগুলো না খুব পড়তে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে আপনারা কী লিখছেন, কী জানাচ্ছেন আমাদেরকে, কোথাও একটা বেশি ভালো লাগা তৈরি হয়, আপনাদের সঙ্গে একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্কটাতে জীবনের সব কিছু, এটুকুর জন্যই তো জীবন ধারণ করা। এই মুহূর্তে বন্দে মাতরম এই গানটির মধ্যে দিয়ে আজকের চিরন্তনী শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন।

0: আকাশবাণী FM গোল খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।

আকাশ ভরা, সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, আর এই প্রাণ ছড়িয়ে আছে সত্যিই আমাদের প্রকৃতির মধ্যে। এই প্রাণ ছড়িয়ে আছে আমাদের চারপাশের পরিবেশের মধ্যে, আর তাই প্রাণকে ভালো রাখতে দরকার পরিবেশকে ভালো রাখা। আর সেই ভাবনা নিয়েই তো আজকের এই দিন, বিশ্ব পরিবেশ দিবস। আর সেই দিনের প্রভাত বিনায় আপনাদের সঙ্গী আমি তাপস। আজ সকালে এই সাতটা পর্যন্ত যতটুকু সময় পাব আমরা ভাগ করে নেব পরিবেশ দিবসের কথা, তার ভাবনা, কিভাবে এলো এই দিনটা আমাদের জীবনে, এবং আমরা যারা সাধারণ মানুষ, আমার উপর নাই ভুবনের ভার, কিন্তু আমার চারপাশের পরিবেশকে ভালো রাখার ভার তো আমি নিতেই পারি, কিভাবে আমরা সাধারণ মানুষ সে ভূমিকা পালন করতে পারি, সে কথাও একটু ভাগ করে নিই আমরা আজকের প্রভাত বিনায়।

পিছিয়ে যাব 1968-তে। সে বছর 20 মে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার। চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা। সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। পরের বছর জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সমাধানের উপায় খুঁজতে সদস্য রাষ্ট্রগুলোর সম্মতিতে সুইডেনের রাজধানী স্টকহোমে 1972 সালের 5 থেকে 16 জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়। 1973 সালে সম্মেলনের প্রথম দিন 5ই জুনকে জাতিসংঘ বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে। 1974 সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। প্রতি বছর 5ই জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল 1972 খ্রিস্টাব্দের 5 থেকে 16 জুন বলেছিলাম। আর এই কনফারেন্সে ওই বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা, আর তখন থেকেই প্রতি বছর এই দিবস। এবং দিবসটি আবার বলি প্রথম পালিত হয় 1974 খ্রিস্টাব্দে। এবং প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে আলাদা আলাদা বিষয় নিয়ে পালিত হয়। যেমন 2018 সালে প্লাস্টিক দূষণ বন্ধের আহ্বানে বিট প্লাস্টিক পলিউশন এই ভাবনা বা এই থিম নিয়ে বিশ্বজুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। আর এবছর 2026 তার ভাবনা কি, তার থিম কি বলবো নিশ্চয়ই, কারণ আজকের এই যে

এবং 1974 সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়ে আসছে এবং প্রত্যেকটা বছরের একটা নির্দিষ্ট থিম বা ভাবনা থাকে। এই যে 2026 অর্থাৎ এই বছরটা, এবছরের থিম বা ভাবনা হল ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার, অর্থাৎ প্রকৃতি থেকে অনুপ্রাণিত জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। এবং এই যে প্রত্যেকটা বছর আয়োজক দেশ হিসেবে একটি দেশকে স্থির করা হয়, এবছর সে দেশটি হচ্ছে আজারবাইজান, যার রাজধানী বাকু। আর এবছরের মূল ফোকাস তাহলে কি? জলবায়ু পরিবর্তন ও প্রকৃতি ভিত্তিক সমাধান বার্তা। গত 11 বছর ছিল রেকর্ডে সবচেয়ে গরম, তাই এখনই কার্বন নিঃসরণ কমাতে হবে, বন জলাভূমি সমুদ্র বাঁচাতে হবে। এই যে থিম, তার মানে কি? তার একটি অংশ হচ্ছে যে প্রকৃতি থেকে অনুপ্রাণিত, অর্থাৎ বন জলাভূমি সমুদ্র নিজেরাই কার্বন শোষণ করে, এদের বাঁচালেই জলবায়ু বাঁচবে। আরেকটি অংশ আছে যে জলবায়ুর জন্য, অর্থাৎ এখনই পদক্ষেপ দরকার, দেরি করলে তাপমাত্রা আর কমানো যাবে না। সোলার, বায়ুশক্তি, শহরগুলোকে সবুজ বানানো, বন ফিরিয়ে আনা, এসবই আমাদের সমাধান। আর আমাদের ভবিষ্যতের জন্য এই অংশটি, অর্থাৎ শুধু সরকার না, তুমি আমি সবাই মিলে কাজ করলে তবেই কিন্তু পরের প্রজন্ম বাঁচবে। আজারবাইজান কেন আয়োজক, তার কারণটা বলি যে আজারবাইজান 2035 সালের মধ্যে কার্বন নিঃসরণ 40% কমানোর টার্গেট নিয়েছে, 2030 সালের মধ্যে 30% নবায়নযোগ্য শক্তি অর্থাৎ রিনিউয়েবল এনার্জি সেটা ব্যবহার করবে, বা রিনিউয়েবল এনার্জি সেটা ব্যবহার করবে, এই ভাবনা তাদের রয়েছে। এবং দেশের 10% এলাকা জাতীয় উদ্যান বা সংরক্ষিত রয়েছে, সোলার প্ল্যান্ট, উইন্ড ফার্ম, এই সমস্ত কিছু নিয়ে আজারবাইজান ভাবছে, তাই তারাই এবারের আয়োজক দেশ। আর আমি আপনি আমরা কি করতে পারি, সে কথা বলবো আজ গানের পর।

100.1 FM গোল্ড প্রভাতে বিনা সঙ্গে আমি তাপস। আর আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। আজ কথা হচ্ছে সেই পরিবেশ নিয়েই। একটু আগেই বলছিলাম যে বিশ্ব পরিবেশ দিবস কিভাবে শুরু হলো এবং প্রত্যেক বছর যে একটা তার নির্দিষ্ট ভাবনা বা থিম থাকে এবং একটি দেশকে আয়োজক দেশ হিসেবে স্থির করা হয় সে কথাও এবছরের ভাবনার কথা বলেছি। আয়োজক দেশ আজারবাইজান, কেন সেই দেশ সবটাই ভাগ করে নিয়েছি। এই যে বলছিলাম যে আমি আপনি আমরাও কিন্তু চেষ্টা করলে পারি পরিবেশকে ভালো রাখতে, শুধু সবটাই প্রশাসন সরকার করবে এই ভাবনা থেকে বেরোনো ভীষণ দরকার। যেমন এই যে একটা ক্যাম্পেইন চলছে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, এক পের মা কে নাম 3.0, অর্থাৎ একটা গাছ মায়ের নামে, মায়ের জন্য। এই যে ভাবনাটা, অর্থাৎ আপনি অসংখ্য গাছ নয় একটি মাত্র গাছ লাগান, কারণ একটি গাছ একটি প্রাণ। বহু মানুষ আছেন, তাদের গল্প বলবো আজ অন্য কোনো পর্বে, বা আজ যখন মনের মেলোডিতে আসবো তখন বলবো, যারা অরণ্য তৈরি করছেন করেছেন তেমন মানুষ তো হাতে গোনা, কিন্তু আমি আপনি একটি গাছ তো লাগাতে পারি একটি নির্দিষ্ট জায়গায়, সেটাই আমাদের তরফে প্রকৃতির জন্য মায়ের জন্য একটা কাজ, একটা ভূমিকা হয়ে থাকবে। জল অপচয় তো নয়, বরং বৃষ্টির জল ধরে রাখি, আমরা কম্পোস্ট বানাই। জঙ্গল যেমন কিচ্ছু ফেলে না, আমরা সেভাবেই ভাবি। প্লাস্টিক না, সাইকেল বাস ব্যবহার, এলইডি লাইট, এই ছোট ছোট কাজই কিন্তু জলবায়ুকে বাঁচাতে পারে। এবং রাষ্ট্রসংঘ বলছে যে বার্নিং সিগন্যালস আর এভরিওয়্যার, এখনই কাজ শুরু না করলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। এই যে প্লাস্টিক না, তাহলে আপনি কি করবেন? আপনি জানেন যে প্লাস্টিক পরিবেশের সমূহ ক্ষতি করে, অথচ এখনও আমরা দোকান বাজারে পলিথিনের ব্যাগই ব্যবহার করি। সেই অভ্যাসের বদল আনা খুব একটা কঠিন নয়, কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় কাপড়ের থলে বা টোট ব্যাগ সঙ্গে নিয়ে যান। হ্যাঁ, কাপড়ের থলে বা টোট ব্যাগ সঙ্গে নিয়ে বেরিয়ে যান। ছোটখাটো জিনিস কিনতে দোকানে গেলেও তাই, তাহলে দেখবেন যে আপনার বাড়িতে প্লাস্টিক জমছে না। বাঁশের টুথব্রাশ, হঠাৎ করে জীবনযাপনে বড় কোনো বদল আনা মুশকিল, তবে ছোট ছোট বদল করেও কিন্তু আপনি পরিবেশের সাহায্য করতে পারেন। প্লাস্টিক ব্রাশের বদলে ব্রাশের, হ্যাঁ ব্রাশের ওই প্লাস্টিকটাকে সরিয়ে দিয়ে বাঁশ যুক্ত করুন, বাঁশের টুথব্রাশ ব্যবহার করতে পারেন। বাজারে কিন্তু এই ধরনের টুথব্রাশ এখন অনেক জায়গাতেই পেয়ে যাবেন। চারকোল লাগানো ব্রাশও পাওয়া যায়, দাঁতের পক্ষে।

কিন্তু সেটা সাধারণ প্লাস্টিকের ব্রাশের তুলনায় অনেক ভালো। আরও আছে, সবটাই কি একবারে বলবো? বলবো নিশ্চয়ই।

100.1 FM गोल्डे प्रभात बिना 100.1 FM गोल्डे प्रभात बिना संगीता पोष और आज विश्व परिवेश दिवस सकाले आम्रा भाग करे नेछे सेई भावना जे आमी आपनी आम्रा छोट छोट पाए কিভাবে ছোট্ট ছোট্ট হাতে কিভাবে ছোট্ট ছোট্ট মাথায় কিভাবে প্রকৃতি পরিবেশকে ভালো রাখতে পারি বলছিলাম গাছ লাগাবার কথা এবং একটি গাছ মায়ের নামে বসিয়ে দেওয়া এই ভাবনা চলছে সেই সঙ্গে কাপড়ের থলে ব্যবহার তাহলেই না প্লাস্টিক ব্যাগ ব্যবহার কমবে বা ওই টোট ব্যাগ ব্যবহার বাঁশের টুথব্রাশ তাও ব্যবহার করা আর প্লাস্টিকের বাসন বাতিল করে দেওয়া চেষ্টা করুন প্লাস্টিকের তৈরি কোনো রকম বাসন বা শিশি কৌটো রান্নাঘরে না রাখতে তার বদলে স্টিল বা কাচের পাত্র ব্যবহার করুন সব বাসন একবারে বদলে ফেলা সম্ভব না তবে নতুন জিনিস কেনার সময় এটা মাথায় রাখুন এবং পুরনো প্লাস্টিকের জিনিস ধীরে ধীরে বাতিল করে দিন সিঙ্গল ইউজ প্লাস্টিক বা একবার ব্যবহার করেই ফেলে দিতে হয় এমন প্লাস্টিকের ব্যবহার করা কমিয়ে দিন।

ব্যবহার করে ফেলে দিতে হয় এমন থালা বাটি ব্যবহার করলে খেয়াল রাখুন যাতে তা সহজেই পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে। পরিবেশ বান্ধব স্ট্র ব্যবহার করুন। প্লাস্টিকের স্ট্র যেমন ক্ষতিকর, কাগজের স্ট্রও তেমনই। কাগজের স্ট্র একবার ব্যবহার করে ফেলে দিতে হয়, ফলে প্রচুর পরিমাণে কাগজের অপচয় হয়। তার বদলে কোনো ধাতুর স্ট্র কিনে বাড়িতে রেখে দিন। যদি মনে হয় বাইরে গিয়ে কোনো ঠান্ডা পানীয় বা কফি খেতে পারেন, তাহলে ছোট্ট একটা স্ট্র সঙ্গে নিয়ে বেরোবেন। দোকান বা ক্যাফেতে গিয়ে কাগজের স্ট্রয়ের বদলে নিজের মেটালিক স্ট্র ব্যবহার করবেন। আর জল বাঁচানো, গাছ, প্লাস্টিক বর্জন, জল বাঁচানো। ওই দাঁত ব্রাশ করার সময় কলটা খুলে রেখে দাঁত ব্রাশ করি অনেক সময়। না, ব্রাশ যখন কমপ্লিট হবে তখন কলটা খুলুন, বাকি সময় কল না ব্যবহার করাই ভালো। বালতিতে স্নান করার ভাবনা, কারণ এই শাওয়ার থেকে অনেক জল নষ্ট হয়। বালতি থেকে খুলে একটা পরিমিত পরিমাণ জলে আপনি স্নান করতে পারেন। অ্যাকোয়াগার্ড থেকে ওই যে জলটা বেরিয়ে যায় সেটি সংগ্রহ করুন, গাছে দিন, কিছু ধোয়ার কাজে ব্যবহার করুন। তাহলে পরিসংখ্যান বলছে যে একজনে বছরে 10,000 লিটার জল বাঁচবে। বিদ্যুৎ বাঁচান, এলইডি বাল্ব ব্যবহার করা বা ঘর থেকে বেরোলে লাইট ফ্যান মনে করে অফ করা, এটা করতে হবে। বাড়ির এসি 24 ডিগ্রি সেলসিয়াস সেখানে চালান, তাহলে কিন্তু অনেকটা ভালো হবে। জঞ্জাল কমানো, 3টে আলাদা ডাস্টবিন করুন, একটা সবুজ পচনশীল, একটা ওই নীল রঙের ডাস্টবিন শুকনো, আর একটা লাল রঙের ক্ষতিকর, যেগুলো আলাদা আলাদা, অর্থাৎ যেটা পচনশীল বর্জ্য সেটা একটা ডাস্টবিনে, তার রং হতে পারে সবুজ। যেটা শুকনো তার ডাস্টবিন রং হতে পারে নীল। আর যেগুলো একেবারে ক্ষতিকর সেটা একদম লাল রঙের কোনো একটি বাক্সে রাখুন, প্লাস্টিকের ব্যাগ না তো বললামই। আর সবজির খোসা, চা পাতা একটা বালতিতে জমান। 2 মাসে সার রেডি, তাহলে কিন্তু আর রাসায়নিক সার লাগবে না। তাহলে এই ভাবনাটা এই সঙ্গে চলতে থাকুক আমাদের, আর আমরা পরিবেশকে বাঁচাই।

যারা প্রতিদিন গাড়ি নিয়ে কাজে বেরোন, অন্তত মাঝে মধ্যে গাড়িতে না গিয়ে পাবলিক ট্রান্সপোর্টে যান, তাহলে কিন্তু অনেকটা সাশ্রয় হবে, পরিবেশও রক্ষা পাবে। আর যদি একটু বড় স্কেলে আপনি কাজ করতে চান, তাহলে ওই প্রতিবাদটা করতে হবে। পাড়ার পুকুর বোজানো, গাছ কাটা, কারখানার কালো ধোঁয়া দেখলেই ছবি তুলে নির্দিষ্ট জায়গায় কমপ্লেন করুন। স্কুল বা অফিসে চালু করতে পারেন রেইন ওয়াটার হারভেস্টিং, সোলার প্যানেল, ই ওয়েস্ট কালেকশন ড্রাইভ। একটা অফিস বদলালে 200 জন বদলায়। বহু সংস্থা বা বহু এনজিও আছে যারা কিন্তু এই পরিবেশ নিয়ে কাজ করেন, তাদের পাশে দাঁড়ান, একটু সাহায্য করুন, দেখবেন বদলে গেছে অনেক অনেক কিছু, বদলে গেছে। আসলে ওই ভাবুন যে কালই দুনিয়াটা শেষ হয়ে যাচ্ছে, তাই আজই একটা গাছ লাগাতে হবে, আজই পুকুরে প্লাস্টিক ফেলা বন্ধ করতে হবে, তাহলেই। কারণ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন কিন্তু অপেক্ষা করতে পারবে না, এইটা মাথায় রাখতে হবে। তবেই তো আমরা আগামী প্রজন্মকে মায়ের আঁচলের মতো একটা পৃথিবী দিতে পারবো, তাই না?

কি ভাবছেন? আজ সকালে তাপস প্রভাত বিনায় অনেক কথা বলেছে পরিবেশ বাঁচানোর কথা, কিন্তু আমি একা কি করতে পারি? আমি বা আমার চারপাশের মানুষ, আমরা কয়েকজন কি করতে পারি? পারি, একাই পারি। আমি আপনি না পারলে কিন্তু আর কেউ পারবে না। কারণ মনে রাখবেন যে সেই যে ঐতিহাসিক ছিপকো আন্দোলন, গাছ বাঁচানোর জন্য যে আন্দোলন গৌরা দেবী আর মাত্র 27 জনকে নিয়ে শুরু করেছিলেন, এমন অসংখ্য মানুষদের কথা বলবো আজকের মনের মেলোডিতে। আর সেই অপেক্ষায় আজ পরিবেশ দিবসের ভাবনায় পরিবেশ ভালো থাকুক, আমরা ভালো থাকি। তাহলে আজকের প্রভাত বিনা এই পর্যন্তই। মনে রাখবেন, আজই শুরু হোক আপনার পরিবেশ আন্দোলন।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10+2 BTech Cadet Entry Scheme, Permanent Commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন পিএম সূর্যঘর .gov.in।
2: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

না, একেবারে আষাঢ় এখন এসে পৌঁছয়নি, জ্যৈষ্ঠতে রয়েছি আমরা, কিন্তু বৃষ্টি এলো। আর বৃষ্টি এলো মানে কি দাঁড়ালো? বৃষ্টি এলো মানে চারপাশের পরিবেশ শান্ত হয়ে গেল। আজ বিশ্ব পরিবেশ দিবস। আজকের প্রভাত বিনায় এই দিনটা কিভাবে এলো এবং ১৯৭৪ সাল থেকে যে দিনটা আমরা পালন করছি তার ইতিহাসটা কি, সে সমস্ত কিছু আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। আর আজ যখন আমরা পালন করছি পরিবেশ দিবস, তখন এই মনের মেলোডিতেও এমন কিছু বলবো, এমন মানুষদের কথা বলবো যারা কিন্তু পরিবেশের জন্য লড়াই করেছেন, আন্দোলন করেছেন, আজও করছেন পরিবেশকে ভালো রাখার জন্য। আর সেই লড়াইতে আমরাও সামিল হতে পারি কিভাবে, সে কথা তো বলবো আজ। এই যে যারা আমাদের সঙ্গে আসেন, যোগ দেন, 9903055992, সেখানে হোয়াটসঅ্যাপ করে বা সেখানে SMS করে, তাদের জন্য বলিয়ে যে আজ সকালে শুধুমাত্র ওই প্রশাসন কিছু করবে, সরকার কিছু করবে, কেন করল না, এই দোষারোপ না করে আমরা নিজেরা কি কিছু করি, সেই দিকে একটু আঙুল তুলি না, একটু আয়নার সামনে নিজেদের দাঁড় করাই না কেন? আপনারা নিজেরা বলবেন যে পরিবেশ রক্ষার জন্য, পরিবেশকে ভালো রাখার জন্য আপনি নিজে কি উদ্যোগ নেন, আপনি নিজে কি করেন? আবার বলি, পরিবেশকে ভালো রাখার জন্য আপনি নিজে কি উদ্যোগ নেন, আপনি নিজে কি করেন, এই কথাটা ছোট্ট করে জানিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ অথবা SMS-এ, এবং সেই সঙ্গে আপনার নাম, আপনার ঠিকানা। নম্বরটা আবার বলি, 9903055992, এই নম্বরে পাঠিয়ে দিন। আর আমি সকাল ১০টা পর্যন্ত আছি আপনাদের সঙ্গে, আমি মানে আপনাদের বন্ধু তাপস। আর সেই সময়ে আমি শোনাবো এমন কিছু মানুষের কথা সারা বিশ্ব জুড়ে যারা আমার আপনার পরিবেশকে ভালো রাখার চেষ্টা করছেন। আর আজ এই পরিবেশকে একটু ভালো রাখার চেষ্টা করছেন যিনি, তিনি তো বৃষ্টি একটু শান্ত করেছেন আমাদেরকে। আমি জানি না এই আকাশবাণী ভবনের চারপাশ বা এই কলকাতার বিভিন্ন প্রান্ত যেভাবে ভিজেছে, ভিজছে, যারা যারা শুনছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের ওখানে কেমনটা হচ্ছে। যাই হোক, চাইব পৃথিবী শান্ত হোক, পরিবেশ ভিজে উঠুক মনের মতো করে।

0: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি,
1: মনের মেলোডির সঙ্গে আমি তাপস। আর আজ বিশ্ব পরিবেশ দিবস বারে বারে মনে করিয়ে দেব। আপনারা জানেন যে বিশ্ব জুড়ে লাগামহীনভাবে বেড়েই চলেছে পরিবেশ দূষণ, আর এর জন্য দায়ী আমরাই। কখনো নির্বিচারে গাছ কেটে উজাড় করছি বন, কখনো বা বর্জ্য ফেলছি নদীতে কিংবা সাগরে, যেন পরিবেশ দূষিত করার প্রতিযোগিতা। তবে পরিবেশ দূষণের এই প্রতিযোগিতায় সবাই কিন্তু প্রতিযোগী নয়, কেউ কেউ দূষণ রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বলেছিলাম আজ বলবো তাঁদের কথা। যেমন 11 বছর বয়সী এক কিশোর রাফায়েল, নিঃসন্দেহে সে যখন কাজ শুরু করেছে তখন তার বয়স 11, এখন অনেকটা বেড়ে গিয়েছে। ফ্রান্সের সেন নদীতে জেলেরা জাল ফেলে মাছ ধরলেও রাফায়েল মানুষের ফেলে দেওয়া বিভিন্ন জিনিস তুলে আনে। সে জানায় যে 2019 সালে ইউটিউবে পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগের ভিডিও দেখে পরিবেশ দূষণ রোধে কিছু করার আগ্রহ জাগে তার। এরপর থেকেই জাল ও চুম্বকের সাহায্যে নদীর তলদেশে পড়ে থাকা বিভিন্ন লোহার জিনিস তুলে আনতে শুরু করে সে। গত 1 বছরে 300 মোটর বাইক, 200টি স্কুটার এবং 100 শপিং ট্রলি উঠিয়েছে সেন নদী থেকে। মাছ ধরা নিজের শখ হলেও এখন জাল ফেলে এসব জঞ্জাল তুলে আনার মাধ্যমে পরিবেশ বাঁচাতে কাজ করছে রাফায়েল। পরিবেশ পরিবর্তনে তার এই পদক্ষেপ অন্যদেরও পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করছে। 2020 সালে পরিবেশ রক্ষায় অবদান রাখার জন্য মেডেল অব প্যারিস পুরস্কার পায় রাফায়েল। এবং তার ওই যে নদী থেকে তুলে আনা বিভিন্ন জিনিস, তার একটি প্রদর্শনীয় হয়ে গেছে। যখন কাজ শুরু করেছিল, আবার বলি, বয়স 11। সুতরাং আমি, আপনি, আমাদের কাছে আদর্শ, অনুপ্রেরণা হয়ে উঠতেই পারে রাফায়েল। গানে গানে মনের মেলোডি, সঙ্গে তাপস।

সুরে সুরে মনের মেলোডি, সঙ্গে তাপস। আর আজ বিশ্ব পরিবেশ দিবসকে দাঁড়িয়ে যারা পরিবেশের জন্য কাজ করছেন তাদের কথা, আর সেই সঙ্গে আপনাদের কথা, আপনারা যারা হোয়াটসঅ্যাপ কিংবা এসএমএস এ 9903055922 এই নম্বরে জানিয়ে দিচ্ছেন যে আপনি নিজে পরিবেশের রক্ষার জন্য কি করেন তাদের কথা। যেমন এই মুহূর্তে বলবো সৌভিক ঢাকুরিয়া থেকে কি বলছেন। বলছেন, আমি পরিবেশ ভালো রাখার জন্য প্লাস্টিক বর্জন করছি, বাজি পোড়ানো বা ফাটানো গত 6 বছর ধরেই বন্ধ, গাছ লাগাচ্ছি আর জল অপচয় বন্ধ। কিন্তু যদি আমি এখন কালিম্পং থেকে দার্জিলিংয়ের পথে মনোরম পরিবেশে পাইন গাছ আর চা বাগানের মাঝপথ দিয়ে হেঁটে যাচ্ছি, আহা, এরকম একটা সকালে ভারী সুন্দর অভিজ্ঞতা। তাহলে সৌভিক যেটা করছে, প্লাস্টিক বর্জন করেছে, বাজি পোড়াচ্ছে না বা বাজি ফাটাচ্ছে না, আর সেই সঙ্গে গাছ লাগিয়েছে, জল অপচয় বন্ধ করেছে। আর রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে বলছে যে, আমি পৃথিবীকে ভালো রাখার জন্য গাছ লাগাই, আর বাড়ির বেঁচে যাওয়া জল ওখানে দিয়ে

এতে জল নষ্ট হয় না। আর একটু আগেই বলছিলাম না যে ফ্রান্সের কিশোর রাফায়েল কি করছে, সেই জাল আর চুম্বকের সাহায্যে নদী থেকে ভারী ভারী জিনিস তুলে নিয়ে চলে আসছে। এবার বলি এই দেশ, সেখানকার মণিপুরের 8 বছরের জলবায়ু কর্মী লিসিপ্রিয়া কঙ্গুজাম কি করছে, 2010 সাল থেকে ভারতে জলবায়ু পরিবর্তন রোধ মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ করছে। কিভাবে? ফেব্রুয়ারি 2019 সালে লিসিপ্রিয়া 7 বছর বয়সে স্কুল ছাড়ে, নয়াদিল্লির সংসদ ভবনের সামনে প্রতিবাদ করে সে, ভারতের জলবায়ু আইন পাশের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা ছিল তার উদ্দেশ্য। 2018 সালের একটি ইভেন্টে লিসিপ্রিয়া বলছে যে যখন আমি দেখি যে ছোটরা তাদের বাবা মাকে হারিয়েছে এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মানুষ গৃহহীন হয়ে পড়েছে, আমার এমন লোকেদের জন্য খুব দুঃখ হয় যারা দুর্যোগের সময় নিজেকে সাহায্য করতে পারে না, আর এর মূল কারণ হল জলবায়ু পরিবর্তনের প্রভাব। সে আরও চাইছে যে স্কুলে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত পাঠ বাধ্যতামূলক শেখানো উচিত। বলতে পারেন যে শিশু আন্দোলনের প্রতিষ্ঠাতা এই মেয়েটি, এবং ইতিমধ্যেই ডাক্তার এপিজে আব্দুল কালাম চিলড্রেন অ্যাওয়ার্ড, একটি ওয়ার্ল্ড চিলড্রেন পিস পুরস্কার এবং ভারত শান্তি পুরস্কারের মতো সম্মানজনক প্রশংসা পেয়েছে ছোট্ট লিসিপ্রিয়া। শুধুমাত্র জলবায়ু পরিবর্তন রোধ মোকাবিলায় তার আন্দোলন, এমনকি স্কুল ছেড়ে নয়াদিল্লির সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতেও সে পিছিয়ে যায়নি। মাত্র 8 বছর, তখনই তার চলার শুরু, প্রতিবাদের শুরু। আমরাও লিসিপ্রিয়ার মতন হতে পারি কি, চেষ্টা করতে পারি কি? না পারি, ছোট্ট একটু ভূমিকা, সেটাই শুনবো আজ, শুনছিও আজ।

এবার বলবো আদিত্য মুখোপাধ্যায়ের কথা। আদিত্য মুখোপাধ্যায় ক্যাফে এবং রেস্তোরাঁ ঘুরে প্লাস্টিকের স্ট্র ব্যবহার বন্ধ করার জন্য প্রচার শুরু করেছে এবং পরিবেশ বান্ধব বিকল্প দ্রব্য ব্যবহার করতে তাদের রাজি করানোর দায়িত্ব নিয়েছেন। দুজন পশু চিকিৎসকের একটি কচ্ছপের নাক থেকে প্লাস্টিকের বের করার একটি ভিডিও দেখে আদিত্য গভীরভাবে প্রভাবিত হয়। পরে এই প্রচার শুরু করে প্লাস্টিক বর্জনের চেষ্টায় এই আদিত্য এবং সে একটি এনজিওর স্বেচ্ছাসেবক। ইকোসিস্টেম থেকে প্রায় 25 মিলিয়ন প্লাস্টিকের স্ট্র এবং অন্যান্য প্লাস্টিকগুলি সরিয়ে ফেলেছিল। আদিত্য বলে যে লোকেরা শিশুদের পরিবেশের উদ্বেগ নিয়ে বেশি কথা শোনেন। প্লাস্টিকের ব্যবহার, বন সংরক্ষণ এবং জলবায়ু কর্মঘটের বিরুদ্ধে তার প্রচারের কারণে তাকে 1999 সালে জাতিসংঘের যুব জলবায়ু অ্যাকশন সামিটের অংশ হিসেবে আমন্ত্রিত করা হয়েছিল এবং পরে গ্রেটার থর্নবার্গ আয়োজিত জলবায়ু পরিবর্তনেও অংশ নিয়েছিল আদিত্য। আদিত্য মুখোপাধ্যায় মূল ভাবনা তার ক্যাফে এবং রেস্তোরাঁ ঘুরে প্লাস্টিকের স্ট্র ব্যবহার বন্ধ করার জন্য প্রচার এবং সেই প্রচারের প্রসার। আদিত্য, রাফায়েল এবং ওই লেসেপ্রিয়া, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যারা কিন্তু একেবারে কম বয়সে, কেউ 11 বছর বয়সে, কেউ 8 বছর বয়সে, কেউ বা একদম আরও ছোট্ট বা ওর আশেপাশের বয়সে কাজ শুরু করছে। আমরা বড়রা কি করতে পারি? পারিতোপটেই যেমন লিখছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, বলছেন যে পরিবেশকে ভালো রাখতে আমি গাছে জল দিই, ফ্ল্যাট বাড়িতে ছাদে জল দিই আর বাড়ির চারপাশ পরিষ্কার রাখি, তাতে দেখতেও ভালো লাগে। আমাদের এখানে দারুণ বৃষ্টি হলো, মন খুশি। হ্যাঁ, ছাদে জল, চারপাশ পরিষ্কার রাখা ছোট্ট ছোট্ট ভূমিকা। আরেকটু চেষ্টা করে যদি রাফায়েল, আদিত্য কিংবা লেসেপ্রিয়ার মতো ভাবতে পারি তাহলে। শুনছেন মনের মেলোডি, সঙ্গে তাপস।

0: কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি
1: তাপসের সঙ্গে আজকের মনের মেলোডি।

আর আজ বিশ্ব পরিবেশ দিবস, তাই যে সমস্ত মানুষ পরিবেশ রক্ষার জন্য আন্দোলন করেছেন, ভেবেছেন, চিন্তা করেছেন, তাদের কথা আর আপনাদের কথা 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা SMS এ যে পরিবেশ রক্ষার জন্য আপনি নিজে কি ভূমিকা নেন। আসলে যখন পরিবেশ আন্দোলন নিয়ে কথা কয়, তখন চিপকো আন্দোলনের উল্লেখ না করলে ভারতের পরিবেশ রক্ষার লড়াই অসমাপ্ত থেকে যায়। যার নেতৃত্বে এই গণ আন্দোলন শুরু হয়েছিল তিনি হচ্ছেন সুন্দরলাল বহুগুণা। গত শতাব্দীর 70-এর দশকে এই সুন্দরলালই হিমালয়ের বনভূমি নিয়ে জনসচেতনতা গড়ে তুলেছিলেন। আম জনতাকে তিনি বোঝাতে পেরেছিলেন হিমালয়কে বাঁচাতে হলে এখানকার স্বাভাবিক বনভূমি রক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এবং তারা কি করতেন, কিভাবে কত চিপকো আন্দোলন, যারা জানেন না তাদের জন্য বলি যে যখন জঙ্গল কাটার জন্য জঙ্গল শিকারীরা এসে হাজির হত, রাতে মাঝরাতে তারা আলো ফেলে দেখত হচ্ছে এক একটি গাছকে ঘিরে এই অঞ্চলের মহিলারা, তো বিশেষ করে পুরুষরাও দাঁড়িয়ে রয়েছেন তাকে জড়িয়ে। গাছ কাটা যাবে না, গাছ কাটতে হলে তাদের ওপর দিয়ে কাটতে হবে। এই ছিল আন্দোলন, চিপকো আন্দোলন। পরবর্তী সালে মানে পরবর্তীতে 1980 থেকে 2004 সাল পর্যন্ত তেহেরি বাঁধ বিরোধী আন্দোলনেও নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল। অর্থাৎ ভারতে পরিবেশ রক্ষার লড়াইয়ে তিনি ছিলেন অন্যতম পথিকৃৎ। আর আপনি, আপনারা বলি সে কথা, দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা কাওড়া থেকে বলছেন যে পরিবেশকে সুস্থ রাখার জন্য আমি যে কাজ করি, যেমন ধূমপান করি না, ধূমপান করলে তার ধোঁয়া পরিবেশকে দূষণ করে, আর কোথাও জলের কলের মুখ খোলা থাকলে সেটা বন্ধ করে দিই, আর নিজের বাড়ির চারপাশে পরিষ্কার রাখার চেষ্টা করি, আর মোটর সাইকেল না চালিয়ে সাইকেল বেশি চালাই। বেশ, এরপর কে লিখছেন, মিনা কর্মকার দমদম থেকে বলছেন যে আমি বেশি কিছু করতে পারি না, তবে আমি যেখানটায় থাকি তার আশেপাশের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি এবং গাছ লাগানো এই কাজটি আমি করি। পরিবেশ সুন্দর তো আমরা সুন্দর, এইটাই একটা খুব গুরুত্বপূর্ণ, খুব দরকারি কথা। পরিবেশ সুন্দর তো আমরা সুন্দর।

আরও একজনের কথা বলবো, এই ভারতের, এই দেশের। ভারতে যারা পরিবেশ কর্মী হিসেবে কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম অনুপম মিশ্র। গান্ধীবাদী ভাবধারায় বিশ্বাসী মানুষ অনুপম। তিনি ছিলেন একজন পেশাদার সাংবাদিক। পরিবেশ সম্পর্কে তিনি যে শুধুমাত্র দেশবাসীকে সচেতন করতে সক্ষম হয়েছিলেন তাই নয়, সেই সঙ্গে এই বিষয়গুলির দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। বস্তুত এমন একটি সময়ে তিনি এই কাজ করছিলেন যখন ভারতে সরকারি স্তরে পরিবেশ রক্ষা সংক্রান্ত কোনো বিভাগই ছিল না। তার কাজের প্রধান জায়গা ছিল খরা প্রবণ আলওয়ার, সেখানে জল সংরক্ষণের প্রক্রিয়া শুরু করেন তিনি, যা সারা বিশ্বের প্রশংসা কুড়িয়েছিল। অনুপম মিশ্র। আর আপনার উদ্যোগ, আপনার ভূমিকা এইবার আমি একটু ভাগ করে নিই। বলছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। বলছেন যে আমি পরিবেশকে সুস্থ রাখার জন্য গাছ কাটার পরিবর্তে অনেক ফুল ও ফলের গাছ লাগাই, যেমন আপেল গাছ ও আঙুর গাছ লাগালাম, আবার ওই রবিবার নিজের বাগানে লাগাব। বর্জ্য প্লাস্টিকগুলোকে রিসাইকেল করে রাস্তায় দেওয়ার কথা ভাবছি। আর অনুষ্ঠান ভালো লাগছে, মন ভরে যাচ্ছে জানিয়েছেন। এবং আজ প্রভাত বিনায় বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা, তথ্য ও অনেক কথা ও আলোচনা শুনলাম, খুবই সমৃদ্ধ হলাম। পরিবেশ নিয়ে সতর্কতামূলক অসাধারণ অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য FM গোল্ড সহ আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর পাঠিয়েছেন এই মুহূর্তে কোন নগর থেকে মানসী বৈদ্য। মনের মেলোডি এবং আমাকে সুপ্রভাত শুভেচ্ছা, আপনাকেও বৃষ্টি ভেজা জুঁই ফুলের শুভেচ্ছা। আজ বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশকে সুন্দর সুস্থ রাখার দায়িত্ব আমাদের সকলের। আমি ছোটবেলা থেকেই রাস্তায় বেরোলে কল খোলা থাকলে বন্ধ করে দিতাম, তার জন্য বাড়ির লোক ভীষণভাবে হেনস্থা করত। ছোট ছিলাম, বুঝতাম না আমার ভুল কোথায়, তাই আমাকে নিয়ে রাস্তায় বেরোতে চাইত না। আর এখন প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তার আলো নেভাই, কলের

খোলা মুখ বন্ধ করি, রাস্তায় কেউ থুতু ফেললে বকে দিই, এমন কথাও শুনেছি যে আমার বাবার রাস্তা কিনা। এছাড়াও পাশের বাড়ি লোক ছাদ ভেজালে সোজা ছবি তুলে পুরসভায় জানাই, ব্যাগ নিয়ে বাজারে যাই, ফিল্টারের বাজে জল ফেলে না দিয়ে ব্যবহার করি, অযথা কোনো কিছু নষ্ট করি না, এসবের জন্য কাউকে পাশে পায়নি, তাতে ভারী বইয়ে গেছে, এভাবেই চলি।

ভরা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে সঙ্গে তাপস। বিশ্ব পরিবেশ দিবস অনেকের কথা বলছি আজ, যারা পরিবেশ নিয়ে আন্দোলন করেছেন করছেন। ফ্রান্সের রাফায়েল, আমাদের এই দেশের লেসে প্রিয়া ছোট্ট একটি মেয়ে, তার কথা আপনাদের বলেছি। বলেছি সুন্দরলাল বহুগুণা, তার কথাও। আদিত্য মুখোপাধ্যায় ছোট্টবেলা থেকে আন্দোলন করছে। বলেছি অনুপম মিশ্রের কথা। এবার যার কথা বলবো, তিনি একেবারে আমাদের এই বাংলার বাঙালি পরিবেশ কর্মী সুভাষ দত্ত। গত প্রায় 3 দশক ধরে আইনি পথে পরিবেশ বাঁচানোর লড়াই লড়ে চলেছেন সুভাষ। তিন কেন, তার আরও বেশি বলবো আমি। তিনি একজন পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। 1995 সাল থেকে পরিবেশ সংক্রান্ত নানা ইস্যুতে একের পর এক জনস্বার্থ মামলা রুজু করেছেন সুভাষ। যদিও পরিবেশকর্মী হিসাবে তার পথ চলা শুরু হয়েছিল 1977 সালে, সেই সময় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তিনি। এইখানে একটা কথা বলতেই পারি বা মনে করিয়ে দিতেই পারি যে 2004 সালে কলকাতা হাইকোর্টের গ্রিন ট্রাইব্যুনালে সুভাষ দত্ত যে মামলা রুজু করেছিলেন, তার প্রেক্ষিতেই পশ্চিমবঙ্গ বৃক্ষ আইন 2006 কার্যকর করা হয়। পশ্চিমবঙ্গ বৃক্ষ আইন জঙ্গল বহির্ভূত এলাকায় সুরক্ষা ও সংরক্ষণ, এই আইন কার্যকর করা হয় তাঁর মামলার প্রেক্ষিতেই। সুভাষ দত্ত। এদিকে হাওড়ার কাশুন্দিয়ার অতনু পাঠক, তিনি জানিয়েছেন যে আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আসুন, সকলে মিলে শপথ নিই, আমরা আমাদের বাসস্থানের ও পারিপার্শ্বিক পরিবেশকে সুন্দর করে তুলে এক দূষণমুক্ত পরিবেশ উপহার দিই। আমি চেষ্টা করি আমার ছোট ছাদ বাগানে গাছের পরিচর্যা করে বাড়ির পরিবেশ সুন্দর রাখতে। পাঠিয়েছেন ছত্তিশগড়, রায়পুর ছত্তিশগড় থেকে ডক্টর উৎপল মুখার্জি। মনের মেলোডি অনুষ্ঠানে কান পেতে আছি, প্রভাত বিনা অনুষ্ঠান অন দ্য থিমস অব ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে রিলেটেড টু দ্য আজারবাইজান ওয়াজ হাইলি ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং। বিষয়ে যাই, সিপিসিবি অ্যান্ড এমওইতে কাজ করে এখন অবসর জীবনে পরিবেশকে ভালো করার জন্য অর্গ্যানিক এগ্রিকালচার ফার্মিং, ট্রিজ প্লান্টেশন, রেইন ওয়াটার হারভেস্টিং কিছু লেখালেখিও করে থাকি। আমার ফার্মে 95% সোলার এনার্জি ব্যবহার করা হয়, অর্গ্যানিক ওয়েস্ট কম্পোস্টিং করি, কম প্লাস্টিক ব্যবহার করা ইত্যাদি। এবং এই অনুষ্ঠানের সবাই যারা শুনছেন সকলকে গান লাগানোর জন্য অনুরোধ করেছেন উৎপলবাবু। তাহলে ভাবুন না, তার অনুরোধ কিংবা সকলের অনুরোধ, একটি গাছ একটি প্রাণ।

0: আরো একজনের নাম বলতেই কয়, তিনি হলেন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, তার ডিরেক্টর জেনারেল সুনিতা নারায়ণ। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের ডিরেক্টর জেনারেল সুনিতা নারায়ণ একই সঙ্গে পরিবেশ সংক্রান্ত একটি পত্রিকার সম্পাদক পদেও তার ভূমিকা। বৃষ্টির জল সংরক্ষণ করে যাতে তাকে ভবিষ্যতে ব্যবহার করা যায় তারই বন্দোবস্ত করেছেন সুনিতা। এই কাজে বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদেরও সংযুক্ত করেছেন তিনি, গড়ে তুলেছেন সচেতনতা। এছাড়া বাঘ সংরক্ষণ নিয়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে সুনিতা নারায়ণের। এদের বাইরেও এমন অনেক মানুষ রয়েছেন যারা প্রতিনিয়ত ভারতের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পরিশ্রম করে চলেছেন। সেই দলে বলিউডের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে রয়েছেন সমাজের নানা ক্ষেত্রে সফল পেশাদাররা। কেউ আবার পেশা ছেড়ে পুরো দমে পরিবেশ কর্মী হিসেবেই কাজ করছেন। একেবারে বিজ্ঞাপন, তারপর গান, কিন্তু তার আগে একটু আপনাদের হোয়াটসঅ্যাপ। সৌম্যদীপ ভূঁইয়া কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন, বলছেন যে আজ বিশ্ব পরিবেশ দিবসের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি এবং আমার পরিবার জল অপচয় বন্ধ করতে বদ্ধপরিকর। সেই প্রসঙ্গে আমি আমাদের পাড়া এবং গ্রামে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিই বিভিন্ন কবিতার মাধ্যমে। তার মধ্যে একটি এখানে পাঠালাম, ভালো থাকুক জলের শরীর, হাওয়ার মনেও শান্তি থাক, রোদের আদর তীব্র হলেও গাছের ছায়ায় থমকে যাক, পাতার সাথে বন্ধুতা হোক শত্রুতা হোক কৃত্রিমতায়, মাটির বুকে জমলে শিশির সকাল বাঁচুক সজীবতায়, আকাশ যেমন ছড়িয়ে দেয় মুঠো মুঠো অসীম নীল, প্রাকৃতিক এই ছন্দে গানে লিখব প্রাণের অন্তমিল, এই পরিবেশ শৃঙ্খলতার সুতোয় বাঁধা শান্ত নীড়, কেইবা দিলাম উপকারে দূষিত শোক কথার ভিড়, এই পরিবেশ তোমার আমার বাঁচবে সবাই মিললে হাত, নইলে আকাল আসবে নেমে গভীর কালো আধার রাত। অসম্ভব ভালো লেখা সমদি।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল, কাকা সবই উপরওয়ালা।

0: মানে সোলার প্যানেল।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: হর ঘর সূর্য ঘর।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড।

কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

তাহলে মনের মেলোডি সঙ্গীতাপুষ, আর স্টুডিওর ঘড়ি বলছে সকাল 9:35, ঘড়ির কাঁটা ছুঁই ছুঁই। আর আজ বিশ্ব পরিবেশ দিবস, বলছিলাম তাঁদের কথা যারা পরিবেশকে বাঁচানোর জন্য জীবন দিয়েছেন, সারা জীবন জুড়ে

লড়াই করছেন তাঁদের কথা। তাদের মধ্যে দুজনের কথা না বললেই নয়, একজন গৌরাদেবী আর একজন মেধা পাটকার। গৌরাদেবী চিপকো আন্দোলনের আসল নেত্রী। ১৯৭৪ সালে রেনি গ্রামে ২৭ জন মহিলা নিয়ে ঠিকাদারদের তাড়িয়ে দেন, ঠিকাদার যারা গাছ কাটতে এসেছিল। মেধা পাটকার নর্মদা বাঁচাও আন্দোলন তার নেত্রী। সর্দার সরোবর বাঁধের ফলে লক্ষ লক্ষ মানুষের উচ্ছেদের বিরুদ্ধে ৩৫ বছরেরও বেশি সময় জুড়ে তার লড়াই, একাধিক অনশন। আর আপনাদের ভাবনা ৯৯০৩০৫৯৯২ তে হোয়াটসঅ্যাপে যা পেয়েছি। শুভ্রা ভট্টাচার্য বাঁশ দ্রোণী কলকাতা ৭০ থেকে বলছেন, কি কি করেন তিনি পরিবেশ রক্ষার জন্য? ১. ব্যাগের ভেতর ব্যাগ, বাজারে গেলে কাপড়ের ব্যাগ সাথে থাকে। দোকানদার পলিথিন দিতে গেলে হেসে বলি, কাকু আমার ব্যাগ আছে। জলের হিসেব, ব্রাশ করার সময় কল বন্ধ রাখি, বালতি ভরে স্নান করি, শাওয়ার নয়। মা বলে জল নাকি আমার কাছে সোনা। একটা গাছ আমার সাথী, বারান্দার তুলসী গাছটা আমার, রোদ জল দিই, ওর সাথে দুটো কথা বলি, ফ্রিতে অক্সিজেন দেয়, ভালোবাসা নিই। বিদ্যুৎ বাঁচাই, ঘর থেকে বেরোলে লাইট ফ্যান অফ, ফোনে চার্জ ১০০% হতেই ফ্ল্যাট খুলে দিই। তাপসদা, পৃথিবীটা তো ভাড়া বাড়ি নয় যে নোংরা করে চলে যাব, নিজের বাড়ি ভেবে যত্ন করি, কারণ পরের প্রজন্মকেও তো এই বারান্দায় বসে চা খেতে হবে। আয়নায় নিজেকে সুন্দর দেখতে হলে ঘর পরিবেশ রাখতে হয়, ঘর পরিষ্কার রাখতে হয়। আর পাঠিয়েছেন অমিতাভ হোর গল্ফ গার্ডেন কলকাতা ৩৩ থেকে বলছেন, দেখুন এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা শুধু গাছ লাগানো আর জল দূষণের কথা ভাবি, এছাড়া আরও অনেক কিছু ছোট ছোট জিনিস আছে সেটাও নজর দিতে হবে। যেমন আমাদের পাড়ায় ২-৩ জন ইস্ত্রি করেন এমন দাদারা আছেন, ওরা সকালবেলা উনুন ধরান এবং চারিদিকে ধোঁয়া হয়ে যায়। আমি আমাদের অ্যাসোসিয়েশনকে বলেছি যে ওদের যদি আমরা ইলেকট্রিক আয়রন কিনে দিই, CAESCকে বলে একটা লাইনের ব্যবস্থা করতে পারি, তাহলে অনেক ভালো হয়। এটা হয়তো আমাদের অ্যাসোসিয়েশন করে দেবে বলেছে, পরিবেশকে ভালো রাখুন বিভিন্ন উপায়ে। ঠিক কথা।

মনের মেলোডি সঙ্গীতাপুষ, পরিবেশ দিবস, চণ্ডী প্রসাদ ভট্ট ছিপকো আন্দোলনের অন্যতম জনক, আজকের দিনে তার কথা না বললেই নয়, দশলি গ্রাম স্বরাজ্য মণ্ডল গড়ে তুলেছিলেন, পেয়েছেন র্যামন ম্যাগসেসে পুরস্কার তার কাজের স্বীকৃতি হিসেবে। নর্মদা বাঁচাও আন্দোলনে মেধা পাটকারের পাশে দাঁড়িয়েছিলেন বাবা আমতে। কুষ্ঠরোগী ও পরিবেশ, এই দুটো নিয়েই তার কাজ। আর আপনাদের হোয়াটসঅ্যাপে সীমা দাস লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, পরিবেশকে ভালো রাখার জন্য আমি যে যে কাজগুলো করে থাকি সেগুলো হলো বিভিন্ন রকম ফলের খোসা, সবজির খোসা বাড়ির একটা নির্দিষ্ট জায়গায় ফেলি, সেখান থেকে একটা নির্দিষ্ট সময় পর জৈব সার তৈরি হয়, সেই জৈব সার বিভিন্ন ফুল গাছে প্রয়োগ করে থাকি, এতে ফুল খুব সুন্দর হয়। ফুল গাছ ছাড়াও বড় ধরনের গাছ যেমন অর্জুন গাছ, আম গাছও আছে, এতে প্রচুর অক্সিজেন পাওয়া যায়। এই পরিবেশে শরীর এবং মন দুটোই ভালো থাকে। সুন্দর সব গান নিয়ে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে মনের মেলোডি। পাঠিয়েছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, বলছেন আমার একটি বাগান, দুপুরে গাছের ছায়ায় বসি, ওদের আমি ভীষণ ভালোবাসি। একটা কথা বলবো তোমায় ভাই, তোমার উপস্থিতি যেন মাঝে মাঝেই পাই, মাঝে মাঝেই উপস্থিত হই তো। পাঠিয়েছেন এইবারে যার মেসেজ পড়বো, তিনি হচ্ছেন নিশা কর্তকর আমতা জগদ্ধাত্রী তলা কাওড়া থেকে, বলছেন পরিবেশকে ভালো রাখার জন্য আমার বাড়ির সামনে জায়গা আছে, তার আশেপাশে গাছ বসিয়েছি, যাতে পশু পাখিরা আসে, এর মধ্যেও তারা বাসা বেঁধেছে। পরিবেশ ভালো রাখার জন্য এই পশু পাখি ও বেঁচে থাকার দরকার আছে এই পৃথিবীতে। প্লাস্টিক বাড়ির আশেপাশে পড়ে থাকলে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়। আমি নিজে কোনো নেশা করি না, অনেক ব্যক্তি আছে পানের পিক এবং গুটকা জাতীয় যে দ্রব্যগুলো খান, দয়া করে সেই পিকগুলো যাতে রাস্তায় না ফেলেন তার জন্য অনুরোধ করব FM গোল্ডের এই প্রোগ্রামের সাহায্যে। আবার ফিরছি গানের পর আপনার কথা নিয়ে।

আপনাকে যে কথাগুলো এই মুহূর্তে বলবো সেটা হচ্ছে যে তিনজন মানুষের কথা বলবো। ওই আপনারা গাছ লাগানোর কথা বলছেন, তিনজন মানুষ কি কাণ্ড করেছেন, তার মধ্যে একজন হচ্ছেন যাদব মোলাই পায়েং, যাকে বলা হয় ফরেস্ট ম্যান অব ইন্ডিয়া। অসমের ব্রহ্মপুত্রের চরে একা হাতে 1360 একর জঙ্গল বানিয়েছেন, 40 বছর ধরে গাছ লাগাচ্ছেন, পেয়েছেন পদ্মশ্রী সম্মানও। সাইয়ালি ও ভেঙ্কটেশ্বর রাও, তারা অন্ধ্রপ্রদেশ থেকে 25 বছরে 10,000-এরও বেশি তাল গাছ লাগিয়েছেন। আর সালু মারাদা থিম্মাক্কা কর্ণাটকের 106 বছর বয়স পেরিয়েছেন তিনি। 8 কিলোমিটার রাস্তার ধারে 385টি বট গাছ লাগিয়ে বড় করেছেন, পেয়েছেন পদ্মশ্রী সম্মান। এদিকে পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে SMS করেছেন যে এই পৃথিবীতে সবুজের ধ্বংস হচ্ছে যেভাবে, তাতে পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, পরিবেশ রক্ষা করতে প্রচুর গাছ লাগাতে হবে, না হলে এই ধ্বংস একসময় মহীরুহের আকার নেবে। পাঠিয়েছেন আপনারা এত দীর্ঘ মেসেজ পাঠিয়েছেন অনেকটা পরে। সুতপা বসু দমদম পার্ক থেকে বলছেন যে আপনার আজকের টপিকটা ভেরি ভেরি ইউজফুল, বা অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সবাইকে খুব চেষ্টা করতে হবে আমাদের এই সুন্দর পৃথিবীকে দূষণ মুক্ত রাখতে, তাই প্লাস্টিক যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে, বেশি করে বৃক্ষ রোপণ করতে হবে, আমাদের সমুদ্র নদী পুকুরগুলোকে পরিষ্কার রাখতে হবে, গাড়ি এবং বাসের পলিউশন কন্ট্রোলটা রেগুলারলি মেনটেন করতে হবে, আর গ্লাস অ্যান্ড স্টেনলেস স্টিলের সব ইউটেন্সিলস অ্যান্ড বটলস ইউজ করতে হবে। এইভাবে আমাদের চারপাশের পরিবেশটাকে যতটা সম্ভব পরিষ্কার রাখতে হবে, যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে ফাইন করতে হবে, তাহলেই আমরা আমাদের চারিপাশ ক্লিন রাখতে পারব এবং নেক্সট জেনারেশনকে একটা দূষণ মুক্ত পরিবেশ উপহার দিতে পারব। সবাই ভালো থাকবেন। একটু দীর্ঘ হলেও খুব ভালো লিখেছেন, খুব প্রয়োজনীয় কথা লিখেছেন। পাঠিয়েছেন ঐশী সরকার চিনার পার্ক থেকে, আমি একজনকে জানি যিনি রাত 10টার পর মাইক বাজলে বা শব্দবাজি ফাটানো করলে সঙ্গে সঙ্গে থানা বা পলিউশন কন্ট্রোল বোর্ডে ফোন করে দেন, কখনো ফল মেলে কখনো মেলে না, তাতে পাড়াতে তার নিন্দা মন্দ হলেও পরোয়া করেন না। বেশ, খুব ভালো মানুষ নিঃসন্দেহে। পাঠিয়েছেন দিলীপ বোস লিলুয়াখা।

থেকে যে আজকের অনুষ্ঠান খুবই প্রাসঙ্গিক, আজ বিশ্ব পরিবেশ দিবস, আমি পরিবেশ দূষণ রোধে আমার বাড়ির চারদিকে প্রত্যেক দিন ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে নানা রকম ফুল ও ফলের গাছ লাগাই এবং তাদের নিয়মিত পরিচর্যা করি। আর পাঠিয়েছেন শিপ্রা কারার মল্লিকপাড়া লেন বেতর কাওড়া থেকে যে এই কথা সঠিক যে আমরাই পারি পরিবেশকে সুন্দর করে রক্ষা করতে, সবার মিলিত চেষ্টায় পরিবেশ মনোরম হয়ে উঠবে। আমি বাড়ির ভিতর যেমন পরিষ্কার করে সুন্দর করে রাখি, ঠিক তেমনই বাড়ির চারপাশ পরিষ্কার রাখি, নিজের খাতে নর্দমা লাঠি দিয়ে পরিষ্কার করি, সবাইকে নর্দমায় বাজে জিনিস না ফেলতে অনুরোধ করি, বাইরের জলের কল খোলা থাকলে বন্ধ করে দিই, যারা রাস্তায় যেখানে সেখানে থুতু ফেলে তাদের দেখতে পেলে প্রতিবাদ করি, আর এই জন্যে অনেক অপমান পেতে হয়। তবু পরিবেশের জন্য আপনারা লড়াই করেন এবং সেই লড়াইটা অবশ্যই করবেন।

আমাদের এত হোয়াটসঅ্যাপের ভিড় যে কতগুলো পড়তে পারবো জানি না। এই মুহূর্তে যারটা পড়বো তিনি হচ্ছেন নন্দা রায়, পড়েল খাওড়া বেলগাছিয়া এল রোড। বলছেন যে আমরা যেটা তিনি করেন, যে আমি শুধু নিজের বাড়ি নয় আশেপাশের অঞ্চল পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, নিকাশি ব্যবস্থায় কোনো প্লাস্টিক বা আবর্জনা না ফেলে বিশেষ একটা নির্দিষ্ট স্থানে ফেলি। আর আমার বাড়ির নাম এখন গ্রিন হাউস, ছাদ বাগান নয়।

উঠোনে যেটুকু জায়গা ছিল তাতে নানান ফুল ফলের এমনকি বড় গাছও লাগিয়েছি। পাঠিয়েছেন, হ্যাঁ, নিশাকর ধর, আমি পড়ে ফেলেছি। আর প্রদীপ মুখোপাধ্যায় জগাছা কাউরা থেকে বলছেন যে আমাদের ছাদেও, আমাদের বাগান গাছে গাছে ভরে গেছে, আমাদের ছাদেও একটি বাগান আছে, সেখানে আছে কয়েক রকম ফুলের গাছ। পাঠিয়েছেন আমাদের কাছে গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে। তিনি জানিয়েছেন যে আমরা প্রায় 25 বছর হলো বাজি পোড়াই না, পরিবেশ দূষণের ভয়ে। আর অনেকে গাছপালা প্লাস্টিক কাগজ পোড়ালে তাকে নিষেধ করলে তুচ্ছ তাচ্ছিল্য করে, এবং যদি আমি নতুন গাছপালা লাগাই তাতে নানা রকম অজুহাত দিয়ে আপত্তি জানান। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। পবিত্র শাখা, তিনি বলছেন যে আমার বাড়ির সামনে অল্প একটু খালি জায়গা আছে, সেখানে পরিবেশের কথা চিন্তা করে কিছু গাছ লাগিয়েছি। দমদম এয়ারপোর্ট গেট সেখান থেকে পাঠিয়েছেন। আর পাঠিয়েছেন আমাদের, বেশ, একই জন একাধিকবার কেন পাঠাচ্ছেন এইটা খুব অদ্ভুত ব্যাপার। কিশোর বালি কাউরা থেকে বলছেন যে আমি যে গাছটা লাগাবো তার যত্ন নিতে হবে, গরু ছাগলে না খেয়ে চলে যায় তার ব্যবস্থা নিতে হবে। আর সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে, তিনি জানিয়েছেন মাটি নিয়ে পড়াশোনা গবেষণা, তাই মাটি কোটি কোটি বছর শেষে পাওয়া মাটি হলো খাঁটি, মাটির ইট ভুলে গিয়ে বিকল্প ভাবি, তাই মাটি বাঁচলে বাঁচবে সবাই, মাটির বিকল্প নাই, সবাই বাঁচি, পরিবেশ বাঁচলে সবাই বাঁচব। আজকের মনের মেলোডি এইটুকুই, ভালো থাকুন, দেখা হবে, কথা হবে আবারও। আমি তাপস।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবেশমন্ত্রী সহ অন্যান্যরা দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উপলক্ষে কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে ভারত আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় আজ আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, মুদ্রানীতি কমিটি এমপিসি সর্বসম্মতিক্রমে রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
1: After a detailed assessment of the evolving macroeconomic and financial developments and the outlook, the MPC voted unanimously to keep the policy repo rate under the LAF unchanged at 5.25%.
0: আরবিআই বর্তমান অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। সিপিআই মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাও 4.6% থেকে বাড়িয়ে 5.1% করেছে আরবিআই। ভারতীয় মুদ্রার বিনিময় হারের বিষয়ে আরবিআই গভর্নর বলেন, এই বিনিময় হার বিশ্ববাজারের উপরে নির্ভর করে। আরবিআই প্রবাসী এবং অনাবাসী ভারতীয় এবং অন্যান্য যোগ্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ আরও বৃদ্ধি করেছে। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মা কে নাম অর্থাৎ মায়ের নামে একটি গাছের মতো উদ্যোগগুলি প্রতিবছর প্রায় 1,10,000 হেক্টর বনভূমি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ শ্রী মোদী পরিবেশ সংরক্ষণে উৎসাহী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

0: সমাজ মাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি বলেন, এই দিনটি পরিবেশ রক্ষা এবং সুস্থায়ী উন্নয়নকে আরও সুদৃঢ় করার সুযোগ করে দেয়। তিনি গত এক দশক ধরে সরকারের এমন অসংখ্য উদ্যোগের কথা তুলে ধরেন, যার ফলে দেশে সবুজায়নের পরিধি যেমন বেড়েছে, তেমনই বেশ কিছু বন্যপ্রাণীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী জানান, এক পৃথিবী এক পরিবার ও এক ভবিষ্যৎ নীতিতে উদ্বুদ্ধ হয়ে ভারত মিশন লাইফের চেতনায় একটি পরিচ্ছন্ন, সবুজ এবং সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে।
1: हमारी पृथ्वी भारत में जिसे माँ का रूप माना गया है, उसकी रक्षा, उसका संरक्षण, उसका संवर्धन हर पीढ़ी का दायित्व होता
2: है। ये एक शब्द है लाइफ, LIFE, यानी लाइफस्टाइल फॉर एनवायरनमेंट। आज जरूरत है कि हम सभी लोग एक साथ आकर कलेक्टिव पार्टिसिपेशन के साथ लाइफस्टाइल फॉर एनवायरनमेंट यानी लाइफ को एक अभियान की तरह आगे बढ़ाएं।
0: বিশেষ কিছু বন্যপ্রাণীর পুনরুজ্জীবনে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড বা গোডাবন, তুষার চিতা, স্লথ বেয়ার এবং চিতাবাঘ সংরক্ষণের বিষয়গুলি প্রমাণ করে ধারাবাহিক প্রচেষ্টা কীভাবে বন্যপ্রাণী ও বাস্তুতন্ত্রকে বাঁচাতে পারে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই প্রকৃতি আমাদের সবচেয়ে বড় সহযোগী। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের তৃতীয় বৃহত্তম পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা গড়ে তুলে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন তৈরি করে এবং সৌরশক্তির মাধ্যমে লক্ষ লক্ষ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করে পরিবেশ সুরক্ষাকে এক বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ দেশজুড়ে পরিবেশ রক্ষা এবং সবুজায়নের পরিধি বাড়ানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্রী গোয়েল তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পুজো দেন এবং পরে এক পেড় মা কে নাম অভিযানের আওতায় এক চারা গাছ রোপণ করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, পরিবেশ কেবল আমাদের অস্তিত্বের ভিত্তি নয়, বরং একে সুরক্ষিত রাখা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও গতকাল থেকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু আমাদের ভবিষ্যতের জন্য। সকালে বিধাননগর বাইপাসে নলবমে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাষণে রাজ্যের বিদ্যালয়গুলির পাঠ্যসূচিতে পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে জানান। তিনি বলেন, শুধু বৃক্ষরোপণই নয়, তা যাতে মহিরুহে পরিণত হয় তাও নিশ্চিত করা উচিত। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু অন্ধ্র বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ নেট জিরো বা কার্বন মুক্ত ক্যাম্পাস এবং পরিবেশগত স্থায়িত্বের একটি অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বিশাখাপত্তনমে আজ এই বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একটি চারা গাছ রোপণ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ক্যাম্পাসের সুবজানের পরিধি বাড়াতে এবং এটিকে একটি জীব বৈচিত্র্য পার্ক হিসেবে গড়ে তোলার জন্য অনুরোধ করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। এর আগে গত মাসে রাষ্ট্রপতি ভবনে 66 জনকে পদ্ম সম্মান প্রদান করা হয়। উল্লেখ্য, চলতি বছরের রাষ্ট্রপতি 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী সহ মোট 131টি পদ্ম সম্মান প্রদান করবেন। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কারগুলি ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ESIC হাসপাতালের উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে। এছাড়া প্রধানমন্ত্রী গুজরাট সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং দাহেজ পেট্রোলিয়াম এলাকায় বর্জ্য নিষ্কাশন ও পরিশোধন সংক্রান্ত উন্নত পরিকাঠামো। প্রধানমন্ত্রী মোদী আজ সন্ধ্যায় দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে তরুণ কাপুরের মেয়াদ 1 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ পিটি জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে 1987 ব্যাচের অবসরপ্রাপ্ত আধিকারিক তরুণ কাপুরের বর্ধিত মেয়াদের কার্যকাল চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ভিত্তিতে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের এক নির্দেশিকায় বলা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর SIR প্রক্রিয়া যাদের নাম অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়েছে তাদের রেশন কার্ডের তথ্য যাচাই করা হবে। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা নাগরিকত্ব সংশোধনী আইনের

0: অধীনে আবেদন জমা করেছেন তাদের রেশন কার্ড আপাতত সক্রিয় রাখা হবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। খাদ্য দপ্তর জানিয়েছে এই কাজের জন্য বিভাগীয় পোর্টালে একটি বিশেষ অনলাইন মডিউল চালু করা হয়েছে। এরিয়া ইন্সপেক্টরদের বুথভিত্তিক তালিকা ধরে উপভোক্তাদের তথ্য যাচাই করতে হবে। পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রকল্প থেকে পশ্চিমবঙ্গ সরকার পাকাপাকিভাবে সরে আসার কথা ঘোষণা করেছে। এর পরিবর্তে পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ে এক সমুদ্রবন্দর তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে গতকাল কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, তাজপুরে প্রকল্পের বাস্তবায়নের জন্য পরিকাঠামো প্রস্তুত ছিল না। পাশাপাশি বর্তমান অবস্থায় সেখানে বন্দর নির্মাণ বাস্তবসম্মত নয়। এর পরিবর্তে তাজপুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়ে এলাকায় রাজ্য সরকারের কাছে থাকা প্রায় 1700 একর জমিকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কাছে নম্বর যাচাইয়ের জন্য 7314টি এবং পুনর্মূল্যায়নের জন্য 63,000 বেশি আবেদন জমা পড়েছে। উত্তরপত্রের স্ক্যান কপি ত্রুটি যাচাই এবং উত্তর পুনর্মূল্যায়নের জন্য CBSE গত মঙ্গলবার এই অনলাইন পোর্টাল চালু করে। উল্লেখ্য, গত 13 মে দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীদের একাংশ প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তোষ প্রকাশ করে। এদিকে শিক্ষার্থীদের আস্থা ফিরে পেতে CBSE চেয়ারম্যান রাহুল সিং এবং CBSE সচিব হিমাংশু গুপ্তাকে বদলি করা হয়েছে। প্রশান্ত লোখান্ডে CBSE নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। কর্ণাটকের জলসম্পদ মন্ত্রী রামলিঙ্গা রেড্ডি দপ্তর বন্টনে অসন্তুষ্ট হয়ে আজ মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রথমে বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরের মন্ত্রিত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তাঁকে পরে জলসম্পদ দপ্তর দেওয়া হয়, তবে তিনি কংগ্রেসের বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী DK শিবকুমার জানিয়েছেন, তিনি এই বিষয় নিয়ে রামলিঙ্গা রেড্ডির সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে খেলা হবে। পুল এ তে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপেইকে 13-1 গোলের বিশাল ব্যবধানে হারায় ভারতীয় দল। গ্রুপ পর্বে একমাত্র আয়োজক দেশ জাপানের কাছেই হারতে হয়েছিল ভারতকে। অন্যদিকে প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স দেখিয়েছে পাকিস্তানও। এই ম্যাচে জয়ী দল ফাইনালে পৌঁছবে, সেখানে তারা জাপান অথবা পুল বির শীর্ষ দলের মুখোমুখি হবে। অনূর্ধ্ব 18 মহিলা এশিয়া কাপের গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছে গেছে ভারতের মেয়েরা। আগামীকাল ভারতীয় সময় রাত 9:30 ফাইনালে ওঠা লড়াইয়ে চীনের মুখোমুখি হবে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এ নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপর।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে লাভলিন নিগম। भारतीय रिजर्व बैंक ने चालू वित्त वर्ष में लगातार दूसरी बार मौद्रिक नीति समीक्षा के दौरान प्रमुख ब्याज दरों को यथावत रखा है। द्विमासिक मौद्रिक नीति की घोषणा करते हुए बैंक के गवर्नर संजय मल्होत्रा ने कहा कि मौद्रिक नीति समिति ने सर्वसम्मति से रेपो दर को 5.25% पर बनाए रखने का निर्णय लिया है, जबकि नीतिगत तटस्थ रखा गया है।
2: हमने बदलती दीर्घ आर्थिक और वित्तीय परिस्थितियों तथा भविष्य के अनुमानों की विस्तार से समीक्षा की है। इसके बाद समिति ने सर्वसम्मति से LAF के अंतर्गत नीतिगत रेपो दर को 5.25% पर ही बनाए रखने का निर्णय लिया है।
1: बैंक ने चालू वित्त वर्ष के लिए सकल घरेलू उत्पाद वृद्धि अनुमान को पहले के 6.9% से घटाकर 6.6% कर दिया है। उद्योग संगठन SOCHM ने RBI के रेपो दर को 5.25% पर बनाए रखने के निर्णय की सराहना करते हुए कहा है कि यह विकास को गति देगा और उद्योग जगत को मजबूती प्रदान करेगा। प्रधानमंत्री नरेंद्र मोदी आज गुजरात के सूरत में सड़क, बिजली और औद्योगिक क्षेत्रों में 18,800 करोड़ रुपए से अधिक की कई विकास परियोजनाओं का शुभारंभ करेंगे। श्री मोदी पहले हजीरा में औद्योगिक और अवसंरचना परियोजनाओं की समीक्षा करेंगे। दोपहर में श्री मोदी का एक विशाल जनसभा को संबोधित करने का कार्यक्रम है। हमारे संवाददाता ने बताया है कि प्रधानमंत्री आज शाम दमन भी जाएंगे।
3: क्षेत्रीय बुनियादी ढांचे को बड़ी गति देते हुए प्रधानमंत्री नरेंद्र मोदी आज गुजरात और महाराष्ट्र के बीच कनेक्टिविटी को बढ़ाने के लिए वडोदरा मुंबई एक्सप्रेसवे के महत्वपूर्ण पैकेज राष्ट्र को समर्पित करेंगे। वे राष्ट्रीय राजमार्ग 56 के महत्वपूर्ण खंडों को 4 लेन बनाने की भी आधारशिला रखेंगे, जिससे आदिवासी क्षेत्रों और स्टैच्यू ऑफ यूनिटी तक पहुँच में सुधार होगा। जनकल्याण के तहत प्रधानमंत्री सूरत में 24 घंटे आपातकालीन और ट्रॉमा केयर सुविधाओं से लैस एक आधुनिक 200 बिस्तरों वाले ESIC अस्पताल का भी उद्घाटन करेंगे। अपर्णा खुंट, आकाशवाणी समाचार, अहमदाबाद।
1: प्रधानमंत्री नरेंद्र

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
0: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10+2 BTech Cadet Entry Scheme, Permanent Commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.

0: चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
2: गाने कथाएं गोल्डन समय आपने सुन 100.1 FM Gold 100.1 FM Gold FM Gold।
3: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো,
4: তোমায় গান শোনাবো
3: 100.1 FM Gold তোমায় গান শোনাবো,
4: তোমায় গান শোনাবো
3: 100.1 FM Gold।
5: তোমায় গান শোনাবো বলে রেডি হয়ে বসে আছি ঝুমুর
6: আর সরিতা, আর সঙ্গে রয়েছে অবশ্যই আপনাদের গানের রিকোয়েস্ট। আমাদের ফেসবুকের যে পেজ রয়েছে সেখানে FM গোল্ড কলকাতা, সেই পেজে আপনারা অলরেডি রিকোয়েস্ট করেছেন, সেইগুলো তো রয়েছে। তাছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9903055992, কিন্তু আসতে হবে সেই নিয়ম মেনে যে আপনি সোমবার থেকে আজ পর্যন্ত, মানে আজ শুক্রবার বৃহস্পতিবার পর্যন্ত যারা অনুরোধ করেননি তারাই আসবেন। আবার এমন কেউ কেউ আছেন আমরা রোজই প্রায় দেখতে পাই যারা কোনো একটি গান শুনিয়ে দিলেই খুশি হয়ে যাবেন, কিন্তু তারা রোজই সেই রিকোয়েস্টটা রেখে যান। এবার একাধিকবার কিন্তু সপ্তাহে অলরেডি শোনানো হয়েছে, তারপরেও আজকে রিকোয়েস্ট করছেন। আমি জানি না যে আপনি বাংলায় বললে বোঝেন না, বাংলা ভাষার সমস্যা আছে নাকি কি, কেন বোঝেন না সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু এটাতে আমাদের খুব অসুবিধা হয় আর কি।
5: একটু মাথায় রাখবেন, সপ্তাহে একদিন আপনার রিকোয়েস্ট যদি রাখা হয় তাহলে সেই সপ্তাহে আর প্লিজ রিকোয়েস্ট পাঠাবেন না। এরপরে একটু মানে কি বলবো, এরমভাবে কথা বলার জন্য সত্যি খারাপ লাগছে, কিন্তু সত্যি আমরা খুব সমস্যায় পড়ছি জানেন। 2 তারিখে আপনার গান শোনানো হয়েছে, আবার আপনি পাঠিয়েছিলেন, কারুর কারুর 4 তারিখে গান শোনানো হয়েছে, তারা আবার পাঠাচ্ছেন, এটা প্লিজ করবেন না।
6: হ্যাঁ, একটা নিয়ম মেনে তো সবাই চলে, সকলে যদি সেইটাকে ঠিকঠাক মতো মেনে চলেন তাহলে কারোরই কোনো অসুবিধা হয় না। দেখুন, সপ্তাহে 7টা দিন, তার মধ্যে কখনো না কখনো আপনার গান নিশ্চয়ই শোনানো হবে। আর যারা গান, যার গান শোনানো হয়ে গেছে তাদের তো শোনাই হয়ে গেছে গান, পরের সপ্তাহে আবার অনুরোধ করবেন নতুন করে, কোনো অসুবিধা নেই, আমরা তো গান শোনাবো বলি আসি। তাহলে গান শুনিয়ে ফেলি
5: একদম,
6: আমরা এতক্ষণ অনেক কথা বললাম, এবারে সরাসরি অনুরোধে চলে আসি। প্রথম গান আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনি। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান আগে শুনে নিই, তারপরে না হয় জানাই কার অনুরোধে শুনলাম সেই গান।

0: দুরন্ত ঘূর্ণি রই লেগেছে পাক, সলিল চৌধুরীর কথা এবং সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনলাম আমরা। এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আনন্দধারা প্রতিমা ধারা গোবিন্দপুর থেকে,
1: প্রশান্ত ধারা শ্রীমান ধারা এরাও ছিলেন সঙ্গে।
0: আচ্ছা,
1: গোবিন্দপুর শিবতলা হাওড়া থেকে অনুরোধ করেছিলেন। বেশ, আমরা পরের গানে যাব। কোন গানে যাই?
0: এরপরে আমরা ললিতাধর চৌধুরীর কণ্ঠে শুনব ওই লাল গোলাপটা দাও না।
1: বেশ, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে আমরা শুনব এই গান, আর রিকোয়েস্ট করেছেন অনুপম দাস, মিঠু দাস কসবা থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: প্রথম কদমফুল ছবি থেকে শুনছিলাম সুদিন দাশগুপ্তর কথায় সুরে মান্নাদের কণ্ঠে গান, আর এই গানের জন্য অনুরোধ করেছিলেন শুভদীপ মণ্ডল শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা থেকে। এবারে আমরা আমাদের SMS এ যে অনুরোধ এসেছে সেই অনুরোধের গান শুনি।
1: বেশ, টোটা ব্যানার্জি বিবেকনগর, টোটা বিবেকনগর থেকে শুনতে চেয়েছেন সুমন কল্যাণপুরের কণ্ঠে আকাশ অজানা তবু। এই গানটা মুকুল দত্তের কথায় রবীন বন্দ্যোপাধ্যায়ের সুরে, এই গান থাকলো টোটা আপনার জন্য।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: গান শুনছিলাম তালাত মাহমুদের কণ্ঠে। আর এই গান শোনার জন্য রিকোয়েস্ট করেছিলেন বেলঘড়িয়া থেকে দিতিপ্রিয়া মণ্ডল। শ্যামল গুপ্তের কথায় বিনোদ চট্টোপাধ্যায় সুরে আমরা শুনছিলাম এই গান।
1: আচ্ছা, এই মুহূর্তে একটা জরুরি ঘোষণা। আগামী 2-3 ঘন্টার মধ্যে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার পার আওয়ারে। সুতরাং এই অঞ্চলে যারা থাকেন তারা একটু সাবধানে থাকবেন। ফিরছি তোমায় গান শোনাবো, এরপরে কি গান শুনবো?
0: কি গান শুনি আমরা এরপরে? কোন গানে যাব?
1: সবিতা চৌধুরীর কণ্ঠে শুনি এই গান।
0: বেশ, সবিতা চৌধুরীর কণ্ঠে গান শুনি, সলিল চৌধুরীর কথা শুনে ফিরে এসে বলছি কার অনুরোধে শুনলাম এই গান।

সন্ধ্যা রায় বাগুইহাটি থেকে শুনতে চেয়েছিলেন এই গান। আর এরপরে আমরা শুনব পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে গান। এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন নিতাই পাল, তপতী পাল, তনুশ্রী পাল, দক্ষিণ চব্বিশ পরগনা, মামুদপুর থেকে। আর এই গানের কথা শ্যামল গুপ্তের, সুর অনল চট্টোপাধ্যায়।

0: মাধব মাইতি চকলাল পিংলা পশ্চিম মেদিনীপুর থেকে শুনতে চেয়েছিলেন কণা ভদ্রের কণ্ঠে একটি গান, আমরা এই গান শোনালাম।
1: একদমই তাই, আমরা এবারে কিশোর কুমারের কণ্ঠে গান শুনব। কিশোর কুমারের কণ্ঠে গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন কে সেটা অবশ্যই বলে দেব। বিলারা হুগলি থেকে শুভজিৎ নবীন গায়েন, শুনতে চেয়েছেন কিশোর কুমারের কণ্ঠে এই গানখানি, মুকুল দত্তর কথায়, লতা মঙ্গেশকরের সুরে রইল এই গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে তোমায় গান শোনাবো।

0: আমরা সুমন পল্লান কল্যাণপুরের কণ্ঠে শুনলাম এই গান। এই গানের জন্য অনুরোধ করেছিলেন অপূর্ব কর, নিউ টাউন কলকাতা থেকে।
1: এরপরে আমরা যে গান শুনব, ইন্দ্রাণী ছায়াছবি থেকে শুনতে চেয়েছেন ভাঙ রে ভাঙ, আমাদের হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান। এবং এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন।

0: তন্ময় ত্রিনিতা দেবযানী রাত্রি চক্রবর্তী, না আমি একটু ভুল বললাম, অনুরোধ করেছেন তপন চক্রবর্তী সিঙ্গুর থেকে, আর শোনাতে চেয়েছেন তন্ময় ত্রিনিতা দেবযানী আর রাত্রি চক্রবর্তীদের।
1: ভাঙ রে ভাঙ রে ভাঙ ভাঙ রে পাথর ভাঙ।

0: ইন্দ্রাণী ফিল্ম থেকে শুনলাম আমরা এই গান হেমন্ত মুখোপাধ্যায় এবং সহশিল্পীদের কণ্ঠে, এবং অসাধারণ এই কোরাস পার্ট গুলো,
1: মানে পুরো গানটাই অসাধারণ, আমার বড় পছন্দের গান। জেনারেলি এই গানের অনুরোধ আসে না, ভারী খুশি হলাম এই গানটির অনুরোধ আসায় এবং সেটা বাজাতে পেরে।
0: গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে শুনলাম আমরা এই গান।
1: একদম, আমরা একেবারে শেষ সময়ে প্রায় চলে গেছে এসেছি, কারণ ঘড়ি বলছে 1:56 পার হয়ে গেছে। সুতরাং আর একটা গানই শুনতে পারবো আমরা। আমাদের SMS-এ অনুরোধ এসেছে মান্নাদের কণ্ঠে আরেকটি গান শোনানোর জন্য, হুগলির দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য, তার অনুরোধে তীর ভাঙা ঢেউ, এই গান রেখে গেলাম মান্নাদের কণ্ঠে। গানের কথা না, কথা সুর গানের আমরা এই মুহূর্তে বলতে পাচ্ছি না, আপাতত গানটাই শুনি। আর এই গান শুনতে শুনতে সরিতা আর ঝুমুর তোমায় গান শোনাবো থেকে বিদায় নেবে, ফিরে আসবো 2:30 সঙ্গে থাকবেন।

আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা। সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আজকে এমন একজন মানুষকে নিয়ে আমরা কথা বলবো, যিনি ছোট্ট থেকে পড়াশুনোর পাশাপাশি সবথেকে বেশি যার প্রতি আকর্ষণ বোধ করতেন সেটা হচ্ছে কবিতা। এমনকি 5-6 এই সময়ে খুব মন দিয়ে এই মানুষটিকে দেখা যেত, তিনি পড়তে বসছেন, সেই ছোট্ট ছেলে। যারা উল্টো দিক থেকে দেখছে তারা দেখছেন যে তিনি মন দিয়ে পড়ছেন পড়ার বই। আসলে পড়ার বইয়ের মধ্যে রাখা অন্য কবির কোনো কবিতা যেটা সে গোগ্রাসে গিলছে, সেই ছোট্ট থেকে তার ভালোবাসা, প্রথম প্রেম, কবিতা।
1: একদমই তাই। আর এই কবিতা আর প্রেমে পড়েই ক্লাস 8-এ যখন তিনি পড়েন সেই সময় থেকে বিভিন্ন কবিতা প্রতিযোগিতায় অংশ নিতে থাকেন এবং নিজেকে পড়া, নিজে অল্প বিস্তর লেখা সব কিছুই চলতে থাকে। এরপর একটা সময় পড়াশোনা শেষ করে যখন চাকরি নিয়ে সিমলায় চলে এলেন, সিমলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেখানে ক্লার্কের চাকরি করছেন আর বিভিন্ন মুশায়রায় মাঝে মাঝে যান, সেখানে কবিতা বলেন, শখটা সঙ্গে চলছে। এইরকম একটি মুশায়রায় একবার তিনি মুশায়রা করতে গেছেন, তিনি বলেছেন, তার শায়েরি বলা হয়ে গেছে, তিনি যখন নেমে আসছেন সেই সময়কার বিখ্যাত একজন কবি জিগান মুরাদাবাদী, তিনি

এসেছেন সেই সময়টা, তিনি ওনার কবিতা বলাটা শুনতে পারেননি আর কি। তো যারা শুনেছেন তারা বলছেন আপনি আরেকটু আগে এলেন না, ছেলেটি বড় ভালো বলল, ওর কবিতা শুনতে পেলেন না আপনি। তো এটা শুনে তখন জিগার মুরাদাবাদী তাকে বলছেন তুমি আরেকবার বলো আমি শুনবো। এবং তিনি যখন বলতে শুরু করেছেন, দু লাইনের একটা মুশায়রা বলেছেন, সবে শুরু করেছেন, সেইটা শুনে জিগার মুরাদাবাদী বেশ অনেকক্ষণ ধরে মাথা নেড়ে তার যে ভীষণ ভালো লেগেছে সেই মুগ্ধতা প্রকাশ করেছিলেন। এইটা দেখে ওই ছেলেটির হঠাৎ মনে হলো যে আচ্ছা, ওনার মতো শায়ের তার যখন ভালো লেগেছে তার মানে কিছু আছে আমার শায়েরিতে। এইভাবেই এগিয়ে চলা, আমরাও এগিয়ে চলি আরেকটু।

না, আলবিদা একেবারেই বলবো না এখন, কারণ সবে মাত্র এসেছি। কাকে নিয়ে আমরা থাকবো সুরিলা সফর জুড়ে আজকে মেলোডি মেকারে, সেটাই এখনো বলা হয়নি। এখনই কি আলবিদা বললে চলে? একেবারেই চলে না। আমরা আজ এমন একজন মানুষকে, এমন একজন মেলোডি মেকারকে নিয়ে কথা বলতে বসেছি যার কলম আমাদের মনের অত্যন্ত কাছে, ভীষণ জনপ্রিয় সমস্ত গান যেগুলো আমাদের মনের কাছে, অথ

0: আশা। আগামীকাল তাঁর জন্মদিন, তার প্রাক্কালে আমরা আজকে সুরিলা সফরে মেলোডি মেকারে তাঁকে শ্রদ্ধা জানাব। তিনি রাজেন্দ্র কৃষণ,
1: তিনি কৃষণ দুগ্গল, তিনি রাজেন্দ্র কৃষণ, রাজেন্দ্র কৃষ্ণ, মানে এক একজন এক এক নামে তাকে ডেকেছেন। তবে তার কলম, তিনি যা লিখেছেন সেগুলো দেখবেন আমাদের যে কোনো অভিব্যক্তি কি সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলে,
0: সহজ প্রকাশ,
1: সহজ, একদম সহজ প্রকাশ। সত্যি কথা বলতে আমরা একটু আগে আনারকলির যে গানটা শুনলাম, শ্রী রামচন্দ্র ছিলেন মিউজিক ডিরেক্টর, এই দুজনের, এই লিরিসিস্ট এবং এই মিউজিক ডিরেক্টরের একটা দারুণ বন্ডিং ছিল এবং সেখানে সবই চলতো, মানে জোর করে গান লিখিয়ে নেওয়া থেকে বা আমার এটা চাই তুমি এক্ষুনি লেখো সেটা অবধিও। মজা হচ্ছে এই যে লিরিসিস্ট রাজেন্দ্র কৃষণ, তিনি ধরুন আগেকার দিনে কীরকম হতো, বেশ অনেকগুলো দিন তাকে সময় দেওয়া হতো, তারপর বলা হতো যে এই সময়ের মধ্যে তুমি সিচুয়েশন বুঝে নাও, তুমি গান লেখো, লিখে নিয়ে আসবে, মনে করুন এক মাস সময়। তো রাজেন্দ্র কৃষণ সেই মানুষ যিনি 29.5 দিন হয়তো মজা করেই কাটিয়ে দিয়েছেন, অন্য কিছু ভেবেছেন বা হয়তো কি গান লিখবেন সেইটা নিয়ে ভাবছেন, কিন্তু খাতায় তার একটা আঁচড়ও পড়েনি। যখন বুঝতে পেরেছেন এরে বাবা আর তো উপায় নেই, সেই সময় কিন্তু তিনি ঝটপট লিখতেও পারতেন। আর এই যে মিউজিক ডিরেক্টরের কথা বললাম, শ্রী রামচন্দ্রন, তিনিও কিন্তু মানে এরকম হয়েছে একবার, ওনার একটা ফিল্মের জন্য 9 খানা গান দরকার, তো 9টা গান লেখা হয়নি, অথচ সাউথের যিনি ডিরেক্টর তিনি বলেছেন এটা আমি রিমেক করব তামিল ফিল্ম, তো সেই জন্য তোমাদের এই গানগুলো লিখে দিতে হবে। প্রথমে তিনি নওশাদের কাছে গেছেন, কিন্তু নওশাদজি বলেছেন যে ও বাবা এই তো চটমাংনি পট বিয়া, আমি তো একটা গানই 1 মাস ধরে রিহার্স করাই, তো আমি কি করে 1 মাসের মধ্যে এতগুলো গান দিয়ে দেবো, এ সম্ভব না বলে উনি কাজটা করেননি। তারপর শ্রী রামচন্দ্রকে যখন বলা হয়েছে উনি রাজি হয়েছেন এবং উনি বলেছেন রাজেন্দ্র কৃষণকে আমার লাগবে। এবার দুই বন্ধুতে সব ঠিক হয়েছে, কিন্তু আলটিমেটলি ওই 29.5 দিন চলে যাওয়ার পর এক রাতে বসে 9টা গান লেখা হয়েছে এবং 9টা গানের সেটা থেকে সুর হয়েছে। এই হচ্ছে তাদের পার্টনারশিপ।
0: একদমই তাই, আসলে তিনি যখন এসেছিলেন বোম্বেতে সেই সময় থেকে এই বন্ডিংটা শুরু হয়েছিল। 40-এর দশকের শেষের দিকে সিমলার ওই ক্লার্কের চাকরি ছেড়ে যখন মুম্বাইতে এলেন, সেখানে শ্রী রামচন্দ্র এবং আরও কয়েকজন তারা মিলে ওই চার্চ গেটের কাছে ওখানে একটা আড্ডা বসত, সারাদিন যাই হোক না কেন সন্ধ্যেবেলার পর সেখানে আড্ডা বসত এবং সেই আড্ডা শরিক হয়ে গেলেন রাজেন্দ্র কৃষণ।
1: একদম,
0: এবং দুজনের মধ্যে অসম্ভব সুন্দর একটা বন্ডিং শুরু হলো, সেই জুটির কথা আমরা আসবো ভবিষ্যতে। এবং তুমি যে বললে না 9টা গানের কথা বললে, এবার আমার মনে পড়ছে সেই গানের কথা যে গান লেখার জন্য তাকে তালা বন্ধ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, মানে ব্যাপারটা সেই রকমই হয়েছিল আর কি, যে বাকি গানগুলো লেখা হয়েছে কোনো মতে, কিন্তু একটি লোরি দরকার ওই ফিল্মের জন্য, কিন্তু সেটা কিছুতেই লেখা হচ্ছে না। এইবার শ্রীরামচন্দ্র ভাবছেন যে এ তো খুব মুশকিল ব্যাপার, ওকে পেঁচে না ফেললে মোটেই এটা পাওয়া যাবে না, যেরকম লোক তাতে অন্য কিছু ব্যবস্থা করতে হবে। তো উনি ডেকেছেন ওনাকে যে তুমি বাড়িতে এসো আমার, তা একটা সময়, নির্দিষ্ট সময় উনি ওনার আসার কথা। তো সেই সময় শ্রীরামচন্দ্র বাড়িতে নিজে নেই আর কি, উনি বেরিয়ে যাচ্ছেন, ওনার স্ত্রীকে বলে গেলেন যে ও আসবে, তোমার কাজ হচ্ছে ও যেই মাত্র বাড়িতে ঢুকবে, ঘরে ঢুকবে, তুমি দরজাটা বাইরে থেকে তালা দিয়ে চলে যাবে, বাকিটা আমি বুঝে নেব। এইবার স্ত্রী ওনার কথা মতো কাজ করেছেন, যে রাজেন্দ্র কৃষণ যেইমাত্র এসেছেন উনি ভেতরে ঢুকেছেন, উনি চাবি দিয়ে চলে গেছেন। তারপরে ওই বন্ধ ঘরে, তালাবন্ধ ঘরে বসে উনি সেই লরি লিখলেন এবং তারপরে বাকিটা ইতিহাস। তো আমরা সেই লরি কি শুনবো এখন?
1: হ্যাঁ হ্যাঁ, সেই লরি শুনি। আর যে কথা বলছিলাম যে 9 খানা গান এক মানে ওই কিছুটা সময়ের মধ্যে, এক রাতের মধ্যে লেখা এবং সুর করা, সেই ফিল্মটা ছিল আজাদ।
0: আচ্ছা,
1: আর এখন আমরা যে গানটা শুনছি, গানটা কিন্তু আপনাদের পরিচিত,
0: একদম আলবেলা ফিল্ম থেকে, ভারী সুন্দর সুদিং একটা কম্পোজিশন, আর লেখাটাও ওই যে বললাম সহজ কথা তার সঙ্গে সহজ সুর, মনকে তো টানবেই।

0: ভেবে দেখুন যে একজন মানুষ, আমরা প্রথম থেকে যে গানগুলো শুনছি একটার থেকে কিন্তু একটা আলাদা,
1: একদম,
0: হ্যাঁ, তার চলন একদমই আলাদা। এবার এই যে মানুষটি, তিনি সিমলাতে প্রথমে চলে এলেন এবং তার এক ভাই থাকতেন সেখানে, সেই ভাই কিন্তু মিউনিসিপ্যালিটিতে একটা চাকরি করে দিলেন ক্লার্কের। এই সময়ে একজন মানুষ, তিনি ক্লার্কের চাকরি করছেন, আর সমানে আমাদের পূবের এবং পাশ্চাত্যের সমস্ত কবিদের লেখা তিনি মানে আত্মস্থ করছেন একদম, এবং নিজের মতো করে লিখে যাচ্ছেন। এই সময় তার সঙ্গে একজন টেলারের খুব বন্ধুত্ব হয়েছিল এবং দুজনের মাথাতেই প্রায় ভূত চাপে যে একটা সিনেমা করলে কেমন হয়, এবং তারা মানে প্রচুর সেই নিয়ে কথাবার্তা সব কিছু। এবং মজা হচ্ছে যে যখন বানানো হলো সেই ফিল্ম, অবশ্যই ফিল্মটা চলেনি, কিন্তু যা কিছু তিনি জোগাড় করে এনেছিলেন বাড়ি থেকে এই সময়টা চালাবেন বলে, সেই সব টাকা পয়সা সবই চলে গেল। আলটিমেটলি এইটার মধ্যে কি হলো, এতদিন কিন্তু তার মাথার মধ্যে কোথাও ছিল না যে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জুড়ে যাবেন। তার ব্যাপারটা ছিল আমি কবি হব, আমি লিখব,
1: কবিতা লিখব।
0: কিন্তু এইখানে গিয়ে যেটা হলো, এই যে একটা ফিল্মের সঙ্গে কোথাও ওনার যোগসূত্র তৈরি হলো, কোথাও বম্বেও কিন্তু ওনাকে ডাক পাঠালো, এবং একটা দিন তিনি অবশ্যই বোম্বেতে চলে এলেন। ওনার সম্পর্কে বলতে গেলে বলা হয় যে ওই সময় মানে উনি এমন একজন লিরিসিস্ট যিনি, যার খুব প্রভাব প্রতিপত্তি ছিল এবং সেই সঙ্গে সম্পদের অধিকারী ছিলেন, কিন্তু এমনটা ভাবার কোনো কারণ নেই, প্রথম থেকেই তার এমনটা ছিল। বোম্বেতে সেই মানুষটা কিন্তু মোজা রুমাল এগুলোও বিক্রি করেছেন ফুটপাতে বসে, দিনের পর দিন কষ্টের মধ্যে দিয়ে গেছেন, এবং এইভাবে চলতে চলতে তারপর জনতা হচ্ছে সেই ফিল্ম 1947-এ যেখানে তিনি স্ক্রিন প্লে লেখার একটা সুযোগ পেলেন।
1: এবং অদ্ভুত ব্যাপার ওনার এটা, এটা কিন্তু পরবর্তী সময়েও ছিল যে উনি যে ছবির স্ক্রিন প্লে লিখতেন বা ডায়লগ লিখতেন সেই ছবির গানও উনি লিখতেন, কারণ ওনার মনে হতো

0: কোথাও একটা গানটা তো ছবির গল্পকে কোথাও এগিয়ে দেয়, তো সেখানে যিনি স্ক্রিনপে লিখছেন বা যিনি ডায়লগ লিখছেন তিনি যদি গান লেখেন তাহলে কোথাও একটা অ্যাডভান্টেজ সেটা হয়ে ওঠে, এইটা তার চিরকাল মনে হতো। আর ওই যে বললে তুমি 47 সত্যি সত্যি জানতা স্ক্রিপ্ট লিখে শুরু করেছিলেন এবং ওই বছরই জঞ্জির এই ছবিতে লিরিসিস্ট হিসেবে প্রথম কাজ শুরু করলেন।
1: যদিও তেমন যে সাড়া পেলেন এই ফিল্মে তা কিন্তু নয়, তার জন্য ওনাকে আরও একটু ওয়েট করতে হলো। 1948 আজ কি রাত, সেখানে মতিলাল আর সুরাইয়া ছিলেন এবং এই ফিল্মের মাধ্যমে তিনি স্ক্রিপ্ট রাইটার এবং লিরিসিস্ট আমরা তাকে পাচ্ছি
0: এবং মোটামুটি এই এই আজকি রাতটাকে লোকে তাকে চিনলেন, যে রাজেন্দ্র কিষেন একজন নতুন লিরিসিস্ট এসেছেন তাকে চিনলেন এবং তাকে সারা ভারতে জনপ্রিয় করলো যে গানটা সেটা কিন্তু কোনো ফিল্মের গান ছিল না। এর মাঝখানে যে ঘটনাটা ঘটলো যে আমাদের দেশ ভাগ হলো, তারপরে মহাত্মা গান্ধী যখন তাকে গুলি করে হত্যা করা হলো সেই সময় তাকে নিয়ে তার জীবনকে নিয়ে তিনি একটি গান তৈরি করেছিলেন, যে গানে সুর করেছিলেন ভূষণলাল ভগত রাম, সুনো সুনো এ দুনিয়া ওয়ালো বাপু কিয়ে আমার কাহানি। এই যে বাপু কিয়ে আমার কাহিনী, এই এই কাহিনী কিন্তু তাকেও অমর করে দিল কোথাও।
1: ঠিক তাই, 12 মিনিটের প্রায় এই গান ছিল এবং যে গান শুনে মানুষ তারই সাথে সাথে কেঁদেছে, তারই সাথে সাথে বাপুকে জেনেছে।
0: একদম, এবং মোহাম্মদ রফির সঙ্গেও বন্ডিংটা সেইখান থেকে শুরু হলো। আসলে রাজেন্দ্র কিষেণ যে তিনিও পাঞ্জাব থেকে এসেছিলেন এবং মোহাম্মদ রফিও পাঞ্জাব থেকেই বিলং করেন, সেই কারণেই হয়তো তাদের দুজনের মধ্যে অসম্ভব সুন্দর একটা বন্ডিং প্রথম দিক থেকে।
1: আরও একটা কারণ ছিল, দুজনেই ফুডি ছিলেন,
0: এটা কিন্তু মদন মোহনজির সঙ্গেও ছিল
1: একদম একদম
0: এই ব্যাপারটা, তার সঙ্গেও যে কারণে ভীষণ ভালো একটা সম্পর্ক তৈরি।
1: আসলে কোথাও পাঞ্জাব কানেকশন থাকলে সেখানে নিজেদের মধ্যে একটা সুন্দর বন্ডিং তাদের তৈরি হয়ে যেত, ফুরফুরে মন, নানান কিছু ভাবনা, এগুলো চলতেই থাকতো।
0: একদম, তো আমরা বাপু কিয়ে আমার কাহিনী শুনবো না এখন, কিন্তু মোহাম্মদ রফির কণ্ঠে অন্য একটি গান শুনবো ভাবি ফিল্ম থেকে।

0: এই যে গান শুনলাম আমরা, এই গান কিন্তু আমরা রিমিক্স শুনে অভ্যস্ত। হ্যাঁ, আসল গানটা কজন শুনেছেন আমি জানি না, হয়তো শুনেছেন
1: নিশ্চয়ই। আসলে দেখুন, এর আগে আমরা ভাবি ফিল্ম থেকে শুনলাম, সেখানে চিত্রগুপ্ত ছিলেন মিউজিক ডিরেক্টর। এক্ষেত্রে কিন্তু আমরা এসডিকে পাচ্ছি, মানে কোন কোন মানুষের সঙ্গে তার অ্যাসোসিয়েশন ছিল এটাও না আমাদের দেখার ব্যাপার। ওই সময় তিনি কাজ করছেন বোম্বেতে এবং সমস্ত বড় বড় মিউজিক ডিরেক্টরদের তিনি কিন্তু কাছের মানুষ ছিলেন।
0: একদম তাই। আমরা এবারে তুমি যেমন বললে যে চিতাল চিত্রগুপ্তের কথা বললে, এস জি বর্মনের কথা বললে, এস জি বর্মনের কথা যখন এলো, তাহলে আরেক বাঙালি যিনি বোম্বেতে সে সময় বেশ ভালোই কাজ করেছেন এবং যে ছবি দিয়ে তিনি মোটামুটি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছিলেন, সেই ছবির গানও কিন্তু লিখেছিলেন এই রাজেন্দ্র কৃষণ। তাহলে আমরা শুনি সেই গান, সেই ছবি থেকে একটি গান।

0: অসম্ভব জনপ্রিয় হয়েছিল এই ছবি। আসল কথা কি দেখো, প্রত্যেকটা ছবির ধরো আনারকলির কথা যদি বলি, বা আমরা এই যে গান শুনছিলাম এক্ষুনি নাগিন ফিল্ম থেকে, প্রত্যেকটা গানই এত ভালো, কোনটা শুনবো কোনটা শুনবো না, এইটা আমাদের বড় সমস্যা।
1: এবং এটা কিন্তু শুধু যে একটা দুটোতে নয়, এটা বেশ কয়েকটা জায়গাতেই আমাদের এই প্রবলেম হয়েছে।
0: অনেকগুলো ছবিতে, বেশিরভাগ ছবি বলতে গেলে এত ভালো ভালো গান যে কোনটা শুনবো আর কোনটা শুনবো না, নিজেদেরই একটা সেই মোটামুটি ওই 10-20 গুনতে হচ্ছে আর কি।
1: না সত্যি কথা বলুন, এই যে গানগুলো শুনছেন, দেখুন গানগুলো তো ভীষণই পরিচিত, কিন্তু কোথাও কি রাজিন্দর কিষেনের এই গানগুলো যে লেখা, এইগুলো কি এত ভালো করে আমরা জানি?
0: সত্যি কথা বলতে কি দেখো, একটা গান যখন তৈরি হয় সেখানে গীতিকার সুরকারের সমান অবদান, এবং তারপরে অবশ্যই কণ্ঠশিল্পী এবং যারা বাদ্যযন্ত্রী তাদের সকলের একটা সম্মিলিত প্রয়াসে একটা গান সার্থক হয়ে ওঠে। কিন্তু আমরা সুরকারকে যাও বা মনে রাখি, শিল্পীকে মনে রাখি অবশ্যই, সুরকারকে তবু একটু মনে রাখি হয়তো, কিন্তু বাদ্যযন্ত্রী কারা আছেন সেটা সকলের জানা সম্ভব হয় না। গীতিকারের নামটা আমরা খুব কম মনে রাখি, এটা খুব দুঃখের বিষয়। এবং সত্যি আজকে এই যে ক্ষণে ক্ষণে চমকে উঠবেন, আচ্ছা এই গানটা ওনার লেখা, জানতাম না তো, পলে পলে এরকমটাই মনে হবে। তো আমরা একদম শুরুর দিককার কথা বলছিলাম, শুরুর দিককার আরেকটা গল্পে যাই। উনি শুরু করেছিলেন 47 সালে, 49-এ বড়ি বহেন বলে একটি ছবি, সেই ছবিরও গান খুব বিখ্যাত হয়েছিল, চুপ চুপ খড়ি হো জরুর কই বাত হ্যায়, ভীষণ জনপ্রিয় হয়েছিল সেই গান। এবং এতটাই জনপ্রিয় হয়েছিল এই গান, এই ছবির গান, যে নির্মাতা নির্দেশক ডিডি কাশ্যপ, তিনি একটা অস্টিন গাড়ি, সেই সময় ভাবো 49 সাল, একটা অস্টিন গাড়ি উপহার দিয়েছিলেন। এবং সত্যি কথা বলতে

0: সে সময়কার গীতিকারদের মধ্যে মানে রিচেস্ট গীতিকার বলা হতো রাজেন্দ্র কৃষণকে।
1: একদমই তাই। আসলে এই যে আমরা বলছিলাম না কথায় কথায় যে একজন গীতিকার, তাকে হাজার সময় দিয়ে দিলেও কিন্তু লাস্ট মোমেন্টে তিনি সমস্ত গানগুলোকে লিখতেন, এবং এইটা নিয়ে মানে বিভিন্ন রকম মজাও চলতো। তো অনেক সময় এরকম হতো যে ডেডলাইন এসে গেছে, উনি দিতে পাচ্ছেন না, এবং ঘুরপাক খাচ্ছেন ঘরের মধ্যে কিভাবে কি করবেন না করবেন। মজা জানেন, যখন ওনাকে কোনো মানে ডায়লগ লেখার ব্যাপার থাকতো বা স্ক্রিপ্ট রাইটিংয়ের ব্যাপার থাকতো, স্পেশালি ডায়লগ লেখার জন্য যেখানে উনি অ্যাপয়েন্ট হতেন, উনি না সেই ডায়লগগুলো লেখার সময় কোনো হোটেল রুম সেটা মানে ভাড়া নিয়ে নিতেন, যে বাড়িতে থাকলে এ কাজ হবে না, হোটেলে চলে যেতেন,
0: গিয়ে
1: ওইখানে গিয়ে কাজটা করতেন। অথচ গান লেখার সময় ওনার একটা দারুণ পোশাক ছিল, সেটা হচ্ছে গেঞ্জি এবং লুঙ্গি, এই পরে তিনি ঘুরপাক খেতেন
0: ঘরের মধ্যে, ঘরের মধ্যে ঘুরপাক খেতেন।
1: আবার ওনার মানে উঁচু থেকে নিচের দিকে তাকালেও প্রবলেম হয়, অথচ ওনাকে জানলার দিকে যেতে হবে, সেখান থেকে মানুষ দেখতে হবে, প্রকৃতি দেখতে হবে, তো কি করতেন, একটা পা পিছনের দিকে রেখে আর একটা হাত দিয়ে জানলাটাকে সাপোর্ট নিতেন, মানে কোনোভাবে যেন পড়ে না যান, সেই রকম ভাবে নিজেকে সামলে নিয়ে প্রকৃতি দেখে, তারপর যেই মনে হতো যে হ্যাঁ এইবার তো আমার মনে এসে গেছে সেই লাইন, তো উনি তখনই এসে লিখে ফেলতেন। তো এই মুহূর্তে আমরা একটা গানে যাব, এবং যে গানটাও এই রকম ভাবেই তৈরি হয়েছিল, ওনার কিছুতেই মনে আসছে না সিচুয়েশন, যে কি লিখবেন কি লিখবেন, বসে আছেন কাগজ আর পেন নিয়ে। এই সময় ওনার মিসেস স্নান করে বেরিয়েছেন এবং চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে, আর উনি এসে চুলটাকে ভালো করে মুছছেন। শুধুমাত্র এইটুকু দেখেছেন, দেখে তারপর যে গানটা লিখলেন এবং সেই গানে কণ্ঠ দিলেন মোহাম্মদ রফি, ভেবে দেখুন তো এই গান গেয়েছেন নাকি কখনো বৌদির জন্য।
2: না ঝটকো জুলফ সে।

0: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে, ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: সুরেলা সফরে আজ মেলডি মেকার্স।

0: আমরা বিভিন্ন সুরকারের সঙ্গে তার কোলাবোরেশনের কথা বলছি, ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনের কথা শুনেওছি, বলেওছি। এবারে নতুন আরেকজন, এবং তুমি যে চিত্রগুপ্তের কথা প্রথম দিকে বলেছিলে না, যে চিত্রগুপ্তের সঙ্গে একটা অদ্ভুত সুন্দর জুটি, এই সুরকারের সঙ্গেও কিন্তু অসম্ভব ভালো জুটি। এবং যে সমস্ত গান মানে সেই মণিমুক্ত ছড়ালে সেখান থেকে সেই বেরিয়ে আসাটা খুব মুশকিল। তো আমরা বলছি মদন মোহনজির কথা, ভাই ভাই ফিল্ম থেকে শুনছিলাম গীতা রয়ের কণ্ঠে গান। গীতা দত্ত কিন্তু তখনও তিনি নন, সেই কারণে গীতা রয়।
1: এবং অদ্ভুতভাবে কিন্তু মদন মোহনের সঙ্গে তার আলাপ, তিনি তার এক বন্ধু, তার কাছে গেছেন দত্তা সাহ, এবং সে তার বাড়িতে ভাড়া থাকতেন তখন মদন মোহন। এবার যখন উনি এসেছেন বাড়িতে, তখন রাজন কৃষ্ণকে বলা হয়েছে যে দেখো এ আছে আমাদের এখানে, আলাপ করো। মদন মোহনের সঙ্গে আলাপ করানো হচ্ছে, এবং প্রথম দর্শনে তিনি দেখছেন সুপুরুষ একটি ছেলে, বয়সটি কম, তার গায়ে হচ্ছে মিলিটারি পোশাক। মনে মনে ভাবছেন এমন সুন্দর দেখতে মিলিটারিতে কি করছে, যাই হোক। কিন্তু দুজনের মধ্যে এমন সুন্দর একটা বন্ডিং হয়ে গেছিল ওই দিনই, দুজনে অনেকক্ষণ ধরে গল্প করেছেন, আড্ডা দিয়েছেন, এবং কোথাও কিন্তু মানে ওনার ভীষণ ভালো লেগেছিল রাজেন্দ্র কিষেণের, যে একটা খুব ব্রাইট একজন মানুষ যার সঙ্গে আজকে আলাপ হলো, কি অদ্ভুত। পরবর্তীতে বেশ অনেক দিন বাদে তারপর তার সঙ্গে আবারও আলাপ হচ্ছে স্টুডিওতে, এবং সেইখানে গিয়ে উনি দেখছেন যে এই ছেলেটি চুপটি করে বসে আছে এবং সবাই কি বলছে না বলছে সেগুলো শুনছেন, পরবর্তীতে তার সঙ্গে কাজও করছেন।
0: একদম, পরবর্তীতে তার সঙ্গে কাজ করছেন শুধু নয়, এই রাজেন্দ্র কৃষণ এবং মদন মোহন এই জুটির ফিল্মের কথা যদি বলতে বসি তাহলে একটা কেন অনেকগুলো সুরেলা সফর লেগে যাবে আমাদের, কারণ প্রত্যেকটা ছবির গান হিট এবং সবকটা গান হিট।
1: ঠিক,
0: আমরা অনেকগুলো গানই শুনবো চেষ্টা করবো, মানে একাধিক গান শোনার চেষ্টা করব। তবে এখন যে গানটা শুনবো, আগের যে গানটা শুনলাম সেই গানটাও যেমন ওই মদন মোহন, যে প্রত্যেক মিউজিক ডিরেক্টরের তো একটা সিগনেচার আছে, এই গানটা কোথাও মদন মোহনজির সেই সিগনেচার টিউন নয়। হ্যাঁ, এটাতে কোথাও একটা যেন এসডি বর্মনের সুরের একটা ছাপ আমরা বলছিলাম।
1: আসলে এসডি ছত্রছায়াতেও তিনি ছিলেন তো প্রথম দিকে, সেই জন্যই হয়তো প্রথম দিককার কাজে আমরা কোথাও সেই ছাপটা দেখতে পাই।
0: আবার এখন যে গানটা শুনবো সেই গানটা যেহেতু কিশোর কুমারের কণ্ঠে শুনবো, তো কিশোর কুমারের একটা কথা ভেবেই হয়তো তিনি এরকম কম্পোজিশন তৈরি করেছিলেন। আর রাজেন্দ্র কৃষণজির কথা এখানে একটা বলা ভালো, আমি জানি না এই গানটা লেখার সময় উনি বোধহয় ওই ম্যাট্রিমোনিয়াল সাইটের বিজ্ঞাপনের কথা মনে করে গানটা লিখেছিলেন কিনা জানি না, একটু মন দিয়ে গানের কথাগুলো শুনুন, আপনি দেখবেন পাত্রী চাইতে আপনার যা যা লেখার কথা, যা যা মনের কথা সবটা ধরা আছে এই গানের মধ্যে।

দেখো এই গানটা কোথাও কিশোর কুমারের কথা মাথায় রেখে এই কম্পোজিশন তৈরি করা, এটা একদম বোঝা যায়। এই ছবিতে আরও ভালো ভালো গান ছিল, মানে আরও ভালো ভালো বলতে ওই একটার থেকে একটা আরও ভালো মনে হয় এরকম আর কি। তো আমরা এতক্ষণ পরপর দুটো শুনলাম মদন মোহনজির কম্পোজিশন, যেগুলোর কোনোটিতে কিন্তু সেই মদন মোহনের যে সেই তার যে সিগনেচার টিউন সেইটা পেলাম না। এবারে আমরা যে গানটা শুনবো শরাবি ফিল্ম থেকে মোহাম্মদ রফির কণ্ঠে, এই গানে কোথাও সত্যি সত্যি সেই সিগনেচার টিউন রয়েছে। এবং এই যে মদন মোহনজির যেটা বলছিলাম দুজনের যে অদ্ভুত একটা সুন্দর বন্ডিং এই গানটার মধ্যে কোথাও, এবং সেই সঙ্গে মোহাম্মদ রফি তার সঙ্গে, মানে মোহাম্মদ রফির সঙ্গে যাজেন্দ্র কিশানদের যেমন সুন্দর একটা বন্ডিং ছিল, মদন মোহনজির সঙ্গেও সেরকম একটা বন্ডিং ছিল, এই ট্রায়ও বলা যায়। এটা কী যে অসম্ভব সুন্দর কাজ করেছেন, এখনও সেই কানে মধু ঢালে সেই গান, শুনি আমরা।

0: দেখুন এইখানে সেই মোহাম্মদ রফি, সেই রাজেন্দর কিষাণ, আর হাতে পড়লেন যে মিউজিক ডিরেক্টরের মদন মোহন। তো সেইখান থেকে আমরা শরাবির এইরকম একটা গান পেলাম। আবারও যখন রবির সঙ্গে এই একই কম্বিনেশনে কাজ হচ্ছে সেখানে না ঝটকো জুলফসে পানি, হ্যাঁ, শাহনাই ফিল্মের, তো এক একজন মানে যিনি লিখছেন তিনিও একই মানুষ, যিনি গাইছেন তিনিও একই মানুষ, শুধুমাত্র মিউজিক ডিরেক্টর যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তাদের মতো করে সেই গানগুলো কিরকম অন্য রূপ নিয়ে আমাদের কাছে ধরা দিচ্ছে।
1: একদম। এবং মোহাম্মদ রফির তো একটা স্পেশালিটি ছিলই যে কোন কামনে কোন অ্যাক্টরের জন্য তিনি গাইছেন সেই অনুযায়ী তার ধরনটা বদলে যেত, ডেলিভারির ধরনটাই বদলে যেত। মানে প্লেব্যাক সিঙ্গিং যে কাকে বলে সেটা সংজ্ঞাটা তিনি তৈরি করে দিয়েছিলেন,
0: অমন চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইতেন, মানে এইটা না অদ্ভুত। কিশোর কুমার গাইছেন লাফিয়ে ঝাঁপিয়ে সবকিছু, আর এই মানুষটি সামনে দাঁড়িয়ে চুপ করে মাইক্রোফোনের সামনে উনি গিয়ে যাচ্ছেন অনায়াসে।
1: একদম।
0: এরপরে আমরা যাদের নিয়ে কথা বলবো সেই ক্ষেত্রে আসছেন সলিল চৌধুরী, হ্যাঁ, আবারও বাংলায় ফিরে আসা। সলিল চৌধুরীর সঙ্গে যখন রাজেন্দর কিষাণ কাজ করছেন সেইখানে কি মায়া তৈরি হতে পারে এবার আমরা সেটা শুনবো। এবং অদ্ভুতভাবে সেখানে কিন্তু তালাত মাহমুদ,
1: একদম সেই ভেলভেট ভয়েস।

0: এতক্ষণ আমরা যে গানগুলো শুনছিলাম সেই গানের থেকে কিন্তু এই গানটা একদমই অন্য ধরনের, এবং এই এই গান কোথাও আমাদের প্রত্যেকের মনের গান। হ্যাঁ, এবং ওনার কিছু কিছু গান এরকম আছে যেগুলো কিন্তু মানে বেশ কিছু স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসেবেও ব্যবহার করা হয়।
1: তুমি হো মাতা পিতা তুমি হো, এই গানটা কথা এক্ষুনি বললে তুমি আমার মনে পড়ে গেল।
0: তো এই যে এই গানগুলো যখন উনি লিখছেন এই সময়ও কিন্তু ওনার স্ত্রীর এই গানের পিছনে একটা ভূমিকা আছে, মানে উনি সারাক্ষণই ভজন বা কীর্তন বা হিন্দু মাইথোলজি নিয়ে কথা বলতেন। তো এইগুলো শুনতে শুনতেও না

0: তাও এই ধরনের গানগুলো উনি যখন লিখতেন তখন ওনার মিসেসের কাছে উনি সাহায্যও নিতেন, যে একটু ওই সুরটা বা ওই যে একটা ভজন তুমি গাইতে, হ্যাঁ আরেকবার গাও, এই যে জিনিসটা, মানে ভীষণ ভালো পারস্পরিক বন্ধুত্বতা ছিল।
1: হ্যাঁ একদম। আমরা এবারে আবার একেবারে অন্য মুডের গান শুনবো। হ্যাঁ, এই ফিল্মটারই মুডটা পুরো আলাদা, এবং এই ফিল্মটার মুডটা ধরে রেখেছিলেন কিন্তু এই মানুষটি, রাজেন্দ্র কিষাণ।

0: আসলে বাস্তবে মানুষটা
1: কমেডির সঙ্গে কীর্তনের কি অসম্ভব যোগাযোগ, এটা গান শুনলে বোঝা যায়। আর তুমি এই ছবির কথা আরেকটু বলতে হয়, ওমপ্রকাশের সঙ্গে অসম্ভব ভালো বন্ধুত্ব ছিল তার। ওমপ্রকাশজি একটা কথা বলতেন যে উনি যখন ডায়লগ দিতেন আর কি, ডায়লগটা হাতে পেতেন, সেই ডায়লগ পড়ে মনে হতো আরে এটা তো মানে এই তো এই ডায়লগ আবার লেখার কি আছে, তো আমি এমনিই বলতে পারি। হ্যাঁ, তারপরে যখন উনি বলতে যেতেন বা এরকম কেন লিখেছে এরকম মনে হতো, কিন্তু উনি বলছেন যে উনি যখন ডায়লগ ডেলিভারি করতেন তখন মনে হতো যে কেন উনি কি ভেবে লিখেছেন সেটা তখন বুঝতে পারতেন।
0: একইভাবে কিন্তু মেহমুদের সঙ্গে ওনার ভীষণ ভালো সম্পর্ক ছিল, পেয়ার কিয়ে যা, সাধু আর শয়তান, এই সমস্ত ফিল্মগুলো, বম্বে টু গোয়া, এই সমস্ত কাজগুলো যখন তারা করছেন সেই সময় আসলে রেডিউইট ওনার মধ্যেও এত বেশি ছিল, তো যেখানে যেখানে এই কানেকশনগুলো তার হতো সেখানে কিন্তু কোথাও এই কমিক সেন্সেরও একটা বড় জায়গা ছিল। আসলে এই মানুষটি সামনে থেকে দেখলে মনে হতো যেন খুব গম্ভীর, সবার সঙ্গে মেশেন না, আদতে তেমন না, যদিও ওনার অ্যাসোসিয়েশনটা ছিল খুব অল্প মানুষের সঙ্গে, কিন্তু যে কটা বন্ধু ছিল তারা একদম প্রাণের খুব কাছাকাছি ছিলেন। এবার একদম অন্য মুড
1: শুনি, জনি মেরা নাম।

সত্যি এই মানুষটির এত কাজের বিশালতা যে আমরা কত কিছু যে ছুঁতে পারলাম না আজকে, সেটা মানে বলে বোঝাতে পারবো না, কী কী গান বাজাতে পারলাম না। তবে এখন এই মুহূর্তে যে গানটা বেছেছি, এই গানটা শুনলে সকলেরই মনে হবে ও আচ্ছা এই গানটাও ওনার লেখা, এতদিন তো খেয়াল করে দেখিনি।

0: সত্যি সত্যি এইভাবেই তিনি আমাদের একদম হৃদয়ের কাছাকাছি আছেন। তার সমস্ত লেখা কখনো না কখনো আমাদের যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই সেই পরিস্থিতিতেই নিয়ে যায়। আসলে উনি একটা কথা খুব বলতেন যে যখন যখন যা যা হওয়ার তখন তখন তাই তাই হয়, এটা সারা জীবন মেনেছেন।
1: একেবারেই তাই। আর আমরা শেষ করব আজকে যে গান দিয়ে, সে গান তার নিজের বড্ড প্রিয়। আর সত্যি তো যখন যাওয়ার থাকে তখন তাকে কোনোভাবেই আটকে রাখা যায় না। সময়ের নিয়মে তিনি চলে গেছেন, কিন্তু তিনি রয়ে গেছেন আমাদের মনের মধ্যে, থাকবেন চিরকাল তাঁর লেখার মাধ্যমে, তাঁর সৃষ্টির মাধ্যমে। আগামীকাল তাঁর জন্মদিন, জন্মদিনের প্রাক্কালে আমাদের সুরেলা সফরের তরফ থেকে তাঁর প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম। সঙ্গে ছিলাম ঝুমুর আর সরিতা।

আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।

0: বিশ্বাসকেমে টেলিলয় ন্যায়বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10+2 BTech cadet entry scheme, permanent commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a viksit Samriddh Bharat. Join Indian Navy.

আকাশবাণী এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেনশর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট দমন সফরে কিছুক্ষণ আগে সুরাতে গিয়ে পৌঁছেছেন। সেখানে তিনি সড়ক

0: বিদ্যুৎ এবং শিল্প ক্ষেত্রে 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন। শ্রী মোদী প্রথমেই যান হাজিরায়, সেখানে তিনি শিল্প ও পরিকাঠামো ক্ষেত্রে চলতি বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখেন। সুরাটে শ্রী মোদী 200 শয্যা বিশিষ্ট একটি ESIC হাসপাতালেরও উদ্বোধন করবেন। সুরাট থেকে প্রধানমন্ত্রী সন্ধ্যায় যাবেন দমনে, সেখানে তার প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা। এর মধ্যে আছে স্বাস্থ্যসেবা, অসামরিক বিমান চলাচল, পর্যটন, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং জনকল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্রের প্রকল্প। কেন্দ্রশাসিত লাক্ষাদ্বীপের জন্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করছেন। ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। শ্রী শাহ মানুষ পাচার এবং মাদক ও গবাদি পশু চোরাচালানের মতো বিষয়গুলি সম্পূর্ণরূপে নির্মূল করার উপর জোর দেন। দেশের সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলা, বিহার ও ত্রিপুরায় সীমান্ত সংলগ্ন এলাকায় বেআইনিভাবে জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন প্রতিরোধ করা হবে।
1: জনসংখ্যিকী কা পরিবর্তন চাহে ত্রিপুরা হো, চাহে পশ্চিম বঙ্গাল হো, চাহে বিহার হো, জনসংখ্যিকী কা পরিবর্তন হম সীমা কে ছিদ্রো কে মাধ্যম সে নহি হোনে দেঙ্গে, এ আমারা অটল বিশ্বাস হ্যায় অর অটল সংকল্প ভি হ্যায়। এ জনসংখ্যিকী কে পরিবর্তন কো রোকনে কে লিয়ে বাড় লগাই গই হ্যায়।
0: শ্রী শাহ কেন্দ্রীয় সরকার স্মার্ট বর্ডার প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এই নতুন পদ্ধতি স্থানীয় অসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়ের মাধ্যমে দুর্ভেদ্য সীমান্ত তৈরির কাজ করবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা আর চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্প মেয়াদী ঋণের ওপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
2: A detailed assessment of the evolving macroeconomic and financial developments and the outlook, the MPC voted unanimously to keep the policy repo rate under the LAF unchanged at 5.25%.
0: এছাড়াও আরবিআই বর্তমান অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% কমিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্মসম্মান প্রদান করবেন। এর আগে গত মাসে রাষ্ট্রপতি ভবনে 66 জনকে পদ্মসম্মান প্রদান করা হয়। উল্লেখ্য, চলতি বছর রাষ্ট্রপতি 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী সহ মোট 131টি পদ্মসম্মান প্রদান করবেন। প্রতি বছর সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কার ঘোষণা করা হয়। অসমে গুয়াহাটির জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে আজ সেরাজ্যের 12 জন নতুন ক্যাবিনেট মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং অন্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। এর ফলে অসম মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে হল 17। ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন। পুরভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। পরে তার পদত্যাগপত্র কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের ঘরে পাঠিয়ে দেন। এর আগে এক সাংবাদিক বৈঠকে ফিরহাদ পুরসভার মেয়রের মর্যাদা তিনি রাখতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন। তাই মেয়র পদ থেকে সসম্মানে সরে দাঁড়ানোর জন্য যে আবেদন দলনেত্রীর কাছে রেখেছিলেন মমতা ব্যানার্জি তাতে অনুমোদন দিয়েছেন বলেও উল্লেখ করেন। আগামী দিনে যিনি পুরসভার মেয়র পদে দায়িত্ব নেবেন তিনি তার থেকেও ভালো কাজ করবেন সেই প্রত্যাশা রাখেন বলেও মন্তব্য করেন ফিরহাদ।
3: আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি এবং শুভেচ্ছা জানাই আগামী দিনে যারা দায়িত্ব নেবে, যারা পৌরসভা চালাবে, তা আমার থেকেও ভালো হবে। অনেকে ক্রিটিসাইজ করবেন, অনেকে অনেক কিছু করবেন, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালান এবং মানুষের প্রত্যাশা পূরণ করেন, এটাই কাজ। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, তাই শুভেচ্ছা দিয়ে আমি এই চেয়ার আজকে খালি করি।
0: আজ বিশ্ব পরিবেশ দিবস। 1973 সালে থেকে প্রতি বছর 5ই জুন পালিত হয়ে আসছে দিনটি। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র

রাষ্ট্রপতি বলেছেন, এক পেড় মাকে নাম, অর্থাৎ মায়ের নামে একটি গাছের মতো উদ্যোগগুলি প্রতি বছর প্রায় 1,10,000 হেক্টর বনভূমি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সারা দেশের সঙ্গে এরাজ্যেও নানান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সকালে বিধাননগর বাইপাসে নলবনে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনূর্ধ্ব-18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানকে 5-3 করে হারিয়ে দিয়েছে। ফাইনালে তারা জাপানের মুখোমুখি হবে। খবর পড়া আপাতত এ পর্যন্তই, পরের খবর 6:35।

suryaghar.gov.in. আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হয়েছেন বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল। চন্দ্রিমা ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি পদে নিয়োগ করা হয়েছে। রাজ্য জুড়ে আজ নানা অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হচ্ছে। রাজ্যের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে ও প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে সরকার বদ্ধপরিকর বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আগামী রবিবার আরও এক দফায় বন্ধ থাকছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা

0: বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর তাঁর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটেও যাওয়ার কথা। এদিকে রেল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরাও আগামীকাল কলকাতায় আসবেন। সন্ধ্যায় তারা রেল কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। ত্রিপুরায় আজ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এক অনুষ্ঠানে দেশের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গ, বিহার ও ত্রিপুরায় সীমান্ত সংলগ্ন এলাকায় বেআইনিভাবে যাতে জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন না হয়, যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে।
1: জনসংখ্যিকী কা পরিবর্তন চাহে ত্রিপুরা হো, চাহে পশ্চিম বঙ্গাল হো, চাহে বিহার হো, জনসংখ্যিকী কা পরিবর্তন হম সীমা কে ছিদ্রো কে মাধ্যম সে নহীঁ হোনে দেঙ্গে, এ হমারা অটল বিশ্বাস হ্যায় অর অটল সংকল্প ভি হ্যায়। এ জনসংখ্যিকী কে পরিবর্তন কো রোকনে কে লিয়ে বাট লগাই গই হ্যায়।
0: বেশ কিছু জরুরি কাজ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আরও একবার দিল্লি গেছেন। মন্ত্রিসভার দপ্তর বণ্টন নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। আজই তাঁর কলকাতায় ফেরার কথা। ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন। পুর ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি মেয়র পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। পরে তার পদত্যাগপত্র কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের ঘরে পেশ করেন। এর আগে এক সাংবাদিক বৈঠকে ফিরহাদ পুরসভার মেয়রের মর্যাদা তিনি রাখতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মেয়র থাকাকালীন তিনি পুরো দস্তুর পুরো পরিষেবার কাজ করেছেন। আগামী দিনে যিনি পুরসভার মেয়র পদে দায়িত্ব নেবেন তিনি তার থেকেও ভালো কাজ করবেন সেই প্রত্যাশা রাখেন বলেও মন্তব্য করেন ফিরহাদ।
2: আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি এবং শুভেচ্ছা জানাই আগামী দিনে যারা দায়িত্ব নেবে, যারা পৌরসভা চালাবে, আমার থেকেও ভালো হবে। অনেকে ক্রিটিসাইজ করবেন, অনেকে অনেক কিছু করবেন, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালান এবং মানুষের প্রত্যাশা পূরণ করা, এটাই কাজ। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, তাই শুভেচ্ছা দিয়ে আমি এই চেয়ার আজকে খালি করি।
0: উল্লেখ্য, 2018 সাল থেকে ফিরহাদ কলকাতা পুরসভার মেয়র পদে আসীন ছিলেন। মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি সহ পুরসভার ন সদস্যের মধ্যে ছজন আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন। কলকাতার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধান ভবনে তারা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন। এদিকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পুর প্রধানের পদ থেকে অব্যাহতির ইচ্ছে প্রকাশ করে মহকুমা শাসকের দপ্তরে ইস্তফাপত্র জমা দিয়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়া পুরসভার প্রধান কমলাকান্ত চক্রবর্তী। তার সঙ্গে 14 নম্বর ওয়ার্ডের সদস্য গুণেন চট্টোপাধ্যায় ও 12 নম্বর ওয়ার্ডের সদস্য ফাল্গুনী মুখোপাধ্যায়ও মহকুমা শাসকের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন। পরে অবশ্য দুই কাউন্সিলর ইস্তফাপত্র তুলে নেন। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভায় বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল চেয়ারম্যান হিসেবে পুরসভার দায়িত্ব নিলেন। রাজ্যে পালা বদলের পর এই প্রথম কোনো একটি পুরসভায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সাংসদ। নতুন পৌরপতিকে শপথ বাক্য পাঠ করান রায়গঞ্জ মহকুমার শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি পদে নিয়োগ করা হয়েছে। তিনি সুব্রত বক্সির স্থলাভিষিক্ত হলেন। তবে শ্রী বক্সি জাতীয় সহসভাপতি পদেই থাকছেন। ডেরেক ও ব্রায়ান ও দোলা সেনকে তৃণমূল কংগ্রেসের নতুন যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। তারা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করবেন। কালীঘাটে দলের সদর দপ্তরে জাতীয় কর্মসমিতির বৈঠকে আজ এই পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সায়নী ঘোষ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি থাকছেন। মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি হচ্ছেন মালা রায়। তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতি হচ্ছেন প্রিয়াঙ্কা অধিকারী। বিভিন্ন দুর্নীতির অভিযোগে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে 18 জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ আলিপুর আদালতে তোলা হলে বিচারক জামিনের আর্জি খারিজ করে এই নির্দেশ দেন। তোলাবাজি, খুনের চেষ্টা, বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গতকাল তাকে গ্রেপ্তার করে পুলিশ। এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে স্বরূপ বিশ্বাসকে আজ আদালতে তোলার সময় বিজেপি বিক্ষোভ দেখায় আইনজীবীরাও স্বরূপ হন তার বিরুদ্ধে। অন্যদিকে স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারের পর তাদের ক্লাব সুরুচি সঙ্গে তালা ভেঙে ঢুকে ভাঙচুর চালায় জনতা। সেখানে হদিশ মিলেছে এস

0: বেডরুমের। এছাড়াও সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে সরকারি জলের বোতল সহ বিভিন্ন সামগ্রী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ বিশ্ব পরিবেশ দিবস। 1973 সাল থেকে প্রতি বছর দিনটি পালিত হয়ে আসছে। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। রাজ্যপাল আর এন রবি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পরিবেশ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বর্ষব্যাপী একটি গাছ মায়ের নামে প্রকল্পের সূচনা করেন। নলবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যের বিদ্যালয়গুলির পাঠ্যসূচিতে পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। শুধু বৃক্ষরোপণই নয়, তা যাতে মহিরুগে পরিণত হয় তাও সুনিশ্চিত করা দরকার।
1: সমস্ত সরকার বা কর্পোরেশন দ্বারা পরিচালিত বিভিন্ন পার্কে একযোগে 6 লক্ষ ফলের গাছ মূলত রোপণ করার মধ্য দিয়ে একটি গাছ মায়ের নামে আজকে গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে।
0: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত বলেন, আদি গঙ্গার সংস্কারে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। পরে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে পরিবেশ যে ভয়ঙ্করভাবে নষ্ট হয়েছে তার বেশিরভাগই ম্যানমেড। রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু আজ প্রথমে দিল্লির বঙ্গভবনে মায়ের নামে একটি গাছ কর্মসূচিতে চারা গাছ রোপণ করেন। পরে রাজ্যসভার সদস্য প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার বাসভবনেও অংশ নেন বৃক্ষরোপণ কর্মসূচিতে। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তার দিল্লির বাসভবনে মায়ের নামে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। তার অভিযোগ, রাজ্যের পরিবেশ ধ্বংসের মুখে, এর বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতেই এই ধরনের কর্মসূচি। এই উপলক্ষে মাই ভারতের দক্ষিণ কলকাতা শাখা আজ কলকাতায় এক পরিবেশ সচেতনতা কর্মসূচির আয়োজন করে। ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের অধীন মাই ভারত, সশস্ত্র সীমাবল এবং চেতলা হিন্দ সংঘ যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ রক্ষার শপথ গ্রহণের পাশাপাশি সচেতনতামূলক র্যালি, চারা গাছ বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুটি বিশেষ কাভার প্রকাশ করেছে। কলকাতার জিপিওতে এক অনুষ্ঠানে এই বিশেষ কাভার দুটির আনুষ্ঠানিক প্রকাশ করেন পশ্চিমবঙ্গ সার্কেলের প্রধান পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনেও আজ এই উপলক্ষে পরিবেশ বান্ধব কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন জেলা থেকেও দিনটি পালনের খবর এসেছে। রাজ্যের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে ও প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে সরকার বদ্ধপরিকর বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিট করা হবে।
2: যারা এই খেলাধুলোর জগতে রাজনীতিকে নিয়ে এসে এই খেলাধুলোর গরিমাময় জগৎকে কলুষিত করেছে, তারা নিশ্চিতভাবে তারা যে কাজ করেছে তার যোগ্য জবাব তারা পাবে। যে আমরা যে অভিযানে নেমেছি যে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করব, আমরা নিশ্চিতভাবে আমাদের সর্বশেষ শক্তি দিয়ে আমরা পশ্চিমবঙ্গের ক্রীড়াঙ্গন এবং পশ্চিমবঙ্গের প্রতিভাধর যুব খেলোয়াড়দের ভবিষ্যৎকে সুনিশ্চিত করবার জন্য আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব।
0: জরুরি রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আগামী রবিবার আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ওইদিন ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত মোট 16 ঘণ্টা এই সেতুর ওপর দিয়ে কোনো গাড়ি চলাচল করবে না বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে গতরাতের বিক্ষিপ্ত বৃষ্টির পর আজও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold-এ, আপনার কথা 100.1 FM Gold-এ।

0: ঘড়ির কাঁটা বলছে 8:02, সময়টা আপনার, কারণ আপনার কথায় আপনি বলবেন আর শুনবো স্টুডিওর এ প্রান্তে বসে আছে যে দুজন তারা। স্টুডিওর এ প্রান্তে আছে সুস্মিতা আর মনীষা, শুনবো আজকে আপনার কথা। আপনার কথায় আজকে এমন একটা বিষয় যে বিষয় নিয়ে আপনি যদি কথা বলতে শুরু করেন সে কথা পুরনোর নয়, এবং এই যে আপনি একটা আপনার বিষয়ের মতন কথা বলার প্ল্যাটফর্ম পেয়েছেন, অনেকেই ভাবছেন যে যারা আজকে এই প্রথম অনুষ্ঠানটা শুনছেন যে এখানে কি হয় বলে দিই আগে, আমরা একটা মোশন দিই, সেই মোশন অনুযায়ী আপনাকে বলতে হয় যে আপনার মতামতটা কোন দিকে, আপনি কাকে ভোট দিচ্ছেন, কোন মতকে ভোট দিচ্ছেন, ঠিক সেটার উপর ভিত্তি করেই আপনার কথা অনুষ্ঠান এগিয়ে চলে। যেমন আজকের বিষয় আবেগই উন্নতির পথের বাধা। আপনার কি মনে হয় যে আবেগ উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়? নিজের মতামত জানাতে পারেন 0332248808 এই নাম্বারে ফোন করে, অথবা 9903059992, আরও একবার নাম্বারটা বলি 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS করে। এছাড়া 100.1 FM গোল্ডের যে ফেসবুক পেজ, তাতে আপনার কথার পোস্টার, তার নিচে লিখতে পারেন আপনার মতামত।
1: একদম, তাহলে আবেগী উন্নতির পথে বাধা এই বিষয় নিয়ে কথা বলবো আমরা। প্রথমেই চলে যাই, আমরা
0: প্রথমে কোথাও ফোনে চলে যাই, একজন ফোনে অপেক্ষা করছেন। হ্যালো
2: হ্যালো, নমস্কার দিদি ভাইরা।
1: হ্যাঁ,
2: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা,
2: রাজনগর থেকে রমা রায় বলছি।
0: হ্যাঁ,
2: আবেগ এমন একটি জিনিস যা সকলের সমান হয় না, কিন্তু যারা বেশি আবেগপ্রবণ তাদেরই বেশি উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। বেশিরভাগ মানুষ কম বয়সে আবেগের বসে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর সেই কারণে সারা জীবন অনুশোচনা করতে হয়। কথায় বলে আবেগে গা ভাসিয়ে দিও না। যারা আবেগ সম্বরণ করতে পারেন তারা উন্নতির পথে এগিয়ে যেতে পারেন, আর যারা পারে না তাদের উন্নতিতে অবশ্যই আবেগ বাধা হয়ে দাঁড়ায়। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।
0: বেশ সুন্দর একটা নিজের মত বললেন তিনি। চলে যাব এর পরের হোয়াটসঅ্যাপের দিকে নাকি, ছড়ায় ছড়ায় হোয়াটসঅ্যাপ লিখেছেন, এরকম মানুষও কিন্তু আমাদের এখানে রয়েছেন।
1: হ্যাঁ, লিখছেন বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া থেকে লিখছেন, আবেগের বাঁধ ভাঙা ঢেউ সৃষ্টি করে সহানুভূতি, সময়কালে না বলা কথা জীবনের মাপকাঠিতে ক্ষতি, জীবন এককে জীবন, জীবন দুগুণে দায়বদ্ধতা, আবেগের পাখার দোলায় জাগ্রত হয় মানবিকতা। বাবা বলতেন মানুষ হও, আজকের কথা নয়, আবেগ ঘন মুহূর্তে এখনও মনটা বিচলিত হয়, অতি আবেগে চলার পথে সৃষ্টি মানসিক দুর্বলতা, উন্নতির ক্যানভাসে তা নিতান্তই প্রতিবন্ধকতা। তবে এ কথাও অনস্বীকার্য, আবেগ এক অলঙ্কার, একটু শিহরণ একটু রোমন্থন মানবিকতার হাতিয়ার।
0: চলে যাব আরো একটি ফোন কলে, দেখে নেব কে আছেন। হ্যালো
3: নমস্কার।
0: নমস্কার,
3: বিহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন।
3: দেখুন, আবেগহীন মানুষ দানবের সমান, যুক্তিহীন আবেগ উন্নতির পথে বাধা, সেখানে সৃষ্টি হয় অনেক গোলক ধাঁধা, কিন্তু যুক্তিযুক্ত আবেগ মানে উন্নতির বেগ, যেখানে লজিক এবং আবেগ দুটো সমন্বয় করে চলে, সেখানে উন্নতি অবধারিত, বাধা সেখানে কোনোভাবেই দাঁড়াতে পারে না, সমস্ত বাধা সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে ওঠা যায় যদি লজিক এবং আবেগ দুটো সমন্বয় করে চলা যায়। নমস্কার,
0: ধন্যবাদ। চলে যাব পরের মেসেজে। পরের মেসেজ করেছেন পরমা মিত্র ভবানীপুর থেকে, লিখছেন, আবেগ মানুষের একটি স্বাভাবিক ও মূল্যবান গুণ, তবে অতিরিক্ত আবেগ অনেক সময় উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি যুক্তির বদলে শুধুমাত্র আবেগের বশে নেওয়া হয় তাহলে ভুল হওয়ার শঙ্কা বেড়ে যায়। কর্মক্ষেত্র

0: শিক্ষা বা ব্যক্তিগত জীবনে সফল হতে হলে পরিস্থিতিকে ঠান্ডা মাথায় বিচার করার ক্ষমতা প্রয়োজন। আবেগপ্রবণ মানুষ অনেক সময় সাময়িক সুখ, রাগ, অভিমান বা ভয়কে বেশি গুরুত্ব দেয়, ফলে দীর্ঘমেয়াদী লক্ষ্য থেকে তারা বিচ্যুত হতে পারে। সমালোচনা সহ্য করতে না পারা, ব্যর্থতায় ভেঙে পড়া বা সম্পর্কের কারণে নিজের লক্ষ্যকে উপেক্ষা করাও অতিরিক্ত আবেগের ফল। তবে আবেগকে সম্পূর্ণ অস্বীকার করা যায় না, বরং উন্নতির জন্য প্রয়োজন আবেগ ও যুক্তির মধ্যে ভারসাম্য। নিয়ন্ত্রিত আবেগ মানুষকে মানবিক করে আর যুক্তিবোধ তাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। তাই বলা যায়, নিয়ন্ত্রণহীন আবেগ উন্নতির পথে বাধা হলেও সঠিকভাবে পরিচালিত আবেগ সাফল্যের সহায়ক হতে পারে।
1: চলে যাব আমরা পরবর্তী শ্রোতা বন্ধুর কথা।
0: হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ, কে আছেন?
2: নমস্কার দিদি ভাইকে, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
2: দেখুন, আবেগ উন্নতির পথে বাধা এ কথাটা সম্পূর্ণ ঠিক নয়। কারণ যদি জীবনটাকে লজিক্যালি এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে আবেগ উন্নতির পথে বাধা হতে পারে না। তবে দুটোর ভারসাম্য রাখতে হবে, আবেগ আর লজিক। এই দুটো জিনিসের যদি ভারসাম্য রেখে চলা যায়, তাহলে উন্নতি অবধারিত, সেখানে উন্নতিতে কোনো বাধা হতে পারে না। কিন্তু বাধা তখনই হয় কোনো আবেগ তাড়িত হয়ে, যদি কোনো ভুল সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি, তখনই সেটা বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া আর কোনো কিছুই নয়, আবেগ বাধা হতে পারে না। কারণ এই আবেগের বশে যদি বাধা হয়ে থাকতেন, তাহলে একাধিক বিজ্ঞানী মহাকাশে যেতে পারতেন না। তাহলে তাদেরও তো বাড়ির লোক ভালোবেসেছিল, ওই অত বড় একটা অভিযানে যাওয়া, সেখানে বিপদের ঝুঁকি ছিল। সেখানে যদি তারা আবেগ তাড়িত হতেন, তাহলে কিন্তু তারা ওই অত বড় সাফল্য পেতেন না। সুতরাং আবেগ কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না, কিন্তু লজিক্যাল যুক্তি এবং আবেগ দুটোর সমতা রাখতে হবে,
1: ঠিকই,
2: তাহলে এগিয়ে যাওয়া সম্ভব।
1: অনেক ধন্যবাদ। ব্যালেন্সটা খুব জরুরি, এই হচ্ছে কথা। আবার এটাও ঠিক, সবার সেই ব্যালেন্সটা থাকে না।
3: ঠিক,
1: চলে যাই আমাদের ফেসবুক পেজের এক বন্ধুর মেসেজে। কল্যাণ কুমার শান্ডিল্য লিখছেন, রঘুনাথপুর সরকার বাগান, কলকাতা 59 থেকে। শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই সুস্মিতা মনীষা আপনাদের সঙ্গে। শ্রোতা তো আছেনই, বিষয় আসি। আমি এই মতের সাথে 100% সহমত। আমার আবেগ আমার উন্নতি, কিন্তু দুটি বিপরীতমুখী। উন্নতির চলন মস্তিষ্কের দ্বারা পরিচালিত, আবেগ হৃদয় বশীভূত। হৃদয় যেই বলে আবেগ তোমার পথ পরিষ্কার এগিয়ে যাও, মস্তিষ্ক পথ আটকে দাঁড়ায়, বলে তোমার আবেগের প্রয়োজন নেই, উন্নতি তোমার একমাত্র লক্ষ্য। ক্রিয়া প্রতিক্রিয়ায় আটকে পড়ে দুজন, কোনোটাই হয় না পূরণ। যে মানুষটি মস্তিষ্ক আর হৃদয়কে একই দিকে পরিচালন করতে পারবেন, তিনি অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন। মানুষকে সেই কৌশলই শিখতে হবে, কখন কাকে ছাড়বো, কখন কাকে টানবো, কখন দুজনকে একসাথে রাখবো। ধন্যবাদ আপনাদের এবং শ্রোতাদের।
0: দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখছেন, আবেগ উন্নতির পথে একমাত্র বা প্রধান বাধা এমনটা পুরোপুরি ঠিক কথা নয়। তবে নিয়ন্ত্রণহীন বা অপরিকল্পিত আবেগ অবশ্যই সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আবেগ মানুষের চালিকা শক্তি হলেও যুক্তির অভাবে তা ক্ষতিকর হয়ে উঠতে পারে। উন্নতির জন্য আবেগ এবং যুক্তি উভয়েরই প্রয়োজন। আবেগকে বাদ দিয়ে যন্ত্রের মতো জীবনযাপন করা অসম্ভব। তবে আবেগকে যুক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে নিয়ন্ত্রণ করাটাই প্রকৃত সাফল্য বা উন্নতির চাবিকাঠি। আবেগ উন্নতির পথে বাধা নয়, বরং আবেগহীনতা বা অপরিশোধিত আবেগই বাধার কারণ। আবেগ মানুষকে স্বপ্ন দেখতে ও এগিয়ে যেতে শক্তি যোগায়, আর যুক্তি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সঠিক পথ দেখায়। তাই আবেগকে নিয়ন্ত্রণে রেখে তাকে বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগালে প্রকৃত উন্নতি সম্ভব। আপনারা সবাই ভালো থাকুন।
1: সুন্দর লিখছেন বন্ধুরা, 2248-8085 এ ফোনও করছেন আমাদের লিসেনার। কে আছেন?
0: হ্যালো, হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন। কিছু শোনা যাচ্ছে না। হ্যালো,
1: ভীষণ নেটওয়ার্কের সমস্যা।
0: হ্যালো,
4: হ্যালো, শোনা যাচ্ছে না?
0: হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলুন।
4: আমি বলছিলাম যে দেখুন,
0: না দাদা, কিছু শোনা যাচ্ছে না। আপনি এমন জায়গায় আছেন যাতে কথাগুলো খুব জড়িয়ে জড়িয়ে আসছে আমাদের কাছে।
1: আচ্ছা,
0: সম্ভবত ওনার একটু সমস্যা হচ্ছে।

0: হচ্ছে যোগাযোগে। চলে যাই আমরা আবার মেসেজে। ফেসবুক পেজে শুভ্রা ভট্টাচার্য বা আজরণী কলকাতা সত্য থেকে লিখছেন, আজকের টপিকটা শুনে প্রথমেই মনে হলো কথাটা একদম ঠিক, আবার পুরো ঠিক না। আবেগ ছাড়া মানুষ হয় না, কিন্তু বেশি আবেগ উন্নতির ব্রেকের মতো কাজ করে। অফিসের বস বকলো, অভিমান করে কাজ ছেড়ে দিলাম, আবেগযুক্ত ক্যারিয়ার হারলো। বন্ধু বিজনেস পার্টনার হলো, লাভ লোকসানের হিসেব না করে শুধু বিশ্বাসে টাকা ঢাললাম, আবেগে ভাসলাম, টাকাটাও ভেসে গেল। রাগের মাথায় চাকরি ইন্টারভিউতে উল্টো পাল্টা বলে এলাম, আবেগ কথা বললো, চাকরিটা হলো না। আবেগ হলো গাড়ির মতো, স্টিয়ারিং আমার হাতে থাকলে গন্তব্যে পৌঁছাবো, কিন্তু আবেগ যদি স্টিয়ারিং নিয়ে নেয় তাহলে অ্যাক্সিডেন্ট নিশ্চিত। তাই আবেগ থাক, কিন্তু লাগামটা যেন বুদ্ধির হাতে থাকে, তবেই উন্নতির রাস্তা ক্লিয়ার। দারুণ, আমাদের সঙ্গে লিসনার রয়েছেন,
1: দেখে নেব কে আছেন। হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, বলুন।
2: দুই দিদিকে নমস্কার। বেলগড়া থেকে লক্ষ্মী মজুমদার বলছি।
1: বলুন।
2: বলছি দিদি, আবেগটা অনেক, আবেগ হচ্ছে আপনার হচ্ছে চিন্তা ভাবনা ভুল ভুল দিকে যেতে পারে, এই হঠাৎ করে আবেগটা নেওয়াটা উচিত না। এটুকুই বললাম, নমস্কার দেবেন, ভালো থাকবেন আপনারা সবাই।
1: ধন্যবাদ। চলে যাব পরের হোয়াটসঅ্যাপের দিকে। পরের হোয়াটসঅ্যাপ যিনি লিখেছেন তার নাম কিশোর। কিশোর লিখছেন বালিহাওড়া থেকে, লিখছেন, উন্নতি আর আবেগ এরা দুজনেই আলাদা, আবার সময় বিশেষে দুজন আবার কখনো কখনো এক জায়গায় চলে আসে। মনে করুন আমি উন্নতি করে চাকরির জন্য বাইরে চলে যাচ্ছে, কিন্তু আমার বাচ্চা, আমার বাড়ির লোক আমার পিছু টান দিচ্ছে বারবার। আমি বাইরে যাওয়ার কথা শুনে এক সপ্তাহ ধরে তারা কান্নাকাটি করছে, সেই সময় আবেগ কাজ করে। আবার উন্নতির সিঁড়িতে ওঠার আগেই আবেগের বসে বিয়ে করে বসে অনেকে। অনেক সময় আমরা আগে পিছু না দেখে আবেগের বসে হ্যাঁ করে দিই, পরে বুঝতে পারি হ্যাঁ বলাটা ঠিক হয়নি। এসব জায়গায় আবেগ কাজ করে। আবেগের বসে একটা সারমেয়েকে ঘরে আনলাম, কিন্তু কিছুদিন দেখভাল করলাম, তারপর আর ভালো লাগছে না মনে হলো, বা চাকরির জন্য অন্য কোথাও চলে যেতে হচ্ছে, তখন তাকে অন্যজনের হাতে তুলে দিচ্ছেন। আপনার আবেগ মিটে গেছে, কিন্তু অবলা পশুটা আপনার জন্য অপেক্ষা করছে, কবে আপনি ওকে আবার নিতে আসবেন। এইরকম আবেগ দেখিয়ে কোনো লাভ নেই। অনেক সময় আমরা আবেগের বসে কথা দিয়ে ফেলি, শেষে কিন্তু কিছু করলাম না। এরকম আবেগ কারোর সঙ্গে না দেখানোই ভালো। যে ব্যক্তিকে আপনি কথা দিলেন সে আপনার জন্য অপেক্ষা করছে। সবশেষে বলি, আবেগ থাকা ভালো, আবেগটা দেখালে সেই আবেগটা যেন শেষ পর্যন্ত পূরণ করতে পারি, তবেই আবেগ সম্পূর্ণ হবে।
0: ধন্যবাদ, সুন্দর লিখছেন আপনারা। আর আবার বলে নিই, আজকের আমাদের বিষয়টা কিন্তু আবেগই উন্নতির পথে বাধা।
1: একটু ফোন দেখেন কে আছেন। হ্যালো,
3: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
3: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
1: বলুন।
3: দুই দিদি ভাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে। আর আজকে সত্যি আবেগের বসে কিন্তু আমি কোন রকম কিছু করে বসবো না। আমাকে বুঝতে হবে যে আমি আগে আবেগের বসে যে জিনিসটা করছি, কোন রকম মানুষকে কিছু বলছি, আমাকে আগে পিছু ভাবতে হবে। আমার হাত থেকে কোন রকম কিছু একটা ইঁটের ঢিলা বা ইঁটের টুকরো আমি ছুঁড়ে দিলে সেটা যেমন আর ফিরে পাওয়া যায় না, তাই একটা তীর হাত থেকে ছুঁড়ে গেলে যেমন তাকে আর ফিরে আনা যায় না, সেই রকম আবেগের বশীভূত পড়ে কোন রকম কিছু করে বসলে সেটা কখনোই আর ফিরে পাওয়া যায় না। সেইটা আমার মস্তিষ্কে আমাকে আগে ভেবে নিতে হবে আগে পিছিয়ে, যে আমি আগেবের বশীভূত পড়ে যে আমি এই কাজটা করে ফেলছি, এর পরিভূত আমাকে কি হতে হবে, কি হবে আমার সেই বুঝদার। আমি অবশ্যই ভালো মন্দ বুঝি, কিন্তু সেইটা আমি বুঝে নিয়ে তবে আমি সেই পথে নামাবো। তা আমার আবেগের বসিতে পড়ে আমি সবকিছু করে ভালো মন্দ কিছু বুঝবো না, আমি আমার করে নিয়ে তারপর কাজের শেষে আমি তারপর তখন দেখতে পারো সব অন্ধকার। সেই রকম আবেগের বশীভূত পড়ে আমি কোন রকম কিছু করবো না, এবং আমাকে আগে কিছু ভেবে তবে আমি আবেগের বশীভূত পড়বো। নমস্কার,
0: ধন্যবাদ বন্ধু।
1: চলে যাবো এর পরের হোয়াটসঅ্যাপের দিকে। বাউরিয়া জাগৃহী থেকে মমতা ঘোষ লিখছেন, আবেগ দিয়ে জীবন চলে না, চলে বুদ্ধি দিয়ে। অতিরিক্ত আবেগ সবসময় উন্নতির পথে একটি অদৃশ্য প্রাচীর তৈরি করে। নমস্কার, ভালো থাকবেন। দেখে নেব একটু আমাদের
0: ফেসবুক পেজে,
1: পেজটা দেখি।
0: তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখছেন, আহা আহা, আবেগে না, আবেগের যুগে কোথায় আবেগ, আবেগ হারিয়ে গেছে। নয়া প্রযুক্তি বোতাম টেপা সভ্যতায় খারাপ দ্বীপগুলি নিচ্ছি, যেন তেন প্রকারেন পরিবেশকে আমরাই দূষণ দুশ্মনে জেরবার করেছি, অথচ 5ই জুন পরিবেশ দিবস পালন করছি। পৃথিবীতে 14টি দূষিত শহরের মধ্যে ভারতেই 14টি। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন কি করে চলেছি। বিশ্ব উষ্ণায়ন, দৃশ্য দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণে লাগাম টানতে পারিনি, প্লাস্টিক মুক্ত বিশ্ব গড়ে

0: বলি যা উন্নতির পথের বাধাকে সরাতে পারি সুস্থ সামাজিক সম্প্রীতির বাতাবরণে। নমস্কার জানাই শ্রবণ সঙ্গীদের। বিষয়টা কিন্তু অনেকটাই বিষয়ের মূল বিষয় থেকে বেরিয়ে আজকের দিনের বিষয়ে চলে গেল।
1: ফোন ব্লিঙ্ক করছে, দেখে নেব কে আছেন।
0: নমস্কার। হ্যালো।
2: হ্যাঁ নমস্কার দিদিভাই, শুভ সন্ধ্যা।
0: বলুন। শুভ সন্ধ্যা।
2: মগরাহাট থেকে সায়ন মিস্ত্রি বলছি।
1: বলুন।
2: বলছি আবেগের বসে যদি কোনো খারাপ কোনো চিন্তা ভাবনা যদি করা হয়, আবেগের বসে যদি কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা সত্যি মানে উন্নতির পথে কিন্তু বাধা হয়ে হিসাবে দাঁড়াবে। কিন্তু আবেগ মানে যুক্তির উপর ভর করে যদি কোনো আবেগ মানে আমাদের উপর কাজ করে, সেই আবেগটা কিন্তু ভালো। মানে আবেগ কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুঝতে হবে, তাহলেই মানে মানে নিজেকে বুঝতে হবে কোনটা খারাপ হবে কোনটা ভালো হবে।
1: আচ্ছা বেশ, আমরা একটা তথ্য ঠিক করে দিতে চাই। আগের বন্ধু বলছিলেন যে পৃথিবীর প্রথম 14টি যে দূষিত দেশ তার মধ্যে কি ছিল একটু আমাকে বলো।
0: তিনি বলছিলেন যে পৃথিবীতে 14টি দূষিত শহরের মধ্যে ভারতেই নাকি 14টি।
1: না, এই তথ্য ঠিক নয়। নতুন যে ইন্ডেক্স বেরিয়েছে, নতুন ইন্ডেক্স নয়, এটা হুয়ের বছর তিনেক আগের ইন্ডেক্স এবং সেটি কারেন্ট ইন্ডেক্স হিসেবে ধরা হয়। তাতে কিন্তু দেখা যাচ্ছে প্রথম যে 10টি দূষিত শহর তার মধ্যে 6টি ভারতের, 4টির মধ্যে কাজাখস্তান রয়েছে, পাকিস্তানও রয়েছে। এই তথ্যটি ঠিক নয়।
0: হ্যাঁ, এবার তাহলে চলে যাই
1: একটু মেসেজের দিকে চোখ রাখি। SMS করেছেন পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, জীবনের সব কিছু ব্যালেন্স করে চলা উচিত এবং তাহলে মনে উন্নতির ছবি থাকে ব্রেনের কাছে। আচ্ছা, তাই মনকে আর ব্রেনকে ব্যালেন্স করে চলতে হবে, আবেগটাও ব্যালেন্সে থাকলে তবেই উন্নতির পথ সোজা হবে।
0: চলে যাই আমাদের ফেসবুক পেজের বন্ধুর মেসেজে। কার্তিক মণ্ডল দাউদপুর গ্রাম সন্দেশখালী থানা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে লিখছেন, আবেগ মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু অতিরিক্ত আবেগ অনেক সময় উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। আবেগের বশে মানুষ প্রায়ই ভুল সিদ্ধান্ত গ্রহণ করে। সফলতা অর্জনের জন্য যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে চিন্তা করা জরুরি। আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে। যারা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে তারা সিদ্ধান্ত গ্রহণে বেশি দক্ষ হয়। আবেগকে নিয়ন্ত্রণ করে ইতিবাচক শক্তিতে রূপান্তর করা উচিত, তাই আমি মনে করি নিয়ন্ত্রণহীন আবেগই উন্নতির পথে একটি বড় বাধা।
1: চলে যাব একটু ফোন কলের দিকে, দেখে নেব কে রয়েছেন। হ্যালো। হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
3: হ্যালো।
1: হ্যাঁ বলুন।
3: নমস্কার, আমি বাসা থেকে বলছি।
1: বলুন কে
3: বলছেন?
1: কে বলছেন?
3: আমি বাসার থেকে মেহবুব সর্দার বলছি।
0: বলুন বলুন।
3: বলছি দুই দিদি ভাইকে জানার আমার শুভ সন্ধ্যা।
1: হ্যাঁ বলুন, আমরা শুনছি।
0: এত সময় নিলে হবে না কিন্তু।
3: হ্যাঁ, আজকে যে বিষয়টি আবেগের যেটা আমরা আপনারা আপনার দ্বারা পরিচালনা হচ্ছে, যে আবেগের যারা খুবই আবেগপ্রবণ তারা এখন অবনতির পথে, সত্যি তাই। এখন যদি আমরা আবেগের বসে যদি কোনো কাজ করে বসি তাহলে
1: আমাদের টপিকটা কিন্তু যারা আবেগপ্রবণ তারা অবনতির পথে, এটা আমাদের মোশন নয়, আমাদের মোশন আবেগ জীবনের উন্নতির পথে বাধা।
3: হ্যাঁ হ্যাঁ, আবেগ জীবনের উন্নতির পথে বাধা, এটা আমার একদম চাক্ষুষ দৃষ্টিতে আমি বলছি। আমাদের বাড়ি এখানে আবেগের বসে একটা মেয়ে সুইসাইড করলো, তাহলে কার তার বাবা মায়ের যে ক্ষতি হলো, তার যে জীবনটা ক্ষতি হলো, তাহলে এক্ষেত্রে কি বোঝাচ্ছে কার ক্ষতি হলো সে নিজে এখন আফসোস করছে। এটা থেকে আমি একটা এক্সপিরিয়েন্স পেয়েছি।
1: বেশ, শুনতে থাকুন। নানা রকম মতবাদই উঠে আসে আমাদের কাছে। চলে যাব পরের হোয়াটসঅ্যাপে। যাদবেন্দ্র পণ্ডা কাঁথি জুখিয়া বাজার থেকে লিখছেন, আমার ব্যক্তিগত মতামত, আবেগের বশবর্তী হয়ে তাড়াহুড়ো করে কোনো কাজ করা উচিত নয়, কেননা তা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতে পারে। যে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ধৈর্য এবং মনোযোগের প্রয়োজন হয়। রাগ, হতাশা বা অতিরিক্ত উচ্ছ্বাস মানুষের ধৈর্য এবং মনোযোগকে কমিয়ে দেয়। ঠিক তাই আমি মনে করি আবেগ হলো মনের লাগামহীন ঘোড়া। অতিরিক্ত আবেগ মানুষের বিচার বুদ্ধিকে ধ্বংস করে দেয়, যা তাকে ভুল পথে পরিচালিত করে এবং উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। যাদবেন্দ্র পণ্ডা লিখছেন এই মেসেজ।
0: কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, আবেগ একটা প্রেম, ভালোবাসার প্রকাশ ঘটে আবেগ ভরা চোখে, সূর্যমুখী ফুলের হাসি ছড়িয়ে পড়ে মুখে, আবেগ মনের রং, পাতার ফাঁকে এক ফালি চাঁদ শুধুই কাছে টানে, আবেগ আমায় বুঝিয়ে দিল ভালোবাসার মানে, আবেগ আছে।

0: বলেই আমি বাঁচতে শিখেছি, কৃষ্ণচূড়ার রঙে দুচোখ ভরিয়ে রেখেছি।
1: চলে যাব পরের মেসেজে। পরের মেসেজে সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, আমরা প্রায় সকলেই কোনো না কোনো বিষয়ে অন্য বা অন্যদের সমালোচনার মুখর হই। কখনো নিজের দোষ গুণ ত্রুটি বিচ্যুতি ইত্যাদি নিজের কাছে সমালোচনার বিষয় হয়ে ওঠে না, অথচ অন্যের দোষ গুণ ত্রুটি ইত্যাদি নিয়ে সমালোচনায় মশগুল হওয়ার আগে নিজেই নিজের সমালোচনা করার দরকার ছিল। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুল তোলার প্রয়োজন, তাই আত্মসমালোচনা প্রয়োজন।
0: একটা ছোট্ট মেসেজ কিন্তু ভারী সুন্দর, সর্বেশ্বর পর মহেশ থেকে বলছেন।
1: সুভাষ চক্রবর্তীর কিন্তু মেসেজটা শেষ হয়নি, উনি আরেকটু লিখেছেন আজকের টপিক নিয়ে। লিখছেন, আবেগ উচ্ছ্বাস মানুষের সহজাত প্রবৃত্তি, তাই আবেগতাড়িত হয়ে জীবনপথে চলি আমরা। আবেগবশত আমরা অনেক ভালো কিছু করে থাকি, আবেগ উচ্ছ্বাস জীবনে পরিপূর্ণতা আনে, তাই আবেগ জীবনের উন্নতির পথে বাধা হতে পারে না।
0: আচ্ছা, যেটা বলছিলাম একটা ছোট্ট মেসেজ সর্বেশ্বর পার মহেশ থেকে বলছেন যে আবেগ হলো অনুঘটক, তিনি তার মতো একটা নতুন ব্যাখ্যা, তাই বাধা নয়, আবেগ হলো অনুপ্রেরণা। যার আবেগ নেই সে সৃষ্টি সুখ বুঝবে কি করে? আবেগ মানুষকে এগিয়ে নিয়ে যায়।
1: বাহ, অন্যরকম একটা মত পেলাম। চলে যাব পরের ফোনের দিকে, কে আছেন? হ্যালো।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: আমি শিয়ালদহ থেকে অশোক দত্ত।
1: বলুন অশোক বাবু।
2: অতিরিক্ত আবেগে আমরা অনেক কিছু ভুল করে ফেলি, ওই জন্য উন্নতি আবেগের জন্য উন্নতি তো হয়, ঠান্ডা মাথায় নিজে সিদ্ধান্ত নিতে হয়। নমস্কার। থেকে
1: বেশ ধন্যবাদ। চলে যাব পরের ফেসবুক মেসেজের দিকে।
0: শীষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন, আবেগ উন্নতির পথে বাধা, হতাশ করে ফেলে, এগিয়ে যাওয়ার পথ আটকে যায় দুই ফোঁটা চোখের জলে। প্রিয়জনের অহেতুক উৎকণ্ঠা মনকে দুর্বল করে, উন্নতির পথে যাওয়ার আগে ভীষণ চিন্তায় পড়ে, আবেগের বশে ধরে নেই হয়তো হবে বিফল, ভীরু মন আবেগের বশে হয়ে যায় দুর্বল। এই হচ্ছে তার মেসেজ।
1: সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া থেকে লিখছেন, আমার কাছে উল্টোটা, আবেগবিহীন মানুষ যন্ত্রের সমান, সুতরাং মানব জীবনের অগ্রগতির মূলে আবেগের বিরাট অবদান থাকবে। একটা মেসেজের দিকেও একটু তাকাই। কে লিখছেন? কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে লিখছেন, আবেগ যখন ন্যায় লাগাম, ভুল পথে হয় কাজের খাম, উন্নতি তার রয়ে যে পিছে, মনটা শুধু কাঁদে মিছে, বুদ্ধি দিয়ে গড়নীতি তবেই পাবে জয়ের স্মৃতি। বেশ,
0: আমরা মেসেজ যাবো না আমাদের সঙ্গে?
1: হ্যাঁ, দেখি না এই মুহূর্তে কোনো ফোন নেই।
0: ফেসবুক পেজের মেসেজে চলে যাই, এটি আপাতত ফেসবুক পেজের শেষ মেসেজ, কিন্তু আপনারা এখনো লিখতে পারেন
1: আমাদের। বলতে বলতে কিন্তু ফোন এসে গেছে, আমরা বরং ফোনের বন্ধুকের অপেক্ষা না করি নিয়ে নিই। হ্যালো, কে বলছেন?
0: নমস্কার।
3: আমি রাজা বিনকান থেকে বলছি, যা কিছু মুখার্জি।
1: বলুন।
3: আবেগহীন মানুষ তো হয় না, মানুষের মধ্যে আবেগ থাকা দরকার। আবেগটা জীবনে উন্নতি করার পথে অন্তরায় হবে আমি বিশ্বাস করি না। আবেগ আছে বলেই রবীন্দ্রনাথ হয়েছে। আবেগ থাকা দরকার, নিয়ন্ত্রিত নিয়মিত পরিণতি দরকার। আবেগ আবেগ উন্নতির পথে অন্তরায় নয়, এই আমার বক্তব্য।
1: বেশ, শুনতে থাকুন ভালো। বেশ, ছোট্ট করে নিজের মতামত বলেছেন। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখছেন, আবেগ থাকুক হৃদয়ে কিন্তু সিদ্ধান্ত হোক বিবেচনায়, কারণ অতিরিক্ত আবেগ অনেক সময় উন্নতির পথকে কঠিন করে তোলে।
0: চলে যাই যেটা বলছিলাম ফেসবুক পেজের সর্বশেষ মেসেজে, কিন্তু না এটা সর্বশেষ নাও হতে পারে, এখনও অনেকটা সময় বাকি। আপনারা কিন্তু আমাদের 100.1 FM গোল্ড যে ফেসবুক পেজ, সেখানে গিয়ে আজকের অনুষ্ঠানের পোস্টার নিচের কমেন্ট সেকশনেও কমেন্ট করতে পারেন। দীনেশ নস্কর বালি মধ্যজয়পুর হাওড়া থেকে বলছেন, আবেগের বশে অনেকে অনেক কিছু করে ফেলে। আমার পাশের বাড়ির একটি ছেলের বাবা মারা যায় আবেগের বশে, তার পড়াশোনার দায়িত্ব নিয়েছিল স্কুলের এক শিক্ষক, দুই এক বছর দায়িত্ব পালন করলো, তারপরে আর করলো না। এটা ঠিক করলো না, ছেলেটি অনেক আশা করেছিল মাধ্যমিকে পাশের দায়িত্বটুকু নেবে স্যার। যাই হোক, তার পড়াশোনা আটকায়নি, কারো জন্য কিছু আটকায় না, তবে সে দায়িত্ব নিয়েছিল, পূরণ করলে ভালো হতো, এরকম দায়িত্ব না নেওয়াই ভালো। আবেগ থাকুক, আবেগটা ঠিকঠাক পালন করতে পারলে ভালো, মানে হয় না হঠকারিতায় সে যায় অনেক সময় আবেগের সঙ্গে, সে কথাই এখানে উঠে এসেছে।
1: চলে যাব ফোন কলের দিকে, দেখে নেব কে আছেন। হ্যালো, হ্যালো,
0: নমস্কার।
1: হ্যালো,
0: না কেউ ছিলেন
1: কিন্তু তিনি সম্ভবত শুনতে পাচ্ছেন না। ফিরে

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold.
1: শুনছেন আপনার কথা, ফিরে এলাম আবারও সুস্মিতার মনীষা, আপনার ফোনের অপেক্ষায়, আপনার মেসেজের অপেক্ষায়, আপনার ফেসবুকে লেখার অপেক্ষায় রয়েছেন আরও অনেকেই, যারা ফোন করছেন, যারা মেসেজ পাঠিয়েছেন, হোয়াটসঅ্যাপ করেছেন। তেমনই একজন বোধহয় সাধনা মজুমদার,
2: হ্যাঁ, বড়নগর ডানলপ থেকে লিখছেন, দৈনন্দিন জীবনে ও কেরিয়ারের ক্ষেত্রে অতিরিক্ত আবেগ উন্নতির পথের বাধা ও অন্যতম সমস্যা তৈরি করে। আবেগের বশবর্তী হয়ে ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করলে অনেক সময় তা ক্ষতিকর হয়ে ওঠে। বাস্তব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় স্নেহ ভালোবাসায় আবেগপ্রবণ হয়ে কোনো বৃদ্ধ দম্পতি তাঁদের সঞ্চিত অর্থ কিংবা বিষয় সম্পত্তি বিশ্বাস করে পরিবারের কোনো নিকটজনের হাতে হস্তান্তর করেছেন তাদের দেখাশোনার জন্য। পরবর্তী সময় দেখা যায় বৃদ্ধ দম্পতি পথে বসেছেন, এমন মর্মস্পর্শী ঘটনা অতিরিক্ত আবেগের করুণ পরিণতি। অন্যদিকে নিজ ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক সময় আবেগের কোনো স্থান নেই এ কথা বলতেও শোনা যায়। সেখানে আবেগের বশবর্তী হলে ক্যারিয়ারের ক্ষতি হয়ে যেতে পারে। কেউ কেউ তা ভেবে অতিরিক্ত অর্থ উপার্জনের তাগিদে বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দূর দেশে পাড়ি দেয়। তাই আবেগ উন্নতির পথের বাধা, এ কথা মেনে নিতেই হয়।
1: চলে যাব ডিরেক্টলি একটা ফোন কলে, দেখে নি কে আছেন। হ্যালো,
3: নমস্কার।
1: হ্যাঁ বলুন।
3: শুভ সন্ধ্যা দুই দিদিকে।
1: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ, আমি বেড়াচাপা থেকে তুফান বলছি।
1: বলুন তুফান।
3: হ্যাঁ, আমি শুধু একটা কথাই বলতে চাই যে বর্তমানে স্রোতের জলে ঘা ভাসালে চলবে না, কারণ স্রোতের জলে ঘা ভাসানোর মানেই স্রোতের সঙ্গে তলিয়ে যাওয়া। এইটুকু,
1: ধন্যবাদ। চলে যাবো একটা ছোট্ট মেসেজে, কিন্তু সুন্দর করে লিখেছেন গোপাল মান্না, উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে লিখছেন, সজাগ এবং সচেতনভাবে যুক্তিসঙ্গত পথে এগিয়ে যদি চলা যায় তাহলে আবেগের সঙ্গে অবশ্যই উন্নতি সম্ভব। তার মানে আবেগ এবং

0: মানে জীবনের সিদ্ধান্ত, বাস্তববোধ, এই দুটোকে ব্যালেন্স করে চলার কথা বলছেন তিনি। চলে যাব পরের হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে।
1: পরের বন্ধু প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে ছোট্ট মেসেজ করেছেন, লিখেছেন, আবেগী উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়, অতিরিক্ত আবেগ ত্যাগ করলে সফলতা পায়, বুদ্ধিমত্তা আগে স্থান পায় উন্নতির মূলে, আবেগকে স্থান দিলে জীবন যায় রসাতলে।
0: বেশ, দেখে নেবো ফোনে কে আছেন। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার, আমি শুভজিৎ বলছি বেলঘরিয়া।
0: বলুন।
2: একটা কথা আছে, অ্যালফ্রেড অ্যাডলার বলে একজন অস্ট্রিয়ান সাইকিয়াট্রিস্ট, তার ফেমাস জার্নালে লিখেছিলেন, ফলো ইয়োর হার্ট বাট টেক ইয়োর ব্রেন উইথ ইউ, যেটাকে আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স। যদি আমরা ওটা প্রয়োগ না করি, তাহলে কিন্তু আমরা র্যাশনাল আর ইরেশনাল এর মধ্যে যে তফাৎটা, মানে আমাদের হার্ট তো অনেক সময় অনেক ইরেশনাল থট দেয়, কিন্তু মাইন্ড আমাকে দেয় না। তো সেখানে হচ্ছে আমার দায়, আমার বুদ্ধির পরিচয়, যদি আমি সেই র্যাশনালিটিকে বের করে আনতে পারি আউট অফ দ্যাজ ইরেশনাল ওয়ার্ল্ড। এবং সেখানে যেমন ধরুন একটু আগে বোধহয় একজন বলছিলেন, মানে তার মেসেজে বললেন, বাবা মা যখন তার সন্তানকে প্রতিপালন করছেন, তার জন্য সবকিছু করছেন, এই যে সবকিছু দিয়ে দেওয়া, কিন্তু সেই ছেলে বা সেই মেয়ে পরবর্তীকালে তাকেই যে পথে বসিয়ে দেবে সে তো সে জানে না, তার কাছে তো সে তার কল্পনাতেও নেই। তাহলে আমাদের কি করা উচিত? বাবা মা হিসেবে নিজের জন্য যদি আমি 30% রাখি, 70% ছেলে মেয়েকে দিয়ে দিলাম, কিন্তু নিজের জন্য রাখবো যাতে ভবিষ্যতে কোনদিন পথে বসতে না হয়। এখানে আমার বুদ্ধিমত্তার পরিচয়, এখানে কিন্তু আবেগে চলবে না। আবার সম্পর্ক যারা আছে, সম্পর্কের ভাঙন দেখেছে, দুঃখ কষ্ট দেখেছে, তারা কিন্তু এই কষ্টটা বয়ে বয়ে নিয়ে চলে যাচ্ছে, তারা মানসিক শারীরিক ভাবে তারা অনেক অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু যে কষ্ট দিয়েছে সে হয়তো দিব্য দিব্য আর কি।
1: ঠিক,
2: এখানেই প্রয়োজন যে মানুষ, আমরা যখন মান আর হুঁশ, সেই হুঁশটা যেন দিয়ে আমরা সবকিছুকে চলতে শিখি আর কি।
0: বেশ, খুব ভালো লাগলো আপনার কথা, শুনতে থাকুন অনুষ্ঠান। চলে যাব পরের মেসেজের দিকে। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখছেন, আবেগ না থাকলে মানুষ যন্ত্র হয়ে যাবে, আবেগ মানুষের ভিতরের হুঁশকে জাগরিত করে। তবে একথাও মানতে হবে, জীবনে চলার পথে মানুষকে অনেক কিছুর সামনাসামনি হতে হয় যা ধীরে ধীরে মানুষের আবেগকে চেপে রেখে দেয়। এমন অনেক সময় দেখা যায় কারো দুঃখে কাতর হয়ে আবেগে নিজের কথা না ভেবে সামর্থ্যের বাইরে গিয়ে সাহায্য করছে, কিন্তু পরে সে নিজেই ঠকেছে ও অন্য মানুষটা এগিয়ে গিয়েছে। সেদিক থেকে দেখতে গেলে ওই আবেগ তো উন্নতির পথে বাধা হলো। বর্তমান পরিস্থিতি এমন এক জায়গায় মানুষ সমাজকে এনে রেখেছে যা আবেগ মানুষকে মনুষ্যত্ব শেখায়, সেই আবেগকে মনে চেপে এগিয়ে যেতে হচ্ছে। শুধু এটাই বলবো, নিজের উন্নতির জন্য সবাই পরিশ্রম করুক, কিন্তু অন্যের ক্ষতি না করে, মানুষের আবেগপ্রবণ হয়ে থাকুক।
1: খুব ভালো, আমাদের কিন্তু এখনও 9903052992 তে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেজ করতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতাতে আজকের আপনার কথার পোস্টারের নিচের সেকশনে গিয়েও আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। 2248 8085 এ তো ফোন করবেনই।
0: তারকের মেসেজ, একটা ফোন এসেছে, আগে নিয়ে নিই
1: চালু করে।
0: হ্যালো, হ্যাঁ বলুন।
3: অনেক সময় আবেগের বসে যা কিছু হয়তো বলে ফেলি, কিন্তু পরে চিন্তা করি যে আবেগের বসে এটা বললাম, এটা তো আমার ক্ষতি হলো। তো সেই জায়গাটা তখন চিন্তা করলে মন সাই দেয় যে কেন বললাম, কি জন্য বললাম। তো সেই জন্য আমরাও কিন্তু অনেক সময় পস্তাই দিদি ভাই, এবং সেই জায়গাটা যদি আবেগের বসে সেগুলো চিন্তা ভাবনা করে বলি, তাহলেই কিন্তু সব সমস্যার সমাধান হবে।
1: পরগনা থেকে লিখছেন, আবেগ বেশি থেকে বেগ বাড়ে, বেগ বেশি থেকে ভরবেগ বাড়ে, ভরবেগ বেশি থেকে উদ্বেগ বাড়ে, আর উদ্বেগ উন্নতির পথে ঝামেলা করে। যেহেতু ইংরেজিতে লিখেছেন শব্দগুলোতে তাতে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু মজা করে লিখেছেন।
0: আবারও একটা ফোন দেখে নিকে আছেন। হ্যালো,
4: আপনি যে ব্যক্তি
0: সে কি, যোগাযোগ তো উনি করতে চাইছেন, যাই হোক কোনোভাবে, আর হয়তো আমার মনে হয় যে হোল্ডে পাঠিয়ে দিয়েছেন বা হাত টাত পড়ে গেছে। ফোন লাইন খোলা রয়েছে 8:45 পর্যন্ত আপনাদের জন্য। আপনারা বলবেন যে আবেগ, হ্যাঁ আবেগের কথা বলতে।

0: মানুষ আবেগ প্রবণ ভাবে চলে আসছে, হ্যালো কে আছে, আবারও
1: কোথাও একটা সমস্যা হচ্ছে, কিন্তু
0: কেউ আবেগতাড়িত হয়ে যদি ফোনটা ঠিক করে না করতে পারেন তাহলে কিন্তু আবেগ নিয়ে বলতে পারবেন না। কাজেই বিষয়টা খুব সুন্দর যে আবেগ মানুষের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়, দেখে নি আমরা। হ্যালো, আবেগ মানুষের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়, আমরা কিন্তু নানা রকম মতবাদ পেলাম, কেউ বললেন হয়ে দাঁড়ায়, কেউ বললেন আবেগই উন্নতি করায়, উন্নতির পথে বাধা না। সুতরাং এই যে বিভিন্ন রকমের মতামত উঠে আসে এটার জন্যই কিন্তু আপনার কথা অপেক্ষা করে,
1: মানে আপনাদের আপনার কথা সমৃদ্ধই হয় আপনাদের কথায়।
0: হ্যাঁ, আর এই আপনার কথা ছাড়াও আজ সুস্মিতা ও মনীষা আপনার সঙ্গে থাকবে রাত্রি 9:30 থেকে একেবারে রাত 12 পর্যন্ত। এবং আজকের বিষয় কিন্তু ভারী চমৎকার, যেহেতু বিশ্ব পরিবেশ দিবস তাই আমরা কিন্তু আজ কথা বলবো এমন একটি সাহিত্য কীর্তি নিয়ে যা আমাদের বাংলার পরিবেশকে, গাছপালাকে, অরণ্য জীবনকে চিনিয়েছিল
1: একেবারে, মানে ওনার হাত ধরে এবং এই লেখার গুণে আমরা চিনেছিলাম, ভালোবাসতে শিখেছিলাম উদ্ভিদকে, জঙ্গলকে, তাই তো? এখনই কি আমরা জানাবো?
0: না, একটুখানি সাসপেন্স থাক, কারণ আপনার কথার অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, শেষ কোনো SMS বা কিছু এলো কি না আমরা একটু দেখে নিই, এবং ফোনও যদি শেষ ফোনটা আমরা নিতে পারি তাহলে অবশ্যই নেব। আপনার কথায় সুস্মিতার মনীষা ছিলাম আজকে আপনার সঙ্গে, এবং প্রত্যেক দিনের মতো আজও একটি বিষয়ের উপর আপনারা প্রচুর কলেজরা আজকে ফোন করেছেন,
1: ভারী সুন্দর বলেছেন,
0: 39 জন কলারের সঙ্গে টোটাল মোট কথা হয়েছে, এবং নতুন করে কেউ কিছু লেখেননি, কারণ
1: সময়টা শেষ হয়ে আসছে। আপনারা হয়তো ভাবেন যে আমরা পড়বো কি না, আমরা কিন্তু একদম শেষ মুহূর্ত অবধি আপনারা যে আমাদেরকে মেসেজ করেন সেটা পড়ি,
0: একদম একদমই তাই।
1: এবং হোয়াটসঅ্যাপ
0: কিছু ঢোকেনি, মেসেজে একজন লিখেছেন বটে, একজনই, শান্তনু ঘোষ, কিন্তু তার মেসেজটা আমরা ইচ্ছে করেই পড়িনি আজ, কারণ তিনি কোনো মতামত দেননি, তিনি শুধু লিখেছেন যে এটা ঠিক কথা, এটা ঠিক কথা তো আমরাও মানে আমরাই বলছি, আপনার মতামতটা উঠে এলো না।
1: আর আমাদের তাই ফেসবুক পেজেও কিন্তু তাই হয়েছে, মানে
0: শেষ ফোন দেখে নেব,
1: বাবা দেখে নি,
0: হ্যালো কে আছেন, না কোনোভাবে যোগাযোগ করা গেল না, আর হয়তো ফোনও নিতে পারবো না, কারণ ঘড়ির কাঁটা বলছে আমাদের অনুষ্ঠান শেষের পর্ব চলে এসেছে, এবং আমরা কিন্তু আজকে প্রত্যেকেরই মতামত জানাতে পেরেছি। সঙ্গে আছি সুস্মিতার মনীষা, আপনার সঙ্গে আবার ফিরছি ঠিক রাত 9:30, ততক্ষণ শুনতে থাকুন FM Gold।
2: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold-এ, আপনার কথা 100.1 FM Gold-এ,
0: আপনার কথা থেকে বিদায় নিচ্ছি, ফিরবো আবার ঠিক রাত 9:30, 9:30 ফিরছি সেই সাহিত্য কীর্তি নিয়ে যা বাংলার পরিবেশকে চিনিয়েছে।
3: नमस्कार, आकाशवाणी से समाचार संध्या के साथ मैं मुकेश कुमार। प्रधानमंत्री नरेंद्र मोदी ने सूरत और दमण में कई विकास परियोजनाओं का शुभारंभ किया। प्रधानमंत्री ने ऊर्जा क्षेत्र में आत्मनिर्भरता पर बल दिया, कहा भारत आर्थिक विकास और पर्यावरण संरक्षण के बीच संतुलन बनाकर हरित भविष्य की ओर अग्रसर। वित्त वर्ष 2025-26 में भारत की सकल घरेलू उत्पाद वृद्धि दर 7.7% रहने का अनुमान। गृह मंत्री अमित शाह ने कहा स्मार्ट बॉर्डर परियोजना लागू किए जाने के अंतिम चरण में संवेदनशील सीमावर्ती क्षेत्रों में अगले वर्ष इसे प्रायोगिक आधार पर शुरू किया जाएगा। दक्षिण पश्चिम मानसून अरब सागर, गोवा और कर्नाटक के कई क्षेत्रों में पहुंचा और भारत पाकिस्तान को 5-3 से हराकर अंडर-18 एशिया कप हॉकी के फाइनल में पहुंचा। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज सूरत और दमण में कई विकास परियोजनाओं का शुभारंभ किया है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने दमण में 9,270 करोड़ रुपए की विकास परियोजनाओं का शुभारंभ किया। प्रधानमंत्री ने नमो अस्पताल और नमो हवाई अड्डे का भी उद्घाटन किया। प्रधानमंत्री इस समय एक जनसभा को संबोधित कर रहे हैं, आइए सुनते हैं।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার, 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
2: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10+2 BTech cadet entry scheme, permanent commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.
0: সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত, বইবৃত্ত 100.1 FM।

শুক্রবার রাত 9:30 মানেই বইবৃত্তের সময়। আর বইবৃত্ত মানেই কিছু বাঙালির বইয়ের তাক থেকে নেমে আসা কিছু ক্লাসিক বই বা লেখক নিয়ে আমরা কথা বলি। সুস্মিতার মনীষা রয়েছে আজ আপনার সঙ্গে। আজকে একটা বিশেষ দিন, বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস বলেই আমরা আজ এমন একজনকে বেছেছি যাকে দেখে বা যাকে পড়ে আমরা কিন্তু বাংলার অরণ্যকে চিনতে শিখি। সেই মানুষ

0: যিনি বাংলার প্রকৃতি নিয়ে কাজ করেছেন।
1: বহু মানুষকে, বহু বাঙালিকে সেই ছোটবেলা থেকে ভালোবাসতে শিখিয়েছেন জঙ্গলকে, অরণ্যকে। তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার আরণ্যক লেখাই আমাদের আজকের মূল উপজীব্য।
0: প্রকৃতির ধারণা, তার প্রকৃতি প্রেম, তার আরণ্যক সব কিছু নিয়েই আমরা অতিক্রম করব রাত ১২টা পর্যন্ত।
1: তার সঙ্গে থাকবেন আমাদের বিশেষ অতিথিরাও। আজকে
0: ফিরে আসবো একজন অতিথিকে নিয়ে, তার আগে গানের বিরতি।

0: অন্নপূর্ণ এই অরণ্য সত্যিই ভালো। কেন ভালো, কী জন্য ভালো আর নতুন করে ব্যাখ্যায় যাওয়ার প্রয়োজন হয় না, কিন্তু আমরা সে কথা মেনে নিয়ে চলতে পারছি না বলেই আজও পরিবেশ দিবসের এত ঘটা করে পালন করতে হয়, মানুষকে জানাতে হয়, মানুষকে বোঝাতে হয়। আর আজকের মতো দিনে সেজন্যই বৈবৃত্তের বিষয় হিসেবে উঠে আসে আরণ্যকের প্রসঙ্গ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ।
1: বিভূতিভূষণের এই যে পৃথিবী, তার সঙ্গে কিন্তু বর্তমান জগতের বিস্তর অমিল ছিল। শতাব্দী পিছিয়ে দেখতে হবে না। যদি এই প্রযুক্তিকেন্দ্রিক প্রগতির জের আমরা দেখতে পাই, তাহলে দেখব ছোটবেলার যে পৃথিবী, সেই পৃথিবীর সঙ্গে আমাদের এখনকার পৃথিবী আর মেলে না। সকলে ভীষণ সম্পন্ন হয়ে উঠেছেন, সবই খুব সহজ হয়ে গিয়েছে এমন নয়, কিন্তু প্রাকৃতিক সম্পদ, পরিবেশের অপূরণীয় ক্ষতি চলছে। দুঃস্বপ্ন লোকের মতো এক জগতে আমরা দ্রুত প্রবেশ করছি, যেখানে আমাদের পরিবেশ সংক্রান্ত সব হিসেব উলুটপালট হয়ে যায়।
0: হিমবাহ গলে যায়, মেরু প্রদেশে বরফ কমে আসে, অকালে অতিবৃষ্টিতে ভেসে যায় পথঘাট, তবু মানুষ এইসব দেখেও দেখে না। মুঠোফোনে চোখ রেখে ক্রমাগত বিনোদনে ভুলিয়ে রাখে নিজেকে, ভুলে যায় যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছে তাও এত দূষিত যে তাকে পরিশ্রুত করে আনতে হয় যন্ত্রের মধ্যে দিয়ে।
1: বিভূতিভূষণের অরণ্য চেতনা, প্রকৃতি চেতনা নিয়ে কথা বলতে গেলে এই প্রসঙ্গগুলোই তো প্রথম মাথায় আসে। তারপর আসে সেখান থেকে তিনি কিভাবে অরণ্য চেতনায় দীক্ষিত করে তুলতে চেয়েছেন আমাদের, শুনবো সেটাও। তবে এরপর ফিরে আসব সেই বিশেষ মানুষটিকে নিয়ে, যিনি বিভূতিভূষণের অরণ্য চেতনা নিয়ে আমাদের আরও একটু ভাবাবেন।

বলেছিলাম ফিরে আসবো এমন একজন মানুষকে নিয়ে যিনি বিভূতিভূষণের অরণ্য চেতনা বা বাঙালি লেখকের যে প্রথম প্রকৃতি প্রেম তা নিয়ে সুন্দর কথা বলতে পারবেন, কারণ তিনি নিজেও এই মুহূর্তের অন্যতম প্রথম সারির সাহিত্যিক, শ্রী অমর মিত্র। অমরবাবু, আপনাকে আমাদের

0: 100.1 FM গোল্ডের স্টুডিওয়ে অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনি অনেকটা সময় আমাদের জন্য রেখেছেন। তাই বিভূতিভূষণের অরণ্য চেতনা, আপনি নিজে একজন লেখক হিসেবে এই সময়কার নাম করা এবং প্রথম সারির লেখক হিসেবে এই অরণ্য চেতনাকে কিভাবে দেখেন?
1: বিভূতিভূষণের অরণ্য চেতনা মানে

0: একটি প্রধান উপন্যাস আরণ্যক। আরণ্যকে যে মূল চরিত্র প্রোটাগনিস্ট সত্যচরণ, সত্যচরণ ওখানে গেছিল ওই অরণ্যের ওই জঙ্গল কেটে লোককে ইজারা দেওয়া, এটা জমিদার করতো। যেমন আমাদের সুন্দরবনে যে বিভিন্ন অঞ্চল বলা হয় সেখানেও বাইরের থেকে মানুষ এসে জঙ্গল কেটে বসত করেছিল, আরণ্যক উপন্যাসেও তাই। কিন্তু এবং সেসবটি বিভূতিভূষণের একটা শোক আছে, মানে উপন্যাসটা যেমন অরণ্যের উপন্যাস, অরণ্যের কথা এত এত ভালো আছে, জঙ্গল ছোট ছোট গুল্ম ছোট ছোট মানে নাম না জানা ফুল তার গন্ধ এবং ওই অরণ্যবাসী মানুষ। এই ধাতুরিয়া বলে একটা ছেলের কথা মনে পড়ে, সে ছেলেটাকে নাক দেখে দু পয়সা পেত। আবার একজন আছে যে গাছ বসিয়ে বেড়াত সরস্বতী কুণ্ডের ধারে, বৃক্ষরোপণ করত সে। তা এই এইরকম মানুষ নিয়ে বিভূতিভূষণের উপন্যাস। এছাড়াও বিভূতিভূষণের যে নানান গল্প আছে তার মধ্যে যেমন অরণ্য তেমনি অরণ্যবাসী। বিভূতিভূষণ শুধুই প্রকৃতির লেখক নয়, প্রকৃতির সঙ্গে সংশ্লিষ্ট যে মানুষ সেই মানুষেরই লেখক, এবং সেই মানুষের একদম অন্তঃস্থলে তিনি ঢুকে গেছেন। অসংখ্য গল্প আছে, অসংখ্য ভ্রমণ কাহিনী যেগুলো অভিযাত্রী লেখা আছে, সেখানে হাজারীবাগের জঙ্গলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, গিয়ে বিভিন্ন অনেক গল্প আছে। একটা জায়গায় জঙ্গলের ভেতরে একটা ফ্যামিলির সঙ্গে দেখা হলো, সেখানে থেকে গেলেন, তারপর আবার ওখান থেকে চলে এলেন, এবং জঙ্গল অরণ্যবাসী মানুষ কিভাবে বাঁচে, মানুষ কিভাবে অতি সিম্পল লিভিং করে, অর্থাৎ খুব মানে খুব বেশি দরকার নেই, যেটুকু দরকার সেটুকু, এবং সর্বক্ষণ সচিন্তা করে, এইরকম মানুষ বিভূতিভূষণ লেখার মধ্যে অনেক আছে। এবং সেই মানুষের ভিতরে অনেক মানুষ আছে দুষ্ট খল চরিত্র সবই আছে, তার সঙ্গে আছে অরণ্যের কথা জঙ্গলের কথা। এবং একটা কথা, ওনার আরণ্যক উপন্যাসের শেষব্দি একটা নিহিত শোক আছে যে ওই জঙ্গলটাকে ওই অরণ্য ধ্বংস হয়ে যাবে এরপরে, এবং ওই যে একের পর এক মানুষ এসে ওটা খেলাপ ঘটবে। জমিদারিতে বিভূতিভূষণ গেছিলেন ভাগলপুরে, এবং সেই ভাগলপুরের অঞ্চলে গঙ্গার ওপারে ওইরকম বনভূমিকে উনি বন্দোবস্ত দেওয়ার জন্য গেছিলেন, বন্দোবস্ত দেওয়ার জন্য।
1: আর আপনি যে বলছিলেন
0: অরণ্য, সেটা হয়েছিল। এবং বিভূতিভূষণ, এবং একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা যতই সভ্য হই অরণ্য প্রকৃতি পাহাড় এসব গুলো ধ্বংস মানে মানুষ নিজের ধ্বংসের পথ প্রশস্ত করবে।
2: অমরদা, এই প্রশ্নেই আসবো, সুস্মিতার বোধহয় একটা প্রশ্ন আছে আপনার।
1: আপনি অরণ্যবাসী মানুষের কথা বলছিলেন অমরবাবু, সেক্ষেত্রে ভানুমতীদের প্রসঙ্গে যদি একটু বলেন।
0: হ্যাঁ, ভানুমতী, তারপরে অনেক আছে,
1: সরল বালিকা,
0: নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে,
1: জঙ্গলে যে রাজা এবং রাজকন্যা, তাদের জীবন কিন্তু সেই রাজার মতো নয়।
0: এবং কত সিম্পল মানুষ, রাজকন্যা আছে, আর ওই আদিবাসীদের রাজা, আদিবাসীদের দেবতা, অদ্ভুত জগৎ, অদ্ভুত
1: কথা
0: বলেছেন, কিন্তু তো বাস্তবে আছে। আমি নিজে আমার বৃষ্টি জীবনে অনেক মানে পশ্চিম সীমান্ত বাংলায় কাটিয়েছি, যেখানে জঙ্গল আছে, পাহাড় আছে,
2: সেই জন্যই আমরা আজকে আপনাকে বেছেছি।
0: অরণ্যবাসী মানুষের দেখা পেয়েছি, তাদের সঙ্গে থেকেছি, থেকে দেখেছি যে তারা তাদের যে সরলতা, তাদের যে জীবনযাপনের যে দর্শন, তার সঙ্গে শহরের মানুষের দর্শন মেলে না, তার ফলে তারা অনেক সুস্থ থাকে। এবং শহরের মানুষের ভোগ তৃষ্ণা ইত্যাদি ইত্যাদি এত বেশি, যার ফলে মানুষ কখনোই মানে নিরুদ্বেগ থাকে না। এবং এটা প্রকৃতির সংশ্লিষ্ট থাকলে মানুষ অনেক ভালো থাকে।

0: নিউজ ব্রেক থাকে, এবং সেটা আমরা দেখেছি ওই যে আরণ্যক উপন্যাসের মধ্যে অনেক চরিত্রের মধ্যে, ওই তো ভানুমতি কথা বললেন, বা ওই যে আদিবাসীদের রাজা তার কথা, তার সঙ্গে ওই অরণ্যবাসী নিয়ে ওনার গল্প বা ফিচার, উনি যেখানে গেছেন সেই জায়গাটা নিয়ে লিখেছেন, এবং তার মানে অবসম্ভাবী ভাবে চলে এসছে যে
1: নিজের যে ডায়েরি অমরদা, সেই ডায়েরিতেও দিনলিপিতেও তিনি প্রকৃতি নিয়ে প্রচুর সচেতন, প্রকৃতির নানা কথা তিনি সেখানে লিখে রাখেন।
0: একদম প্রকৃতিরই কথা, অরণ্যের কথা, এবং ওই দিনলিপিতে ওই যে অভিযাত্রী ওখানে যে উনি একের পর এক জায়গায় যাচ্ছেন, জঙ্গলের মধ্যে যে উনি হেঁটে হেঁটে যাতায়াত করতেন, মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় পায়ে হাঁটতে ভালোবাসতেন। এইটা মনে রাখবেন, মানুষ আগে যখন পায়ে হাঁটতো, মানে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, তখন মানুষ তার চারপাশটা খুব ভালো রকম ভাবে দেখতে পেত। বিভূতিভূষণ এই সত্যিই বিশ্বাস করতেন, এবং ওর অভিযাত্রীকে উনি ওই পায়ে হেঁটে হেঁটেই যে আমি গাড়িতে করে অমুক জায়গায় গেলাম, যে আমার গাড়িতে করে অমুক জায়গায় গেলাম, সেখান থেকে অমুক জ্ঞান দেখলাম, এইটা বিভূতিভূষণের ভ্রমণ নয়। বিভূতিভূষণের ভ্রমণ হচ্ছে তিনি কোন ফুলের গন্ধ আসছে, বাতাসটা কেমন, এই সব যেন একদম মানে এমন ভাবে লেখা যে স্নায়ুর ভিতরে ঢুকে যায়।
1: এবং শেষ দৃশ্য অমরদা যখন সত্যচরণ সিংহুমের জঙ্গল জমিটা, এই যে একটা ক্ষমা করতে বলছেন, তিনি বলছেন বিদায়,
2: হে অরণ্যাদিম দেবতারা ক্ষমা করিও আমায়, বিদায়
0: করতে বলবেন তো, কারণ ও তো বিভূতিভূষণ মানে সত্যচরণ তো জমিগুলো বন্দোবস্ত দিয়ে গেল, আগে ধরো জমিগুলো বিভিন্ন লোক ভোগ করতো, মানে কি এই আমার এলাম, আমি এলাম, আমি দু কাঠা জমি তৈরি করে সেখানে চাষবাস করে আমি খেলাম, তারপরে সেখানে অসুবিধা হচ্ছে আরেক জায়গায় চলে গেলাম। এটা তো প্রাচীন সমাজ এরকম ছিল, যখনই বন্দোবস্ত দিল জমি একজনের অধীনে চলে গেল, সে ইচ্ছে মতো জঙ্গল কাটতে লাগলো, কেটে সেই সব জায়গাগুলো একদম শূন্য করে দিল। সত্যচরণ যখন এতদিন কাজ করেছে বুঝতে পারিনি, যখন ফিরছে তখন যদি ঘুরে দাঁড়িয়ে দেখছে, সে যখন এসেছিল সেই গরু গাড়ি করে সেই সরস্বতী কুণ্ডের ধারে, সেই নায়ক যেখানে বসে আছে নায়কের কাছে যাওয়া এবং তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়া কি করতে হবে, এবার যখন তিনি ফিরে আসছেন ঘাড় ঘুরিয়ে দেখছেন সেই যে জঙ্গলের পথে যে গ্রামের পথে তিনি গেছিলেন, সেগুলো অনেকটা উনি পাল্টে দিয়ে চলে আসছেন। পাল্টে যেটা দিয়েছেন তার জন্য উনি খুব খুশি নন, ওনার মনটা ভাঙছে, এইটা আছে। আসলে জঙ্গল পাহাড় এগুলোকে রক্ষা করতে হবে, রক্ষা করলেই মানুষ রক্ষা পাবে, এইটা মনে রাখতে হবে।
1: এখনকার যে অরণ্য চেতনা, পাল্টে যাওয়া অরণ্য চেতনা, গাছ কেটে ফেলা, আপনার তো কষ্ট হয় নিশ্চয়ই একজন লেখক হিসেবে?
0: একটি গাছ একটি প্রাণ, আপনার মনে নেই আমাদের রূপকথায় গল্প আছে যে ওই দুরানীকে জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে চলে এলো, বা দুরানীর ছেলে জঙ্গলের মধ্যে পথ হারালো,
2: একদম
0: একটা গাছ তার কাণ্ড ফাঁক করে জঙ্গলের ভিতরে পথ হারালো, তখন নানান জীব জন্তু ভয়ে ও কাঁপছে, তখন সে বৃক্ষ তার কাণ্ডকে উন্মোচন করে দিল, তার ভিতরে চলে গেল, বৃক্ষ তার আবার কাণ্ড ঠিক করে দিল, তার ভিতরে ও নিশ্চিন্তে বসবাস করতে লাগলো, মানে ছাড়লো সেই রাত্রিবেলা আর জীব জন্তু গুলো সব আশপাশে ঘোরাফেরা করে চলে গেল। এই যে বৃক্ষ মানুষ, এইগুলো তো একটা রূপকথার গল্প, কিন্তু এগুলোর অন্য অনেক মাত্রা
1: নিশ্চয়ই রূপক অর্থে আছে।

0: আছি ভাবে বাঁচাচ্ছি।
1: ঠিক
0: আবার সেই রূপ কথা মনে করুন, যে রূপ কথায় যে মা একটা ছেলে যখন যাচ্ছে, রাজপুত্র যখন যাচ্ছে, তখন বলে গেল মা এই কাজটা থাকলো, এই কাজটা যদি ঠিকঠাক থাকে তাহলে বুঝবে আমি ঠিকঠাক আছি, আর গাছ যদি মরে যায় তাহলে বুঝবে আমি তার বেঁচে নেই। এই যে আমাদের এগুলো হচ্ছে আমাদের মিথিক্যাল, আমাদের লাইফ তারই অন্তর্গত। এই এই এই জিনিসেই বোঝা যায় বৃক্ষের সঙ্গে মানুষের সম্পর্ক কি। ফলে একটা বৃক্ষ কাটলে আপনার আত্মীয়কে কাটা হয়। গাছের এত যে গরম পড়েছে, এর তাপমাত্রা কি রোদ, আপনি বাড়িতে এসি ঠিক আছে, আর সবার তো থাকে না, কিছু দরকার নেই, বাড়ির থেকে বেরিয়ে যদি বট গাছ পান, বট গাছের চলার যে ছায়াটা না, সে সে এয়ার কন্ডিশনার চেয়ে বেশি ঠান্ডা, এত আরাম। গাছের ছায়া দাঁড়াবেন তখন বোঝা যাবে যে গাছ কাটার দরুন এই গ্রীষ্মের উত্তাপ এত বেড়েছে।
1: অনেক ধন্যবাদ অমরবাবু আমাদের সঙ্গে থাকার জন্য আজকের অনুষ্ঠানে, এবং এত সুন্দর করে এই সবুজের সমারোহ, তার প্রয়োজনীয়তা আমাদের লেখকের ভাষায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, শুনতে থাকুন আমাদের সঙ্গে, শুভরাত্রি। ছিলাম অমর মিত্র, তার মতামত জানালেন। ফিরে আসবো আমরা ঠিক 10:10 এবং ওপারেও, মানে ওই সময়ের মধ্যে ওই পর্বেও কিন্তু আমাদের মধ্যে একজন বিশিষ্ট লেখক থাকছেন, যিনি তার মতো করে এই অরণ্য চেতনাকে ব্যাখ্যা করবেন। আর 100 সেই সঙ্গে থাকবে একেবারেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজে কি ভেবেছিলেন, নিজে কি বলেছিলেন, তেমন সমস্ত চেতনার কথা শুনতে থাকুন। বৈবৃত্ত সুস্মিতার মনীষা বিশেষ দিনের এই বৈবৃত্তে আপনাকে স্বাগত।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলোর অন্যতম। তিনি আজ দমন ও গুজরাটের সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। তিনি আজ ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। আজ বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী নতুন দিল্লিতে ফ্লেক্স ফুয়েল যানবাহনের জন্য E85 জ্বালানি চালু করেছেন। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দমনে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম। ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং দরিদ্রদের জন্য কল্যাণমূলক প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিয়ে দেশ উন্নতির পথে এগিয়ে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন শ্রী মোদী। তিনি আজ সন্ধ্যায় দমনে প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা এবং বিমান চলাচল পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন প্রকল্প।
1: বর্ষ 2025-26 মে ভারত নে 7.7% কি গ্রোথ রেট হাসিল কিয়ে আর পিছলা কোয়ার্টার জো 31 মার্চ কো খত্ম হুয়া উসমে ভি ভারত কি গ্রোথ 7.8% রহি হ্যায় আর ইয়ে দুনিয়া মে তেজ গতি সে আগে বড়নে ওয়ালি বড়ি ইকোনমি হ্যায়।
0: এর আগে গুজরাটের সুরাতে তিনি

0: আজ 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। সেখানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে কেবল গুজরাটের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন, সৌরশক্তি থেকে পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়া স্থানান্তরের ক্ষেত্রে গুজরাট এক বিশাল ভূমিকা পালন করতে প্রস্তুত, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বিকাশ হার যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক আজ 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকার বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির প্রথম সংশোধিত হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণে অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যায়। 2025-26 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি 7.8% হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, 2025-26 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির এই হার ভারতীয় অর্থনীতির অন্তর্নিহিত শক্তি সংস্কারের সাফল্য এবং 140 কোটি ভারতীয়ের কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদি বলেন, ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের ওপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করছেন। ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে প্রহরী সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। শ্রী শাহ মানব পাচার এবং মাদক ও গবাদি চোরাচালনের মতো বিষয়গুলি সম্পূর্ণরূপে নির্মূল করার উপর জোর দেন। দেশের সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলা, বিহার ও ত্রিপুরায় সীমান্ত সংলগ্ন এলাকায় বেআইনিভাবে জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন প্রতিরোধ করা হবে। শ্রী শাহ কেন্দ্রীয় সরকার স্মার্ট বর্ডার প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এই নতুন পদ্ধতিটি স্থানীয় অসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়ের মাধ্যমে দুর্ভেদ্য সীমান্ত তৈরি করার কাজ করবে।
1: हमने तय किया है कि बीएसएफ जहां जहां है, एसएसबी जहां जहां है, वहां पर स्मार्ट बॉर्डर का निर्माण करना और एक चतुष्कोणीय सुरक्षा रणनीति के तहत स्थानीय प्रशासन को साथ में लेते हुए, टेक्नोलॉजी को साथ में लेते हुए सीमाओं को एकदम अभेद बनाना और इस स्मार्ट बॉर्डर का कंसेप्ट फाइनलाइजेशन के स्टेज पर है। इसका पायलट प्रोजेक्ट आने वाले साल में हम निश्चित रूप से इंट्रोड्यूस कर देंगे। एक साथ देश की अलग अलग सीमाओं पर 7 या 8 जगह पे पायलट प्रोजेक्ट्स दिए जाएंगे।
0: ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনো 3 দিনের ভারত সফরে আগামীকাল নতুন দিল্লিতে আসছেন। সফরকালে তিনি রবিবার বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে যুগ্মভাবে ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে পৌরোহিত্য করবেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এরাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর তাঁর সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটেও যাওয়ার কথা। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল

0: ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু আমাদের ভবিষ্যতের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মা কে নাম অর্থাৎ মায়ের নামে একটি গাছের মতো উদ্যোগগুলি প্রতি বছর প্রায় 110,000 হেক্টর বনভূমি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সাংসদ সৌমিক ভট্টাচার্য তাঁদের দিল্লির বাসভবনে মায়ের নামে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। শ্রী ভট্টাচার্যের অভিযোগ, রাজ্যের পরিবেশ ধ্বংসের মুখে এর বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতেই এই ধরনের কর্মসূচি।
1: দেখুন, সারা পৃথিবীর কাছে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষার জন্য বার্তা দিচ্ছেন, এক পেড় মা কি নাম। এই অনুষ্ঠানে সমস্ত বিজেপির বিধায়ক, সাংসদ, দলীয় কর্মী, বিভিন্ন পদাধিকারী, তারা যেমন অংশগ্রহণ করেছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, শুধু ভারতবর্ষে নয়, এন্টায়ার ইন্ডিয়ান ডায়াসপোরা, পৃথিবীর যে যেখানে আছেন, তারা প্রধানমন্ত্রীর নামে সারা দিয়ে একটা করে গাছ লাগাচ্ছে। এই সমস্ত মিলেমিশে আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের।
0: ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে কর্ণাটক, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। এছাড়া গোয়া, তামিলনাড়ু এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশেও একই ধরনের পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতের আবহাওয়া দপ্তর IMD কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় 10 জুন পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। আজ রাজ্যের উত্তরাঞ্চলের 8টি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে 8-1 গোলে জিতে জাপান ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলোর অন্যতম। তিনি আজ দমন ও গুজরাটের সুরাটে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন (রিয়েল GDP) 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। খবর শেষ হলো, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত, বইবৃত্ত 100.1 FM Gold।
3: সংবাদ বিরতির পর ফিরে এলাম বইবৃত্ত নিয়ে মনীষা আর সুস্মিতা 100.1 FM Gold। আজ আমরা কথা বলছি পরিবেশ দিবসের দিন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃতির কথা, তিনি কিভাবে ভেবেছেন সবুজের কথা, অরণ্যের কথা, আরণ্যকে পথ সঙ্গে নিয়ে পথ চলছি আমরা। এই পর্বেও আছেন আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথি, থাকবেন টেলিফোনে, কিন্তু আগে শুনে নিই গান।

0: তাই তোমার জন্য রেখে গেলাম স্বপ্নলোকের চাবি। স্বপ্নলোকের চাবি তোমার হাতে দিতেই পারি যদি তুমি প্রকৃতির কাছে অঙ্গীকার করো যে প্রকৃতিকে কখনো কষ্ট দেবে না। বিভূতিভূষণ বোধ হয় একথাই বলতে চেয়েছেন, তার অরণ্য চেতনায় কি একথাই বারবার ফুটে উঠেছে, আমরা তো বলবই। তবে তারও আগে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি একথা জানাবেন আমাদের। আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য রয়েছেন সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বিনায়ক, আপনাকে আমাদের 100.1 FM গোল্ডের তরফ থেকে শুভেচ্ছা এবং অবশ্যই
1: স্বাগত।
0: স্বাগত,
2: অনেক নমস্কার, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাদেরও আমাকে আজকে ডাকার জন্য।
0: ধন্যবাদ আপনাকে। এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি যেটা এখন খুব প্রাসঙ্গিক। এই যে আমরা চারপাশে দেখছি, যে আমরা আজকেই দেখেছি যে একটি বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে মায়ের নামে একটি গাছ, দুর্দান্ত একটি প্রকল্প, যে প্রকল্পে আমরা প্রত্যেকে গাছ লাগাতে শিখছি। এই যে প্রকৃতির চেতনাটা আস্তে আস্তে তৈরি করার চেষ্টা চলছে একটা স্তরে, আবার একটা দিকে এটাও সত্যি যে নির্বিচারে গাছ কাটা হচ্ছে, এক ধরনের মানুষ তারা গাছ কাটছেন। প্রথমেই যাব বিভূতিভূষণের যে অরণ্য চেতনা তাতে, তারপর আপনি কি মনে করছেন আপনার কাছে প্রকৃতি চেতনা কি সে কথাতেও আসব।
2: আমি প্রথমে একটু কথা বলি যে আরণ্যক আসলে যে জায়গা নিয়ে আমার ঘটনাচক্রে দাদুর বাড়ি ওই মানে ঝাড়খণ্ডে পড়ে যাওয়া একটি গ্রামে, এবং আমি ওই লবটুলিয়ার মানে আরো আর পাঁচজন বাঙালির মতো যে জায়গা থেকে আমি মানে সেই লবটুলিয়ার কথা পড়ে পড়ে বড় হয়েছি, সেই রাজু পাড়ে সত্যচরণ, তো আমার কথা হচ্ছে যে কিন্তু আমি সেই গ্রামগুলোকে সীমিত সাধ্যে খুঁজে পেতে চেয়েছি। তো খুঁজে পেতে চেয়ে দেখেছি যে একটা ভয়ঙ্কর শব্দ আমাদের প্রকৃতিকে তাড়া করেছে, সেই ভয়ঙ্কর শব্দটির নাম উন্নয়ন। তো এই উন্নয়ন এমন ভাবে আমাদের তাড়া করেছে যে আমরা পারছি না, আমাদের সঙ্গে পারছি না। বাড়ি বানানো হবে বলে, ফুল বানানো হবে বলে, আরো অনেক কিছু হবে বলে গাছের গোড়ায় গোড়ায় অ্যাসিড ঢেলে দেওয়া হচ্ছে, গাছ কাটাও হচ্ছে না। কাউকে একটা ডাকা হচ্ছে, মানে কাউকে একটা ভার দেওয়া হচ্ছে, সে একটা রাত্রে একটা যে গাছগুলো হয়তো কোনোটা 50 বছর, কোনোটা 100 বছর, কোনোটা 200 বছর বয়সী, সে একটুখানি খুঁড়ে একটা বড় পরিমাণ অ্যাসিড ঢেলে দিচ্ছে সেই গাছের কোটরে। পরদিন গাছটা, দুদিন গাছটা আপনা আপনি মরে যাচ্ছে। দেখতে দেখতে শিউরে উঠেছি আর ভেবেছি ভাগ্যিস।

0: বিভূতিভূষণ আমাদের ভেতরে থাকলেও আমাদের মধ্যে এই সময় নেই, কারণ এই রকম আঘাত তিনি সহ্য করতে পারতেন না। তো এই যে অরণ্য, আমরা আসলে না আমরা জন অরণ্যে এমন অভ্যস্ত হয়ে গেছি, আমরা ওই ইটের পরে ইট, মাঝে মানুষ ইট, যেখানে প্রত্যেকটা দিন ওই কার্বন এমিশন হচ্ছে আর 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা এসি চলছে, এটা আমাদের এতই অভ্যস্ত হয়ে গেছে আমরা, যে আমরা একটি গাছ লাগাতে হবে, একটি গাছ আমাদের প্রাণ, একটি না অনেক গাছ আমাদের প্রাণ, এটা আর ভাবতে ভুলে গেছি। এবং মনীষা আর সুস্মিতা আপনাদের দুজনকেই বলছি যে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু এখন আজকালকার লেখায়, আজকালকার কবিতায়, আমি নিজেও যে তার ব্যতিক্রম তা নয়, কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করি মাত্র, কিন্তু খুব সামান্যই পারি, যে আমরা গাছ দেখলে বলি গাছ, আমরা ছাতিম গাছ চিনি না, আমরা বকুল গাছ চিনি না। আচ্ছা আমরাও তো, আমাদের যদি কেউ এই মানুষ এই মানুষ বলে ডাকতো, আমাদের তো প্রত্যেকের একটা নাম আছে, বিনায়ক, মনীষা, সুস্মিতা,
1: ঠিক ঠিক,
0: রাম, শ্যাম, যদু, মধু,
1: খুব ভালো বলেছেন।
0: তো কোনোটা তো একটা গাছ, তো সোনাঝুরি গাছ, ছাতিম গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, পেয়ারা গাছ, কত শাল গাছ, সেগুন গাছ আমরা চিনি না।
1: ঠিক ঠিক,
0: শাল পিয়ালের বন, কোনটা শাল কোনটা পিয়াল, আজকের নবপ্রজন্ম 20-র নিচে থাকা কেউ, 20-র ওপরে, 30-এর নিচে থাকা কেউ, 40-এর নিচে থাকা কেউ চিনে না।
1: ঠিক,
0: আমরা কোন, তো এই যে আমরা গাছকে, শুধু আমরা গাছকে না একটা কাঠ বানিয়ে দিয়েছি, এটা বড় বেদনার। গাছ কিন্তু কাঠ নয়, গাছ কিন্তু মানুষের, মানে বিভূতিভূষণের যে একের পর এক, মানে কোনটা ছেড়ে কোনটার কথা বলবো, শুধু যে আরণ্যক তা তো নয়, আরণ্যক নিয়ে আজকের কথা হচ্ছে, কিন্তু আপনি ইছামতি পড়ুন, আপনি পথের পাঁচালি, আপনি অপরাজিত পড়ুন, আপনি যে অনুবর্তনেও, সেই যে একটা শহরের কেঠো আবহাওয়া, সেখানেও সেই মাস্টার মশাইদের ওই স্কুলের জানলা দিয়ে দেখতে পাওয়া একটা গাছ, এবং এই সূত্রে আমার মনে পড়ে যাচ্ছে ও হেনরির সেই লাস্ট লিফের কথা, যেখানে ওই গাছটার, মানে একটি মেয়ে, সে ভাবতো গাছের পাতাগুলো ঝরে পড়ছে, শেষ পাতাটা যেদিন ঝরে পড়বে সেদিনই তার মৃত্যু হবে, সে খুব অসুস্থ ছিল, কিন্তু দেখলো একটা প্রবল ঝড়ের পরও সেই পাতাটা পড়ে যায়,
1: ঝরে পড়লো,
0: আসলে সেই পাতাটা পড়ে গিয়েছিল, কিন্তু একজন শিল্পী, একজন চিত্রকর,
1: একদম
0: প্রবল ঝড়ের মধ্যেও ওই পাতা একটা এঁকে গিয়েছিল, এমনই এঁকে গিয়েছিল যে সেই পাতাটিকে জীবন্ত মনে হচ্ছিল,
1: যেটা দেখে মেয়েটি বেঁচেছিল,
0: কিন্তু শিল্পী মারা গেলেন, শিল্পী বেঁচে থাকলেন না। তো এইভাবেই তো জীবন দিয়ে শিল্প করতে হয়, কারণ প্রতিটা শিল্পই হবে রক্ত দিয়ে ফোটানো গোলাপ। এইটা যে শিল্পে প্রাণ নেই, যে শিল্পে প্রকৃতি নেই, সেই শিল্প দিয়ে আমরা কি করব। তো আরণ্যক আজকে শুধু আমাদের কাছে একটা উপন্যাস নয়, আরো আরণ্যক একটা জীবন সংবেদ, আরণ্যক একটি আখ্যান, আরণ্যক একটি আলেখ্য, যা ক্রমাগত আমাদের সেই প্রকৃতির দিকে টানতে থাকে, যে প্রকৃতি স্পষ্ট ডার্মাটক্সিক নয়, যে প্রকৃতির হৃদয় কার্ডিওটক্সিক নয়, আর যে প্রকৃতির সান্নিধ্যে দাঁড়িয়ে থেকে চোখ ভরে আসা জল বলাই বাহুল্য টক্সিক নয়।
1: ঠিক, বিনয়ক, যে প্রশ্নটা এরপর আমার করতে ইচ্ছে করছে, যে এই যে এখন এত গাছ কেটে ফেলা, আমরা বলছিলাম, আপনি বলছিলেন গাছের গোড়ায় অ্যাসিড দিয়ে দেওয়া, এই যে একটা অদ্ভুত অরণ্য বিমুখ প্রজাতিতে আমরা পরিণত হচ্ছি ধীরে ধীরে, এই প্রজন্ম, নতুন প্রজন্মকে অরণ্যমুখী করে তোলার জন্য আপনি কোনো পরামর্শ দেবেন?
0: সাধারণ লোক, কিন্তু আমি একটাই পরামর্শ দিয়ে দেবো, সেটা হচ্ছে যে, মানে আসলে আমরা অরণ্যেও না, অরণ্যকে তার স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে, এইটাই আমার একমাত্র পরামর্শ বলবো না, এটাই আমার একমাত্র দাবিও বলতে পারি। আমি কথা, আমার কথাটা হয়তো ঠিক বোঝা গেল না, আমি একটু একটু বিস্তারিত
1: বলুন বলুন।
0: এটা হচ্ছে যে দেখবেন যে আজ থেকে 300 বছর আগেও হতো কি, কর্ণাটকের একটি হাতি সে কুচবিহারে চলে আসত, কারণ প্রত্যেকটি অরণ্যের যে পশ্চাৎঞ্চল, ইন্টারল্যান্ড আমরা যাকে বলি, সেই পশ্চাৎঞ্চলের সঙ্গে আরেকটি অরণ্যের যোগ থাকে। এবার এই হাতিটি আমার আমি যেটা

0: বলতে চাইছি সেটা হচ্ছে মানুষের চলাচলের যেমন একটা পথ ছিল, হাতি, চিতাবাঘ, হরিণ, হায়না, বন্য শুকর, মোষ, প্রত্যেকের চলাচলের একটা পথ ছিল। তারা ওই অরণ্যের পথ দিয়ে, যেটা ঠিক মানুষের পথ না, সে পথে কখনো কখনো মানুষ চলে যেত বা মানুষের পথে কখনো কখনো এই পশুরা চলে আসতো, কিন্তু তাদের একটা নিজস্ব পথ ছিল।
1: একদমই,
0: যে কারণে মানে ওই অরণ্যের যে মানে হাতি, যে সে হয়তো কর্ণাটক থেকে বা তামিলনাড়ু থেকে সে চলে যেতে পারতো গুজরাটে, সে অন্ধ্রপ্রদেশ থেকে চলে যেতে পারতো আসামে, সে হিমাচল থেকে নেমে আসতে পারতো মধ্যপ্রদেশে। এইবার আজকের এই বাণিজ্যিকীকরণ, এই পণ্যায়ন সবকিছু যা করেছে, যেটার কিঞ্চিত আভাস আমরা আরণ্যকেও পাই, যে কিভাবে আরণ্যকে মানে ওই গাছ কত গোনার জন্য বা কাঠের জন্য কিভাবে পেইতে দিচ্ছে, কিঞ্চিত আভাস আমরা পাই সেটা
1: এবং শেষ দৃশ্য যেখানে লিজ দিয়ে চলে আসতে বাধ্য হচ্ছে, সে ক্ষমাও চাইছেন।
0: সেই জায়গা থেকে যে আমরা আজকে হয়েছে কি, প্রতিটা জঙ্গল একটা টুরিস্ট স্পট, তার ফলে হয়েছে কি, প্রতিটা জঙ্গলের পেছনে পশ্চাতাঞ্চলে অনেক হোটেল উঠে গেছে, অনেক আলোয় আলোয় ছয়লাভ হয়ে গেছে। তার ফলে প্রতিটা জঙ্গলই, আমার কথাটা একটু সচেতন ভাবে ভেবে দেখবেন, প্রতিটা জঙ্গলই হয়ে দাঁড়িয়েছে একটা গ্ল্যামারাইজড চিড়িয়াখানা।
1: ঠিক ঠিক, একদম তাই।
0: আমাদের এই পশু প্রাণীরা বন্দী হয়ে গেছে, তারা এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাওয়ার পথ পাচ্ছে না।
1: এবং শুধু তাই নয় বিনায়ক, আমি এখানে আপনাকে একটু ইন্টারপ্রেটই করছি, এই যে আপনি বলছেন এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাওয়ার পথ পাচ্ছে না, বিশ্বে এরকম জঙ্গলও আমরা দেখছি যেখানে এই মাইগ্রেশনটা দেখতেই লোকজনের ভিড় হচ্ছে, মানে একটা জঙ্গল থেকে অন্য জঙ্গলে যে আসছে সেই স্বাধীনতাটাতেও তারা ক্যাপচারাইজড হচ্ছে কিছু মানুষের দ্বারা, যারা এই মানে এই একটা মানে একটা ওয়ার্ল্ড ক্লাস মাইগ্রেশন দেখতে যাচ্ছে। এটাও কি কোথাও আমাদের পরিবেশ চেতনাকে কোথাও ব্যঙ্গ করে?
0: অবশ্যই, কারণ আমরা তো পৃথিবী অনেক আগেই বুঝেছে যে আমাদের যে কি বলবো, যে পৃথিবী বুঝেছে বলাটা হয়তো ভুল হবে, কিন্তু পৃথিবীর অনেক অঞ্চল বুঝে গেছে যে প্রকৃতি বাঁচলেই মানুষ বাঁচবে, যে ঐতিহ্য আমাদের, যেটা আমাদের যা পরম্পরা তাই আমাদের সংস্কৃতি কোথাও, এবং তার মধ্যে কেবল মানুষ নেই, কোথাও তার মধ্যে গাছও আছে। আমরা একটি প্রাচীন প্রথার কথা উল্লেখ করি, যে কোনো গাছ যখন ঝড়ে পড়ে যেত, আমাদের প্রপিতা মহিলা সেই গাছের গায়েও একটু সিঁদুর ছুঁয়ে দিতেন, যেন বাড়িরই একটি সদস্য সে তার শেষ যাত্রায় চলে যাচ্ছে। কিন্তু আজ আমরা ওই যে বললাম যে আমরা গাছকে কাঠ ভাবতে শিখেছি, আসলে কি হয়, যা আমরা জন্মেছিলাম প্রকৃতিকে ভালোবাসার জন্য আর মানুষকে ভালোবাসার জন্য আর এই প্রয়োজনের জিনিসগুলোকে ব্যবহার করার জন্য, যত দিন যাচ্ছে আমরা এই গ্যাজেট, আমরা এই মোবাইল, এই ট্যাব, এগুলোকে ভালোবেসে ফেলছি আর প্রকৃতিকে, মানুষকে ব্যবহার করতে শুরু করছি। তো এই জায়গা থেকেই আজকে আরণ্যক আরো অনিবার্য হয়ে ওঠে, যে প্রতিটা শিশুর মনে, আমার রমাপ্রসাদ বণিকের একটি কথা মনে পড়ছে, তিনি একটি আঁকা কম্পিটিশনের জাজ হয়ে গিয়ে এই প্রয়াত নাট্যকার অভিনেতা, তিনি দেখছিলেন শিশুরা ত্রিকোণ আকাশ আঁকছে, চৌকোনা আকাশ আঁকছে, তারা বলছে তাদের বাড়ির ওই লোহার গ্রিলে ঘেরা ব্যালকনি থেকে আকাশটাকে তো এরকমই দেখা যায়। তো আমরা কি সেই রবীন্দ্রনাথের ডালহৌসির আকাশ, যে রবীন্দ্রনাথ যাচ্ছেন দেবেন্দ্রনাথের সাথে, তো সেই জায়গা থেকে আমরা কি দেখতে যেতে পারবো না? আমরা কি মানে আমাদের কি আমরা কি আবার সেই জায়গাটায় আমরা পৌঁছতে পারবো না? আমি জানি না, বিভূতিভূষণ যেভাবে পারতেন সেভাবে কারো পক্ষে হয়তো তা একটা দৈবী চেতনার প্রয়োজন হয়, কিন্তু অরণ্যকে ভালোবাসতে আজও অনেককে আমি দেখি। একটা কথা আমি সবটাই বলবো না যে সবটাই খুব নেগেটিভ, অনেক অনেক মানুষ, অনেক অনেক তরুণ বয়সী ছেলে মেয়ে, তারা কাঁধে একটা ব্যাকপ্যাক নিয়ে, একটা রুকস্যাক নিয়ে তারা বেরিয়ে পড়ে অরণ্যের মধ্যে দিয়ে, তারা হাঁটে, তারা ছবি তোলে, এবং ক্রমাগত হয়তো হ্যাঁ যে ছবি তোলার দিকে নজরটা একটু বেশি থাকে, তাই

0: অনুভবে হয়তো কোথাও কখনো 2 চামচ কম পড়ে যায়, মানে অন্তরের ছবি তোলাটা একটু হয়তো এই হয়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি সেটাকে বড় গুরুত্ব দেব না। তারা যে ওই জঙ্গলগুলোকে বাঁচানোর চেষ্টা করে, তারা যে জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যায়, এইটাকেও আমি একটা বড় গুরুত্ব দেব এই জায়গাটার থেকে।
1: হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: হ্যাঁ,
0: এইটাকেও আমি একটা গুরুত্ব দেব যে তারা জঙ্গলটাকে কতটা ভালোবাসে।
1: বিনায়ক, এক্ষেত্রে একটা প্রশ্ন থাকবে যে জঙ্গলকে ভালোবাসতে গেলে জঙ্গলের মানুষকেও ভালোবাসার কথা, যেটা আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বারবার পেয়েছি, সেই বিষয়টা নিয়ে যদি একটু বলেন আমাদের।
0: দেখুন, সেই সময়টা খানিক পাল্টে গেছে। রবীন্দ্রনাথ নটির পূজায় বলেছিলেন, বাইরের সত্যকে অস্বীকার করলে ভিতরের মিথ্যাকে প্রশ্রয় দিতে হয়। এটা এটা আমরা অস্বীকার করতে পারি না। আমি ওই জঙ্গলমহলে গিয়ে শুনেছিলাম, ওই সামান্য আমার মানে যে অভিজ্ঞতা থেকে, যে জঙ্গলের ওই মানুষদের বসন্তকালটা তাদের আত্মহত্যার ঋতু। আমি চমকে উঠেছিলাম, কেন? আমি জানতে চেয়েছিলাম তারা কি প্রেমে পড়ে বা প্রেমে আঘাত পেয়ে আত্মহত্যা করেন। তারপরে শুনেছিলাম না, তা আসলে ওই সময়টা পাতা ঝরে যায়, তারা ওই জঙ্গলের শাল পাতা বেঁধে 100 পাতায় 20 টাকা, 300 পাতায় 60 টাকা, এই তাদের রোজগার, এই তাদের অন্ন সংস্থানের একমাত্র উপায়। এবার ওই জঙ্গলের জঙ্গলের ওই যে জঙ্গলের যে জঙ্গলের যে কি বলবো, জঙ্গলের যে মানুষগুলো, তারা যখন ওই বসন্তকালে পাতা ঝরে যায়, এই তখন কিন্তু তারা সেই সময়টা তারা অভুক্ত থাকেন, কারণ তাদের পাতা থাকে না। তো এবার তারা কি করবেন? তাদের কথা তো আপনারা এই আকাশবাণীতে যেমন আমার কথা, আমি কথা বলতে পারছি আপনাদের সৌজন্যে, তেমন ভাবে তারা তো কথা বলতে পারেন না। তারা তো দূর থেকে কাউকে জানাতে পারেন না যে গাছে এখন পাতা নেই, শাল পাতা ঝরে গেছে, অতএব তাদের এখন মৃত্যু ব্যতিরেকে অন্য কোনো রাস্তা নেই। তো জঙ্গলকে ভালোবাসা মানে অবশ্যই জঙ্গলের মানুষকে ভালোবাসা, যেভাবে বিভূতিভূষণের প্রতিটা লেখায় আমরা সেই মানুষগুলোকে পেয়েছি,
1: ভীষণ ভাবে গুরুত্ব দিয়েছেন,
0: ভীষণ ভাবে তারা জীবন্ত, তাদের কেউ ভাবে না যে তাদের কেউ সৃষ্টি করেছেন। অবশ্য বিভূতিভূষণ সব চরিত্রই তাই, আমরা হাজারি ঠাকুরকেই বা কি বলবো, তো আমাদের হ্যাঁ, তো একদম যেখানে একটা মানে আসলে বিভূতিভূষণই এটা পারতেন এই ম্যাজিকটা তৈরি করতে, যে আরণ্যকের ওই ওই প্রকৃতির পরিসরে কিংবা রানাঘাটের ব্যস্ততম হোটেলে যে একই, আসলে অরণ্য বলতে না শুধু ডাল পালা জঙ্গল এটা বোঝায় না, অরণ্য বলতে বোঝায় একটা আদিম মায়া।
1: একদম, এই
0: আদিম মায়া আরণ্যক থেকে শুরু করে ইছামতি পর্যন্ত, বিভূতিভূষণ শব্দটাই হয়তো একটা আদিম মায়া হয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে আমাদের জীবৎকালে। তো সেই আদিম মায়াকে আমরা আরণ্যকে আবিষ্কার করেছি, আবিষ্কার করেছি অন্যত্র, কিন্তু তাকে আমরা কতদূর বাঁচিয়ে রাখতে পেরেছি, এ আমাদের নিজেদের কাছে এ প্রশ্ন নিজেদেরই করতে হবে, করে যেতে হবে।
1: ধন্যবাদ বিনায়ক, এবং এই প্রশ্ন দিয়ে আজকে আপনার সঙ্গে কথা আমাদের শেষ করতে হবে। সবার সামনে
2: আপনি সঙ্গে থাকুন, আমাদের 100.1 FM গোল্ডের তরফ থেকে আপনাকে আরো একবার ধন্যবাদ। এত প্রাঞ্জল ভাবে, এত সুন্দর ভাবে, একেবারেই অরণ্য চেতনাকে আপনি প্রকাশ করেছেন, আপনার নিজের মত উঠে এসেছে, আপনি বলেছেন বিভূতিভূষণের কথাও। আমরা অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব বিভূতিভূষণের অরণ্য চেতনা এবং আরণ্যককে সঙ্গে নিয়েই, সঙ্গে থাকবে আপনার মতামত, সঙ্গে থাকুন আমাদের।
0: ধন্যবাদ।
1: আর সেই সঙ্গে আছেন সাহিত্যিক আমাদের সঙ্গে, তার প্রশ্নটা কিন্তু আমাদের যেন আগামীতে ভাবিয়ে নিয়ে যায়, সেই ভাবনার পথে একটা গান,
2: পরপর দুটো গানের পর ফিরছি আবার আরণ্যকে।

0: বিভূতিভূষণের অরণ্য চেতনা দুজন সাহিত্যিককে আমরা পেয়েছি এবং তারা কিন্তু আমাদের জানিয়েছেন তারা কিভাবে এই সাহিত্য চেতনাকে, এই অরণ্য চেতনাকে ব্যাখ্যা করছেন। একেবারেই যদি আমরা দেখতে চাই যে কিভাবে বিভূতিভূষণ তার অরণ্য চেতনার মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছেন, আমরা যদি তার লেখনীর দিকে তাকাই আমরা কি দেখতে পাই, তার যে দিনলিপির কথা হচ্ছিল সেই দিনলিপিতেই বা কি ছিল। তিনি লিখছেন, প্রকৃতির নিরাবরণ মুক্ত রূপের স্পর্শে অনুভূতি খোলে, সুপ্ত আত্মা জাগ্রত হয় চৈত্র দুপুরের অলস নিম ফুলের গন্ধে, জ্যোৎস্না ভরা মাঠে আকন্দ ফুলের বনে পাখির বেলা যাওয়া উদাস গানে, মাঠের দূর পারে সূর্যাস্তের ছবিতে ঝরা পাতার রাশির সোঁদা সোঁদা শুকনা শুকনা সুবাসে, প্রকৃতি তাই আমার বড় বিশল্য করণী, মৃত মূর্ছিত চেতনাকে জাগ্রত করতে অত বড় ঔষধ আর নেই। একেবারেই তাই। এই যে তার কথা, আবার এই যে তুমি দিনলিপির কথা বললে, সেখানে স্মৃতিরেখা দিনলিপি বিভূতিভূষণের এই সময়কার যে রচনা, ভাগলপুরের কাছারিতে বসে লেখা যে কথা আমাদের অমরবাবুও বলছিলেন, পথের
1: পাঁচালী যখন লিখছেন
0: তিনি কি বলছেন সেখানে ভূমিকার বিষয়ে, বলছেন, আজ বসে বসে অনাগত দূর ভবিষ্যতের ছেলেমেয়েদের কথা মনে পড়ছে, আমার সেই সব অনাগত শিশু প্রপৌত্র বৃদ্ধ প্রপৌত্র ও অতিবৃদ্ধ প্রপৌত্রদের জন্যে কি রেখে যাব তাই ভাবছি। আবার বলছেন, 100 বৎসর পরে আমার নাম 10 বৎসর আগেকার পাতা মাকড়সার জালের মতো কোথায় কাল সাগরে মিলিয়ে যাবে, তবে কি রেখে যাব আমার দুঃখের মতো দুঃখী ওই সব অনাগত কচি কচি শিশু মনগুলির খোরাকের জন্যে, কি রেখে যাব, কি সম্পত্তি, কি হেরিটেজ তাদের জন্যে দেব। এই যে দায়বদ্ধতার কথা, ভাগলপুরের জঙ্গলমহলের কাছারিতে বসে এই সময় পথের পাঁচালি লিখছেন তিনি, সকলের অলক্ষ্যে বাংলা ভাষার অন্যতম কালজয়ী উপন্যাসটি রচিত হচ্ছে। কিন্তু বইটির প্রকাশে, এবং আমরা জানি যে বাংলা সাহিত্যে বিভূতিভূষণের উজ্জ্বল নতুন জ্যোতিষ্ক হিসেবে বহিঃপ্রকাশের

0: তখনও কিছুদিন বাকি ছিল। অনেক পরে এই পটভূমি নিয়েই তিনি আবার আরণ্যক লিখবেন, তার পরিকল্পনাও করছেন এখানে।
1: যেটা বারবার আমার মনে হয় যে তাকে যত পড়ি অবাক হই, আমাদের কথাই ভাবছেন, আমাদের, তার বহু দূর ভবিষ্যতের প্রজন্মের প্রতি তার অঙ্গীকার ও সাহিত্য রচনার অন্যতম উদ্দেশ্য। বিভূতিভূষণের লেখায়, দিনলিপিতে তাই বারবার আগামী মানুষদের কথা ঘুরে

0: এক আশ্চর্য প্রতিযোগিতা চলছে। সেখানে দাঁড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মের একটি স্বাভাবিক জীবন পাওয়ার যে মৌলিক অধিকার আছে, সেসব কথাই বিভূতিভূষণ লিখছেন তাঁর লেখায়।
1: এক জায়গায় বিভূতিভূষণ লিখছেন, জগতের অসংখ্য আনন্দের ভাণ্ডার উন্মুক্ত আছে। গাছপালা, ফুল, পাখি, উদার মাঠ, ঘাট, সময়, নক্ষত্র, সন্ধ্যা, জ্যোৎস্নারাত্রি, অস্ত সূর্যের আলোয় রাঙা নদীতীর, অন্ধকার নক্ষত্রময় উদার শূন্য, এসব জিনিস থেকে এমন সব বিপুল অবক্তব্য আনন্দ, অনন্তের উদার মহিমা প্রাণে আসতে পারে। সহস্র বৎসর ধরে তুচ্ছ জাগতিক বস্তু নিয়ে মত্ত থাকলেও সে বিরাট অসীম শান্ত উল্লাসের অস্তিত্ব সম্বন্ধেই কোনো জ্ঞান পৌঁছয় না। সাহিত্যিকদের কাজ হচ্ছে এই আনন্দের বার্তা সাধারণের প্রাণে পৌঁছে দেওয়া, তাদের অস্তিত্বের এই শুধু সার্থকতা।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

0: সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত। বইবৃত্ত 100.1 FM গোল্ডে। বইবৃত্ত
1: ফিরে এলাম বইবৃত্তে, ঠিক 11:10 সুস্মিতার মনীষা রয়েছি বিভূতিভূষণের অদম্য চেতনা আরণ্যককে কেন্দ্র করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চলছে এই আজকের বইবৃত্ত। ফিরব এতক্ষণ ধরে আমরা যে গানের কথা বলছি, প্রকৃতির কথা বলছি, প্রত্যেকটা গানেই আমাদের প্রকৃতিকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। প্রকৃতিও আমাদের বন্ধু, তাই বন্ধুত্বের গান দিয়েই শুরু হোক আজকের এই ঘন্টার পথ চলা।

0: সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত। বইবৃত্ত 100.1 FM গোল্ডে। বইবৃত্ত
1: শুনছেন, বইবৃত্ত ফিরে এলাম আরো একবার এই ঘন্টায়। এই ঘন্টায় কিন্তু আপনাকেও অংশ নিতে হবে আমাদের এই বইবৃত্তে। কিভাবে অংশ নেবেন বলছি, আমরা যে প্রকৃতি চেতনা নিয়ে কথা বলছিলাম, বিভূতিভূষণের প্রকৃতি চেতনা, আপনি কোন বইটা পড়েছেন যে বইটা আপনার কাছে মনে হয়েছে যে এটা বেশ প্রকৃতিকে নিয়ে লেখা, জঙ্গল, বনজঙ্গল, বনভূমি বা ধরুন প্রাকৃতিক সম্পদের,
2: ওনাকে প্রভাবিত করেছে, বন্ধুকে প্রভাবিত করেছে অরণ্যকে ভালোবাসতে।
1: আপনাকে কোন বইটি বন জঙ্গল প্রকৃতির কাছে নিয়ে গেছে, এমন বই কার পড়েছেন, কি বই পড়েছেন আমাদের জানান না, আমাদের জানাতেই পারেন। আপনারা তো জানেন কিভাবে জানাতে হয়, তবু অন্যান্য মাধ্যম এখন রাখছি না, শুধুমাত্র ফোন মাধ্যমটি খুলে দিচ্ছি আপনাদের জন্য। আপনারা আমাদের আপনাদের পড়া বইয়ের কথাটি জানাতেই পারেন, ঠিক যেভাবে অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে আপনারা মত প্রকাশ করেন, অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের ফোন করেন, ঠিক সেইভাবেই আমাদের ফোন করুন না, আমরা শুনতে চাই আপনার মতামত। ফোন করুন 2248 8085, এই নাম্বারে ফোন লাইন খুলে দিলাম আপনার জন্য। আপনি বলবেন কোন বইটি পড়ে আপনি প্রকৃতির স্বাদ পেয়েছিলেন, প্রকৃতির কাছে ফিরিয়েছিল কোন বই আপনার আপনাকে।
2: আর আজ কিন্তু আমরা কথা বলছি মূলত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃতি চেতনা নিয়ে, তার আরণ্যক উপন্যাসকে অবলম্বন করে হলেও তার সমস্ত লেখায় সবুজ বারবার ঘুরে ফিরে এসেছে, সে কথা আজ আমাদের বিশিষ্ট অতিথিরা যারা ফোনে এসেছিলেন তারা যেমন বলেছেন, আমরাও বারবার তার সেই চেতনার কথাই বলছি, বলতে ভালো লাগছে আমাদের। এই যেমন তার দিনলিপিগুলোর কথায় আমরা আসছিলাম, তার এই জগতের অসংখ্য আনন্দ ভাণ্ডারের কথা তিনি বলছেন, সেখানে প্রকৃতির কথা বলছেন। সেখানে একটা জায়গার কথা বলি, যে জায়গাটা বলতে আমাদের ভালো লাগবে, যে তিনি বলছেন দুঃখ জীবনের বড় সম্পদ, দৈন বড় সম্পদ, শোক দারিদ্র ব্যর্থতা বড় সম্পদ, যে জীবন শুধু ধনে মানে সার্থকতায় সাফল্যে সুখে সম্পদে ভরা, শুধুই সেখানে না চাইতে পাওয়া, শুধুই চারিধারে প্রাচুর্যের বিলাসের মেলা, যে জীবন অশ্রুকে জানে না, অপমানকে জানে না, আশাহত ব্যর্থতাকে জানে না, যে জীবনের শেষ রাত্রে জ্যোৎস্নায় বহুদিন হারামের মুখ ভাববার সৌভাগ্য নেই, শিশুপুত্র দুধ খেতে চাইলে পিটুলি গোলা খাইয়ে প্রবঞ্চনা করতে হয়নি, সে জীবন মরুভূমি, সে সুখ সম্পদ ধনসম্পদ ভরা ভয়ানক জীবনকে আমরা যেন ভয় করতে শিখি।
1: বাহ, প্রকৃতি চেতনা নিয়ে আপনার কাছে জানতে চেয়েছিলাম কি বই পড়েছেন, আছেন লিসনার, শুনে নেব তার কাছে। হ্যালো, হ্যাঁ বলুন। একটু জোরে কথা বলো পায়েল।
3: হ্যাঁ বলছি যে আমার,
1: পায়েল কিছু শোনা যাচ্ছে না, একটু জোরে কথা বলো।
3: হ্যাঁ বলছি যে শুনতে পাচ্ছ এখন
1: একটু বেটার?
3: হ্যাঁ। হ্যালো। হ্যাঁ বলছি যে শঙ্খঘোষের যে একটা কবিতা ছিল ওটা আমরা পরে গান হিসেবে পেয়েছিলাম, ওই যে তোমার আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, এটা প্রকৃতি নিয়ে।
1: এটা শঙ্খঘোষের কবিতা নয় পায়েল, আমি ফোনটি কাটতে বাধ্য হচ্ছি, এটি জীবনানন্দ দাশের কবিতা, কখনোই শঙ্খঘোষের কবিতা নয়। আমার মনে হয় আমরা যখন একটা এত বড় মাধ্যমে কোনো মতামত দেব, আমার মনে হয় এগুলো একটু দেখে শুনে বলা ভালো। চলে যাব পরের, আপনি ফোন করতেই পারেন আপনাকে কোন বই প্রভাবিত করেছে সেটা বলতে। এই যে বিভূতিভূষণ, তার এক অগাধ পড়াশুনো ছিল, বিশেষ করে নীরদচন্দ্র চৌধুরী তাঁর স্মৃতিকথায় বলছেন, এই ধরনের পড়াশুনোর বিস্তার তিনি কলকাতা শহরে আর কারো মধ্যে দেখেননি। ভূগোলের খুঁটিনাটি থেকে শুরু করে উদ্ভিদ জগৎ সম্পর্কে বৈজ্ঞানিক পাঠ, প্রাগৈতিহাস থেকে জ্যোতির্বিজ্ঞানের খবর, সমস্ত কিছুই তাঁর পড়াশুনো ছিল গভীর। তেমনি এই সমস্ত বিজ্ঞানসম্মত সত্যসমূহের পশ্চাৎপটে যে এক সমন্বয় সাধনকারী সার্বিক অস্তিত্ব রয়েছে,

0: এ ব্যাপারে তার নিজস্ব দৃঢ় বিশ্বাস ছিল। বরং বিভূতিভূষণ এক জায়গায় লিখছেন, তিল তুলসীর পুজোয় তার বিশ্বাস নেই। এই আধ্যাত্মিকতা, এই সমসাময়িক এবং ভবিষ্যৎ মানুষের প্রতি গভীর মমতাবোধ সব মিলিয়ে গোটা অরণ্যানীকে পুজো করার মধ্যেই তিনি বিশ্বাস করতেন। তার প্রকৃতি চিন্তায় বৃহত্তর জগতের, অরণ্যের, মানুষের গতির সারল্যের মিলিত অভ্যাসে তৈরি এক সার্বিক ভাব জগৎ। আরও একজন ফোনে আছেন, দেখব কে আছেন।
1: নমস্কার।
0: না, ছিলেন ফোনে।
1: 2 2 4 8 8 0 8 5 এ আপনাদের টেলিফোনের অপেক্ষায় আমরা আছি। আপনারা বলবেন আর কোন লেখা, কোন বই
0: বা কোন লেখক,
1: কোন লেখক আপনাদেরকে প্রকৃতিকে চিনতে, ভালোবাসতে শিখিয়েছেন এবং পড়ে আপনার মনে হয়েছে এই সবুজ একেবারেই অনন্য।
0: দেখে নেব কে আছেন। হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি মহেশতলা ব্যানার্জিয়ার থেকে দেবাশিস ঘোষ কথা বলছি।
0: বলুন।
2: দেখুন, প্রকৃতি প্রেম যদি ভাবতে হয় তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো আজকে আপনারা টোটাল অনুষ্ঠানটাতেই আলোচনা করছেন এবং যে সমস্ত সাহিত্যিকরা এসছেন সত্যি খুব সুচিন্তিত মতামত তারা দিয়েছেন। এখন জীবনানন্দ দাস, এই জীবনানন্দ দাস রূপসী বাংলা, এই রূপসী বাংলা পুরো প্রকৃতি প্রেমের ওপর, মানে এই পুরো লেখাটাই প্রকৃতি প্রেমের ওপর তৈরি। এটা জীবনানন্দ দাস যে সৃষ্টি করে গেছেন তার প্রকৃতি প্রেমের একটা চূড়ান্ত নিদর্শন। আবার যদিও জগদীশচন্দ্র বসু তিনি গাছকে যেভাবে ভালোবেসে গাছের, গাছকে নিয়ে যতগুলো প্রবন্ধ তিনি লিখেছেন উদ্ভিদকে নিয়ে, এরকম বোধ হয় লেখা আর এতটা প্রকৃতি সম্পর্কে সচেতনতা লেখা খুব কম পাওয়া যায়। আবার কবি শঙ্খ ঘোষের কিছু কবিতা আছে যেগুলো প্রকৃতি প্রেমকে অনেকটাই আলোড়িত করে। এছাড়া নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কার কথা বলবো, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের তো মানে বাংলা সাহিত্যে প্রকৃতি প্রেমের যদি আলোচনা করতে হয় প্রচুর সাহিত্যিক আছে যারা প্রকৃতিকে নিয়ে প্রচুর লেখালেখি করেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনিও অনেকটাই প্রকৃতি প্রেমের ওপর অনেক উপন্যাস তৈরি করেছেন, যার মধ্যে আমরা দেখি পল্লী সমাজ, সেখানে গ্রামকে বাঁচাবার যে লড়াই, হ্যাঁ, সেই গ্রামের সেই প্রকৃতিকে বাঁচাবার, পুকুর যাতে নষ্ট না হয় সেই যে লড়াই, এই যে রমেশ এবং এর মধ্যে যে লড়াই, সেই লড়াইটা আমাদেরকে শিখিয়েছে প্রকৃতিকে কিভাবে ভালোবাসতে হয়। এই যে জিনিসগুলো বাংলা সাহিত্যে আজও অনন্য হয়ে আছে। দিদি নমস্কার,
0: অনেক ধন্যবাদ, সুন্দর তার মতামত ব্যক্ত করলেন তিনি।
1: দিনলিপিতে এক জায়গায় বিভূতিভূষণ লিখছেন, যিশুকে যেদিন ক্রুশে বৃদ্ধ করে মারা হলো বা অশোক যেদিন রাজা হলেন সেদিনও সামনের পাহাড়টা অমনি দাঁড়িয়েছিল, তখনকার লোক অমনি জঙ্গলে কাট কাটত, কে খবর রাখত সুদূর খাইবার গিরিবর্ত দিয়ে কোনো নতুন বিজেতার দল ভারতবর্ষে প্রবেশ করল কিনা, সুবর্ণরেখা তখনও এমনই নিঃসঙ্গ নির্বিকারভাবে বেয়ে চলত এইসব পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে। আসলে বিভূতিভূষণের কাছে প্রকৃতি এবং তার মধ্যের অরণ্যবাসী মানুষগুলির জীবনযাত্রা এক অজর অমর সত্যের রূপ। তার কাছে তুচ্ছ ব্রাত্য অবহেলিত নিপীড়িতদের মধ্যেও সেই একই রূপের পোশাক প্রকাশ।
0: চলে যাব আরও একটি ফোনের কাছে, আমাদের বন্ধুরা আসছেন তাদের বই পড়া আরও সমৃদ্ধ করতে। হ্যালো।
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
3: আমি শুভ্রা ভট্টাচার্য বাজরণী থেকে বলছি।
0: বলুন শুভ্রাদি।
3: হ্যাঁ বলছি, বিভূতিভূষণ আমাদের জঙ্গল চিনিয়েছিলেন। আমি আরেকজন বলবো, আরেকজন লেখকের কথা, বুদ্ধদেব গুহ।
0: আমরা আশা করছিলাম এই নামটা।
3: হ্যাঁ হ্যাঁ, উনি যে কোজাগরী মাধুকরী উষ্ণতার জন্য ওনার লেখা পড়লেই তো মনে হয় পালামু,
0: একদম একদম,
3: পাতা ঝরার শব্দ, গুনো হাতের ডাক, আর রাতের নিঃসঙ্গতার মানে তারা ভরা আকাশ, রাতের আকাশ। বুদ্ধদেব গুহ পড়েই বুঝেছি প্রকৃতি শুধু দেখার জিনিস নয়, প্রকৃতিকে জড়িয়ে ধরতে হয়, তার সাথে সাথে কথা বলতেও জানতে হয়। উনি আমাকে শিখিয়েছেন শহরের ফ্ল্যাটে বসেও চোখ বন্ধ করলে বনের ভেতরে ঝিঝির ডাক শোনা যায়। ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ। এবং বুদ্ধদেব গুহ লেখাতেও

এই অরণ্যচারী মানুষের কথা বারবার এসেছে, তাদের ভালোবাসার কথা, এবং অরণ্যে গেলে তাদের মতো করে জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার কথা, তাদের মতো করে বাঁচার কথা তিনি বলেছেন।

ফিরে এলাম বৈবৃত্তে, সুস্মিতার মনীষা রয়েছি। বিভূতিভূষণের অরণ্য চেতনা নিয়ে কথা বলছি, তার প্রকৃতি চেতনা নিয়ে কথা বলছি। বিভূতিভূষণ, বৌদ্ধ দর্শনের দুঃখ থেকে মুক্তি লাভের আটটি পথের ক্রমাগত অনুশীলন বলে দর্শানো যেগুলো হয়েছে, সেখানেও আস্থা রেখেছিলেন, তার প্রকৃতি চেতনার মধ্যে কোথাও অধ্যাত্মবাদও মিশে গিয়েছিল। দুঃখের অনুভূতিকে বিভূতিভূষণ অবাঞ্ছিত রূপে দেখেননি, বরং জীবনের প্রয়োজনীয় একটি উপাদান হিসেবে দেখেছেন। আর তিনি দিনলিপিতে যখন একের পর এক প্রকৃতি নিয়ে লিখছেন, তার দিনলিপিতে উঠে আসছে সত্যচরণের মনের ভাব। আরণ্যক উপন্যাসের একদম শেষে সত্যচরণ যখন সিংভূমের জঙ্গল জমি ইজারা দিয়ে বসতি বসিয়ে কলকাতা ফিরে আসছে, তার জবানিতে লেখক ক্ষমা চাইছেন, হে অরণ্যানীর আদিম দেবতারা ক্ষমা করিও আমায় বিদায়। এই আরতি কেবল সত্যচরণের নয়, যুগে যুগে আমাদের সকলেরই। আপনাকে বলেছিলাম আপনাকে কোন বই প্রকৃতিমুখী করেছে, ফোনে লিসনার আছেন, শুনে নেব তার কাছ থেকে। কে আছেন? হ্যালো, হ্যালো, না, যিনি ছিলেন তিনি হয়তো কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না বা আমাদের শুনতে পাচ্ছেন না। এই বর্তমান

0: নিরর্থক যে প্রাচুর্যে ভরা পৃথিবী, সেখানকার অধিবাসীদের যেখানে প্রতি মুহূর্তে চিরদিনের মতো নষ্ট হয়ে যাচ্ছে প্রকৃতি, আমাদের আসল সম্পদ, সেই সম্পদকে রক্ষা করার জন্য বিভূতিভূষণ বরাবরই নিজের কলমের ডগা থেকে তুলে এনেছেন প্রকৃতিকে। আবারও একজন রয়েছেন ফোনে, দেখে নেব। হ্যালো, হ্যালো, হ্যালো,
1: এই
0: যে প্রকৃতির কথা বলছি, আমরা একটু অপেক্ষা করে গেলাম যে ফোনটি আবার ব্লিঙ্ক করছে কিনা দেখার জন্য, না এক্ষুনি করছে না। এই যে প্রকৃতির কথা বলছি, যে অরণ্যানীর আদিম দেবতাদের কাছে বিভূতিভূষণ ক্ষমা চেয়ে গেলেন, বললেন ক্ষমা করিও আমায়, এই আরতি কেবল সত্য চরণের নয়, এ আরতি আমাদের সকলের। আমরা বুঝতে পারি না যে প্রকৃতির অগোচরে কি ঘটে চলেছে, আমরা খুব কম ভাবি সেটা। নিজের হাতে না মারলে তার দায়ভার মানুষ নেয় না, প্রকৃতিকে যখন মানুষ নিজের হাতে মারে তখনই তার দায়ভার তার কাঁধে বর্তায়। এ কথা বারবার ফুটে উঠেছে বিভূতিভূষণের লেখার মধ্যে। হ্যালো, যিনি ফোন করছেন, আশা করি অন্যদের ফোন করার সুযোগও তিনি করে দেবেন, কারণ তিনি যোগাযোগ করে উঠতে পারছেন না, যে বন্ধুরা অপেক্ষা করছে তারা যোগাযোগ করতে পারবেন।
1: তুমি যে জায়গাটা বলছিলে যে নিজের হাতে,
0: আবারও ফোনটা এসেছে, একটু দেখে নি কে আছেন। হ্যালো,
1: নমস্কার। না
0: ঠিক আছে, হ্যাঁ,
1: এই যে নিজের হাতেই ধ্বংস করছি প্রকৃতিতে, তো দায়ভার আমাদের নিতে হবে। তিনি বলছেন কাঠের এই যে টেবিলের উপর এই লেখাটা লিখছি, এই কাঠ যে একদিন মহিরুহ শিশু গাছ ছিল তা নিয়ে কি ভাবার অবকাশ আছে?
0: তাই তো,
1: এই যে দূরত্ব হত এবং হন্তার মাঝখানে, যা বাজারের বিমূর্ততায় নিয়ত হারিয়ে যেতে থাকে, সেখানে আমাদের নিজস্ব দায় বোঝা প্রয়োজন, কিন্তু সহজ নয়। সত্যচরণ সেখানে হয়তো যুগ যুগ ধরে আমাদের প্রতিনিধি, যে নিজের হাতে জঙ্গল সাফ করিয়ে বসতি স্থাপন করে আমাদের দায় আমাদেরই বোঝায়।
0: কি অদ্ভুত। আমরা আবারও একটি গানে ফিরবো, তারপর ফিরে আসবো আবারও বিভূতিভূষণের অরণ্য চেতনার দিকে।

0: সঙ্গে রয়েছেন লিসেনার, দেখি কি বলেন।
1: হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ কে আছেন?
2: আমি বালিগঞ্জ থেকে বলছি, প্রিয়তোষ চট্টোপাধ্যায়।
1: বলুন প্রিয়তোষ বাবু।
2: দুই দুই বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা।
1: আপনাকে
2: ভালোবাসা জানালাম।
1: আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগছে?
2: অনুষ্ঠান আমি বেশিক্ষণ হয়নি জানো তো, শুনছি, কিন্তু যখন কানে ঢুকলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমাকে মানে ইলেকট্রিক শকের মতন লাগলো। আমি এই মানুষটাকে তো মানে সবসময় মানে কি বলবো, এই আমার মানে পুরো প্রতিটা জীবনের সঙ্গে সবসঙ্গে জড়িত, আর এর জন্যই মানে বেঁচে আছি সবকিছু, এর জন্যই সবকিছু। আর এর লেখা তো মানে পেলে মানে পাগলের মতো পড়তাম। এনিওয়ে, আমি তোমায় ঘাটশিলাতে গিয়েছিলাম আজ থেকে প্রায় অনেকগুলো বছর আগে, তোমরা চিন্তা করতে পারবে না, তোমরা আমার থেকে একটু বয়সে ছোটো। এনিওয়ে, তখন আমার বয়স খুব কম ছিল, আমি বাবা মার সাথে ওখানে বেড়াতে যেতাম, স্কুলের ছুটি ফুটি যখন হতো, আমাদের বাড়ি ছিল ওখানে, তো ওখানে গিয়ে বিভূতিভূষণের বাড়িতে যেতাম। তার যে যে বাড়িটা ছিল সুবর্ণরেখা নদীর কাছে, পাড়ের কাছে জানো তো, সেখানে একটা খোলার বাড়ি, তার সামনে একটা তুলসী মঞ্চ ছিল, এবং সেটা আমি প্রায় তারপরে ওই যে দেখা আমি বেশ কয়েকবার গেছি। তারপরে লাস্ট যখন গেছি অনেক বড় হয়ে তখন গেছি, তখন একজন নাম করা রাইটার লেখক তিনি ওখানে গিয়েছিলেন, উনি গিয়ে ওখানে দেখি প্রণাম করছেন মানে মাথা ঠেকিয়ে, উনি বলছেন জানো তো তোমাদের অনেক জায়গায় তোমরা তীর্থস্থানে যা ভ্রমণ করে, আমাদের রাইটারদের কাছে এইটাই হচ্ছে একটা বড় তীর্থস্থান, আমরা আসি এখানে এই মহান মানুষ।
1: কত বড় কথা!
2: হ্যাঁ, কত বড় কথা তুমি ভাবো, আমরা আসি যে যার কথা বলছি এই মুহূর্তে তার নামটা মনে আছে, সেও নাম করা একজন লেখক, যথেষ্ট মানে গল্পের বই, তার অনেক বই সিনেমাও হয়ে গেছে অনেক কিছু, সে নেই এখন এই জগতে, কিন্তু সে ওখানে গিয়ে মাথা ঠেকিয়ে উনি প্রণাম করছেন, আর তার চোখ মানে জল ছলছল করছে, আর বলছে আমাদের এটার কাছে, আমাদের কাছে এটা একটা তীর্থস্থান, এই যে কী জিনিসের মাটি মানে তুমি ভাবতে পারো না। তো আমি সেটা দেখে অবাক হয়ে গেছি। তারপরে যখন বড় একবার গেলাম তখন সেই ঘাটশিলার ঘাটশিলা নেই, সেই টিলা পাহাড়গুলো, তারপর জঙ্গলগুলো, সুবর্ণরেখার ধারে যে ওই সেই একটা সৌন্দর্য সেটাও কোথায় হয়ে গেছে, আর ইন্ডাস্ট্রি কত কি হচ্ছে, শহর উন্নয়ন, নগর উন্নয়ন এই হয়ে, তারপরে কিছু লোক আছে গাছপালা কেটে, ওই যে ফুলডিংরি পাহাড় আছে ওখানে, তার পেছন দিকে ধারাগিরি বলে একটি জায়গা আছে, সেখানে একটা কি জলবিদ্যুৎ না কি করেছে একটা, সেখানে পুরো জঙ্গল ছিল জানো, ওখানে মানে ট্রি হাউস দেখেছিলাম আমি। আমি ওই পর্যন্ত গাড়ি চালিয়ে গিয়েছিলাম, সেখানে গাছের উপরে লোক বাস করত, আমি এটাও দেখেছি, যেটা জিম কর্বেটের বইতে পড়েছি ট্রি হাউস, হ্যাঁ সেই জিনিসটা আমি ওখানে গিয়ে দেখি, ওটা দেখে তো মানে গায়ের লোম কাড়া হয়ে গেছিলো। আর বিভূতিভূষণের ওই দেশ পত্রিকাতে কিছু কিছু লেখা বেরিয়েছিল, সেটাতে একটা জায়গায় একটা বড় নাম করা উপন্যাস লিখছিলেন, সেটা উনি ওই ওই ধারাগিরির কাছে একটি জলপ্রপাতের কাছে মানে একটা ঝর্ণার কাছে উনি বসে বসে তিনি লিখতেন, আর সেখানে ওখানে বনদেবীর সাক্ষাৎ পেয়েছিলেন, খুব খিদে পেয়েছিল, কোথেকে একটা বাচ্চা মেয়ে এসে তাকে একটা খাবারে ওই করে তাকে কলা পাতায় মুড়ে তাকে খাবার দিয়ে গিয়েছিল, সে খেয়ে তিনি মানে তার মানে খিদায় নিবৃত্ত করেছিলেন। এই একটা আশ্চর্য অলৌকিক ঘটনা ঘটেছিল, সেটা আমি দেশ পত্রিকায় পড়েছিলাম, আর আমি যে পরে যখন দেখলাম ঘাটশিলা আমি দেখে এত খারাপ লাগলো, ভীষণ মর্মাহত হলাম। আর বিভূতিভূষণের বাড়িতে সেই রকমই অবস্থা, কোনো সংস্কার নেই, কিছু নেই, জানি না এখন বিহার সরকার ওটা নিয়েছেন, নিয়েও যদি সংস্কার করে থাকেন, ভালো করে থাকেন তো ভালো, নাহলে একটা বিরাট ব্যাপার, বিরাট তুমি কি বলবো, বিভূতিভূষণের লেখা অনেক বই প্যাকিং বাক্সে পড়ে আছে অবহেলিতভাবে, এটাও দেখে খুব খারাপ লেগেছিলো, আমি ভীষণ মানে মনে মানে ভীষণ আঘাত পেয়েছিলাম, খুব ব্যথিত, মন ভারী হয়ে গিয়েছিল, আমি ফিরেছিলাম। আমি এরকম আমার মানে পূজনীয় মানে দেবতার আসনে বসাই যাকে, এই মানুষটাকে এরকম অবহেলিত হচ্ছে, আমার ভীষণ খারাপ লেগেছিল। ব্যাস এইটুকু বলে রাখলাম,
0: অনেক ধন্যবাদ বন্ধু,
1: ধন্যবাদ আপনাকে,
0: আমাদের সত্যি মনটাই আপনি অন্যরকম হয়ে গেল। আর এই কথাগুলোর পর আর নিজেদের কথা বলতে ইচ্ছে করে না, মনে হয় একটু প্রকৃতির কাছে, একটু গানের কাছে গিয়ে বসি, তারপর ফিরে আসছি আবারও সুস্মিতা আর মনীষা আপনার কাছে।

0: হ্যাঁ
1: বলছিলাম, আমরা
0: যে যে কথাগুলো বলতে গিয়ে বারবার তাঁর অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আক্ষেপের কথা এসে যায়, তাই সেই গভীর বিষণ্নতা আমাদের ছুঁয়ে যায়। এই যে নাড়া বৈহার আর লবটুলিয়ার সমুদায় জঙ্গলমহলের বন্দোবস্ত হইয়া গেছে, তিনি লিখছেন, এখন আর কোথাও পূর্বের মতো বন নাই। প্রকৃতি কত বৎসর ধরিয়া নির্জনে নিভৃতে যে কুঞ্জ রচনা করিয়া রাখিয়াছিল, কত কেঁও ঝাঁকার নিভৃত লতা বিতান, কত স্বপ্নভূমি জিদ জনমজুরেরা নির্মম হাতে সব কাটিয়া উড়াইয়া দিল। যাহা গড়িয়া উঠিয়াছিল 50 বৎসরে তাহা গেল একদিনে। এখন কোথাও আর সে রহস্যময় দূরবিসর্পী প্রান্তর নাই। জ্যোৎস্নালোকিত রাত্রিতে যেখানে মায়াপুরীরা নামিত, মহিষের দেবতা দয়ালু টাঁড়বারও হাত তুলিয়া দাঁড়াইয়া বন্য মহিষ দলকে ধ্বংস হইতে রক্ষা করিত, নাড়া বইহার নাম ঘুচিয়া গিয়াছে। লবটুলিয়া এখন একটি বস্তি মাত্র, যেদিকে চোখ যায় শুধু চালে চালে লাগানো অপকৃষ্ট খোলার ঘর, কোথাও বা কাশের ঘর, ঘন ঘিঞ্জি বসতি, টোলায় টোলায় ভাগ করা ফাঁকা জায়গায় শুধুই ফসলের ক্ষেত, এতটুকু ক্ষেতের চারিদিকে ফণিমনসার বেড়া, ধরণীর মুক্তরূপ ইহারা কাটিয়া টুকরা টুকরা করিয়া নষ্ট করিয়া দিয়াছে। আবার কিছু পরে লেখক বলছেন, আমাদের যুগের পূর্বানুমানে এমন সময় আসিবে হয়তো দেশে যখন মানুষে অরণ্য দেখিতে পাইবে না, শুধুই চাষের ক্ষেত আর পাটের কল, কাপড়ের কলের চিমনি চোখে পড়িবে। তখন তাহারা আসিবে এই নিভৃত অরণ্য প্রদেশে, যেমন লোকে তীর্থে আসে, সেই সব অনাগত দিনের মানুষদের জন্য এ বন অক্ষুণ্ণ থাকুক।

0: প্রকৃতির কথা বলছি আমরা। আমরা বলছিলাম যে বিভূতিভূষণের সাহিত্য চেতনা তার প্রকৃতি চেতনার সঙ্গে মিলেমিশে গিয়েছিল। বিশ্ব পরিবেশ দিবস ছিল আজ, আর কয়েক মিনিটের মধ্যেই ক্যালেন্ডারের তারিখ বদলে যাবে, পরিবেশ দিবসও বদলে যাবে, আর 5ই জুন থাকবে না আমাদের মধ্যে, 6ই জুন এসে যাবে। কিন্তু যে পরিবেশের বার্তা আমরা আজ পেলাম বিভিন্ন সাহিত্যিকের মধ্যে, বিভূতিভূষণের দিনলিপির মধ্যে, তার লেখার মধ্যে, সেই বার্তাকে আমরা মনের মধ্যে চারণ করতে পারব কি জানতে চেয়েছিলাম। আপনার প্রকৃতির মুখী করেছে কোন বই আপনাকে, আপনার সত্তাকে? ফোনে রয়েছেন একজন, দেখে নেব কি বলছেন তিনি। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো, শোনা না গেলে ফোন বড় বালাই হয়ে ওঠে। যে কথায় ছিলাম যে এই যে প্রকৃতি দিবস পাল্টে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটা দিন পেরিয়ে এলাম, আমাদের সত্তা কতটা শিখলো অরণ্যকে বাঁচাতে, প্রকৃতিকে বাঁচাতে, গাছের মৃত্যুর সামনে, অবাধে গাছ কাটার সামনে ঢাল হয়ে দাঁড়াতে মানুষ কি পারবে? একটা করে পরিবেশ দিবস পেরিয়ে যায়, এ প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে থেকেই যায়, কি বলো?
1: একদমই তাই। আর এই প্রশ্ন নিয়ে প্রতিবারের মতো এবারও আমাদের আগামীর পথ চলা, যাতে আমরা এর উত্তর খুঁজতে খুঁজতে কখনো নিজের হাতে এর উত্তরের সূচনা করতে পারি। আমাদেরই হাতে সবটা, আমরা যতটা পারি এক এক করে, খুব ছোট থেকে শুরু করি না, দেখা যাক না। এই যে এত আক্ষেপ, এত মানুষের এত আক্ষেপ, যারা তো ভালোবেসেছেন, চেষ্টা করেছেন, তাদের যা আক্ষেপ, এবং আমরা আমাদের ভবিষ্যতের কথা বা স্বার্থের কথাও যদি ভাবি, তাহলেও আমরা যদি ছোট ছোট করে পথ চলা শুরু করি সবুজকে বাড়াতে, সবুজকে রাখতে, তাহলে হয়তো এই আক্ষেপের জায়গাগুলো অনেকটা কমে যাবে আগামীতে।
0: এই আক্ষেপের জায়গা কমিয়ে দেবেন আপনি,

0: আপনি শেখাবেন আপনার আগামীর প্রজন্মের হাতে কিছু গাছের চারা দিয়ে গাছের প্রয়োজনীয়তার কথা। এই আশা রেখেই সুস্মিতার মনীষা আজ স্টুডিও থেকে বিদায় নেবে। বিশ্ব পরিবেশ দিবসের সঠিক পরিমার্জন তবেই হবে সম্ভব, না হলে এগুলো শুধুই তত্ত্বকথা, বইয়ে লেখা কথা আর রেডিও বা টেলিভিশনের অনুষ্ঠানের বেশ ভালো টপিক হিসেবে বেঁচে থাকবে। মানুষের মননে যদি এই বার্তা না যায় তাহলে এ বার্তার কোনো গুরুত্ব থাকবে না।
1: তাহলে আজকের মতো আমাদের বিদায় নিতেই হবে। সঙ্গে ছিলাম 100.1 FM গোল্ডে বইবৃত্ত নিয়ে মনীষা আর সুস্মিতা।
0: কথা দিচ্ছি অন্য কোনো বইবৃত্তে এরকমই একটি অনুষ্ঠান আবারও হাজির করব আপনার সামনে, যেখানে আপনার কথা উঠে আসবে, উঠে আসবে সাহিত্যিকদের কথা এবং অবশ্যই সেরকম স্বনামধন্য সাহিত্যিকের লিখন, চেতনা বা বইয়ের কথা। শুভরাত্রি, ভালো থাকুন।

আপনারা শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:33। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে শুনছেন এখন সুমন কল্যাণপুরের কণ্ঠে গান।

শুনছেন আপনারা বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:59 হয়ে 16 সেকেন্ড। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানের প্রথম ঘণ্টায় শুনছিলেন সুমন কল্যাণপুরের কণ্ঠে গান। এবারে কয়েকটি গান শুনে নিন কিশোর কুমারের কণ্ঠে।

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। এতক্ষণ শুনছিলেন কিশোর কুমারের কণ্ঠে গান, এবারে শুনে নিন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এর সঙ্গে শেষ হলো আজকের মতো বাংলা আধুনিক গান। শুনলেন এতক্ষণ আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন অন্তরের ভালোবাসা ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: না, তুমি যে আমার, আমি যে তোমার।
1: সত্যি তুমি যে আমার আর আমি যে তোমার।

শুনছেন বাংলা ছায়াছবির গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:16 হয়ে 5 সেকেন্ড। পরের গান আশা ও ভালোবাসা, ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

শুনছেন বাংলা ছায়াছবির গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:43 হয়ে 30 সেকেন্ড। এবারে কুমার শানুর কণ্ঠে ছায়াছবির নাম রাম শ্যাম।

বাংলা ছায়াছবির গানে অনুষ্ঠানের আজকের শেষ গান তিন মূর্তি ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

তিন মূর্তি ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে গান দিয়ে শেষ হল বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIRFA। এখন শুরু হচ্ছে নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনে নিন লোকগীতি। প্রথম গান মিহির লাল সিং দেওর কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে শুনছেন এখন লোকগীতি, এবারে রীনা দাস বাউলের কণ্ঠে।

শুনছেন নানা রঙের গান, রীনা দাস বাউলের কণ্ঠে লোকগীতি শোনার পর এবারে অজয় চক্রবর্তীর কণ্ঠে নজরুলগীতি।

সঙ্গীতা মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি শোনার পর এবারে ভক্তিমূলক গান শুনে নিন নানা রঙের গানের অনুষ্ঠানে সুখদেব গোস্বামীর কণ্ঠে।

শুনছেন নানা রঙের গান শুধুমাত্র ডিটিএইচ বাংলার পরিষেবায়। আজকের শেষ ভক্তিমূলক গান শুনে নিন সোহিনী রায়চৌধুরীর কণ্ঠে।

0: সোহিনী রায়চৌধুরীর কণ্ঠে ভক্তিমূলক গান দিয়ে শেষ হলো আজকের মতো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন টিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় ভোর চারটে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।
1: অনুষ্ঠান প্রভাতী, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী অর্ঘ্য চক্রবর্তী, রাগ নটভৈরব।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী, রাগ নটভৈরব। তবলায় ছিলেন সুব্রত গুপ্ত, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। এবারে শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন শরদ, শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, রাগ আহির ভৈরব। তবলায় ছিলেন পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়। আর

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুনভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে জালও দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে, আজ 6ই জুন শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে।

আমাদের গল্প তো সবার শুনতে ভালো লাগে, কিন্তু সেই গল্প নানান কিছুকে ভিত্তি করে আমরা তৈরি করি। আর তার মধ্যে একটা বিশেষ বিষয়, অস্থিরতা। আজকের এই দৌড়ের জীবনে অস্থিরতা আমাদের সবাইকে কেমন করে যে গ্রাস করে কম বেশি সবাই বুঝতে পারি। আর সেই অস্থিরতাকে নির্ভর করি আজকের গল্প। গল্প তো শুনি, কিন্তু প্রত্যেক দিনের মতো আজও বলবো। গানেও থাকে এক গল্প, সুরে বাঁধা সেই গল্প। আমাদের যেন এই গল্পকেই আরো অনেকটা এগিয়ে নিয়ে যায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম স্বরাজ রায়ের গলায় সুন্দর এই গানটি, স্থির হয়ে বস। তাই তো, আমরা নিজেরা কতটা স্থির হতে

পারি। যাই হোক, গল্পেই বরং চলে যাই। অঞ্চলটির নাম শান্তিপুর, কিন্তু নাম শান্তিপুর হলেই কি আর সবাই শান্তিতে থাকে? গ্রামের এক যুবক অর্ণবের জীবনে শান্তি বলতে কিচ্ছু ছিল না। কেন না, সে কিন্তু অত্যন্ত মেধাবী, পরিশ্রমী আর ছিল স্বপ্নীল এক মানুষ। কিন্তু একটা বড় সমস্যা, কোনো সিদ্ধান্তই স্থিরভাবেও নিতে পারে না। একদিন হয়তো ভাবল ব্যবসা করবে, পরদিনই মনে হলো চাকরি করাই ভালো, আবার তারপর দিন হঠাৎ মনে হলো উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়াই ভালো। প্রত্যেকটা নতুন ভাবনাই ওর কাছে সঠিক বলে মনে হতো, আর আগের সিদ্ধান্তটা ভুল বলে মনে হতো। ফলে দিনের পর দিন কেটে যাচ্ছে, কিন্তু অর্ণবের জীবনে কোনো অগ্রগতি নেই। কী করা যায়, কী বা করা যায়? ওর বাবা প্রায় বলতেন, দেখ নদীর জল যদি প্রতি মুহূর্তে দিক বদলায়, তবে সে কোনোদিন কি সমুদ্রে পৌঁছাতে পারে? কিন্তু অর্ণব এই কথাটার গভীর অর্থ বুঝতে পারত না। ফলে কেমন যেন এক দিশাহীনভাবেই তার লক্ষ্যে একবার এদিক, একবার ওদিক, একবার সেদিক, কোনটা যে ঠিক তা সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। কিন্তু তার থেকেই তো মনের মধ্যে এক আরও অস্থিরতা, আরও হতাশা, এগুলো জন্ম নিতে লাগল। কিন্তু সমস্যা আছে, সমাধান নেই, তা তো হয় না। তাই এক অদ্ভুতভাবে সমাধানের পথ অর্ণব পেল। কীভাবে?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শিউলির গলায় শুনছিলাম গান এক ছুটে অফুরান, তাই তো? এক ছুটে আমাদের অনেকেরই অনেক কিছু পেয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু পাই কি সহজে? আমরা পাই না। যাই হোক, বাবার কথা শুনে অর্ণব একদিন ওদেরই অঞ্চলের এক প্রবীণ শিক্ষক অচিন্ত্যবাবুর কাছে গেল। বলল, স্যার, আমি না ভীষণ অস্থিরতায় ভুগছি, কোনো সিদ্ধান্ত আমি নিতে পারছি না, মনে হয় সবসময় যেন সিদ্ধান্তটা ভুল হয়ে যাবে, কি করব স্যার? অচিন্ত্যবাবু মৃদু হেসে বললেন, যা বাড়িতে বলে আয় স্যারের সঙ্গে বেড়াতে যাব, চল কাল সকালে আমার সঙ্গে পাহাড়ে যাবি। ব্যাস, পরদিন চলল অর্ণব স্যারের সঙ্গে পাহাড়ে। ভোরবেলা তারা রওনা দিল। সেই পাহাড়ে যাওয়ার মাঝপথে পৌঁছে অচিন্ত্যবাবু একটা চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে অর্ণবকে বললেন, বল কোন রাস্তা দিয়ে যাওয়া ঠিক হবে? অর্ণব কিছুক্ষণ দেখে বলল, স্যার এই ডান দিকের রাস্তা বোধহয় ভালো হবে। বেশ চল। ওরা দুজনে হাঁটতে শুরু করলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পরই অর্ণব বলল, না।

স্যার, মনে হয় বাম দিকের রাস্তাটাই ভালো ছিল, তাই চল দেখি। তারা আবার ফিরে এলেন সেই চার রাস্তার মোড়ে। বাঁ দিকে যাওয়া শুরু হলো। কিছুক্ষণ পর আবার অর্ণবের মনে হলো, এই রাস্তাটা বোধহয় ঠিক হচ্ছে না। না, মাঝের রাস্তাটা স্যার, মাঝের রাস্তাটা বোধহয় ভালো। আবার ফিরে এলেন। এইভাবে তারা দুজনে অনেকটা রাস্তা যায়, আবার ফিরে আসে চার রাস্তার মোড়ে, আবার অন্য রাস্তা। তারা চলছে, কিন্তু এগোচ্ছে কি?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনছিলাম রত্নেন্দু ভাদুরীর গলায়, আর গল্পের মধ্যে দিয়ে আমরা অর্ণব আর অচিন্ত্যবাবুর কথায় জানছি যে বেশ কয়েক ঘন্টা কেটে গেল কিন্তু তারা একই জায়গায় রয়ে গেলেন, সেই চার মাথার মোড়ে। অচিন্ত্যবাবু তখন ওকে বললেন, আচ্ছা আজ আমরা কোথাও কি পৌঁছতে পারলাম? না স্যার। কেন বলতো? কারণ আমরা বারবার রাস্তা বদলেছি, একে বলে ব্রায়োনিয়ান মুভমেন্ট। একবারই পথ, আবার অন্য পথ, আবার আরেক পথ। অচিন্ত্যবাবু মৃদু হেসে অর্ণবকে বললেন, এটাই তোর জীবনের গল্প। অর্ণব চুপ করে রইল। তিনি বললেন, দেখ পৃথিবীর কোনো সিদ্ধান্তই শতভাগ নিশ্চিত নয়। মানুষ তথ্য সংগ্রহ করে, বিচার বিশ্লেষণ করে, তারপর একটা সিদ্ধান্ত নেয়। এরপর ওই সিদ্ধান্তকে সফল করার জন্য কাজ করে। একটু থেমে বললেন আবার, জীবন মানে ঠিক কি বলতো? অর্ণব চুপ করে তাকিয়ে থাকে। অচিন্ত্যবাবু ওর পিঠ চাপড়ে বলেন, লাইফ ইজ অ্যান এক্সপেরিমেন্ট। অস্থির মানুষ সিদ্ধান্তের পিছনে শক্তি ব্যয় করে, আর স্থির মানুষ সিদ্ধান্তকে সফল করতে শক্তি ব্যয় করে। অর্থাৎ একজন শুধু সিদ্ধান্ত পাল্টায়, আরেকজন সিদ্ধান্ত নিয়ে তাকে সফল করতে চায়। এই কথাগুলো অর্ণবের হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। অচিন্ত্যবাবু একটা শুকনো বীজ নিয়ে ওর হাতে তুলে দিয়ে বললেন, আচ্ছা বলতো এই বীজটি যদি প্রতিদিন এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় পুঁতে দেওয়া হয় তাহলে কি এর থেকে গাছ হবে? অর্ণব বলে, না স্যার কখনোই না। ঠিক তাই, স্বপ্ন হচ্ছে ওই বীজের মতোই, তাকে সময় দিতে হয়, যত্ন নিতে হয়, ধৈর্য রাখতে হয়। সেদিন বাড়ি ফিরে অর্ণব নিজের জীবনের লক্ষ্য নিয়ে গভীরভাবে চিন্তা করতে বসল। কাগজে লিখল ওর শক্তি ও দুর্বলতা, ওর সুযোগ আর ইচ্ছেগুলো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি ইমন চক্রবর্তীর কণ্ঠে, আর অর্ণব কোথাও একটা নতুন দিশা পেল। ও সেদিন বাড়িতে ফিরে নিজের জীবনের লক্ষ্য নিয়ে গভীরভাবে অনেক ভাবল। অনেক ভাবনার পর সিদ্ধান্ত নিল একটা নিজস্ব অনলাইন বিজনেস শুরু করবে। এরপর নিজেকে একটা নিয়ম দিল, না 6 মাসের আগে কোনো কারণেই আমি সিদ্ধান্ত বদলাবো না। প্রথম দিকে অনেক বাধা এলো, ব্যবসাও খুব একটা ভালো চলছিল না। বন্ধুরা বলল, ছেড়ে দে, অন্য কিছু কর। আগের অন্য বলে হয়তো আবার নতুন কোনো পথে ছুটত। না, এবারে সে রইল স্থির। সে মনে করল স্যারের কথা, ঝড় এলে গাছ দুলবে কিন্তু শিকড় ছেড়ে দেবে না। অর্ণব ধীরে ধীরে নিজের কাজের ভুলগুলো সংশোধন করতে লাগল, নতুন নতুন দক্ষতা শিখল, ধৈর্য ধরে এগিয়ে চলল। এইভাবে অনেকগুলো দিন, প্রায় 2 বছর পরে ওর ব্যবসা সাফল্যের মুখ দেখল। ওই অঞ্চলের বহু যুবকের ও কর্মসংস্থান করল ওর ওই অনলাইন বিজনেসের মাধ্যমে। একদিন এক তরুণ অর্ণবকে এসে জিজ্ঞেস করল, দাদা আপনার সাফল্যের রহস্য কি? অর্ণব হাসল, বলল, দেখো আমি খুব বেশি বুদ্ধিমান নই, আমি শুধু একটাই জিনিস শিখেছি, অস্থিরতা আমাদের শক্তি নষ্ট করে, আর স্থিরতা সেই শক্তিকে লক্ষ্যের দিকে নিয়ে যায়। সে আকাশের দিকে তাকিয়ে বলল, সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো চিন্তা।